0: ইহি হিনি মানি হংকাই আবু তরক তরক খাই কলক জরাও হংকাই সাক সাক নি বাগে ন হামিয়া ও সাক ন খিকলায়ো পারি হাইন হাই করংলায়ানে হ্যালো
1: ফুঙ্কাহাম
0: ফুঙ্কাহাম লামসগ তা খুন সালাই দঙ্গমাহাইকে ইহি হামিয়া চামুং হামিয়া সামুং হামিয়া মুসংমা এবার লুপ্ন ইহি হেনি মান মানে আফান
1: নিয়ন্ত্রণ খাইমানায় বন আপনি কারি টংমান রমদি আপন মানে আত্মসংশোধন হুকে নিজে আত্ম কন্ট্রোল খাই যে টংমানা ইবন আপনি চাইয়া নইয়া হামিয়া সামুগো টংমাইয়া আপনিকে টংগিয়া আপনিকে টংই মাতা ক অর্থাৎ অমনি অ হামিয়া জিনিস থেকে কাটি না কে নিজে আগে সাইসং সাইসং সেলফ যুদ্ধ মাখাইনিটা আত্ম কন্ট্রোল মাখাইনিটা আবনো যে কন্ট্রোল খাইমানা ইংকে ব ও সমস্ত হাইমিয়া জিনিস রংন চং ইয়াকারি টংই মানতা ক লুপ লুপ মুহ কাম করু দুরূপ মুহ অবলো যদি যে বড় কন্ট্রোল খাইমানাই ত্যাগ খাইমানাই ব হাঙ্কাই নি নিয়মতে হাইমিয়া জিনিস থেকে কাটি উই টংই মানতা ক আব চানা মুসুং মানো চানা মুসুং হাইকে তো হাঙ্কাই ন আবন আত্মনিয়ন্ত্রণ নিজে আত্মান যে নিয়ন্ত্রণ খাইমানাই ও বিশ্বজয় খাইমাম্পু আত্মনিয়ন্ত্রণ করে যে বিশ্বজয় করেছে আজাগাই তো ওখাই চং এমন কতগুলা জিনিস নগ চং আবন নিয়ন্ত্রণ সে খাইমেয়া যেমন হাইমিয়া চামুং কাছে কক তো যেমন কুসঙ্গই ভুজঙ্গ মানে কুসঙ্গ বাই যদি সঙ্গ খাই খাই কাবো ভুজঙ্গই বাস চিবুংনি বাসাও বড় হাইমিয়া বাই চলি খে হামিয়া হান বড় কাহামুদি হাইমানি লগে চলি মানে বনি যে ওই চারিত্রিক বৈশিষ্ট্য নি বাকে নি হামিয়া হানজাক নাই শিকং লগে থাকে শিকং হজাক নাই আবনি বাকি নাই নিজে ন মানে সতর্ক টংনানি নিজে কন্ট্রোল খাইনানি যেখানে বই থানা মসুই টংবা মানে কুচিয়া সুচিয়া থানানি আবো খবজাক তাক আবাগিনে আবনি বাগিনে আত্মনিয়ন্ত্রণ নি দরকার আত্মনিয়ন্ত্রণ যে খাইমানাই নিজে নিজে যারা যুদ্ধ খাইমানাই মন বাই আত্মা বাই যে দেহ যে যুদ্ধ খাইনি কৃষি মানাই বন সংসার খাইনা জিনিস থেকে কাটি উই টং ইমান তা বুকু আপনি বাগিনে আং কবং নাই মানে নিজে আত্মান নিয়ন্ত্রণ খাইনে সেরেন দি বুঝলি বুদ্ধি বাই তা চলি দি মানে এমন কতগুলো আং দি মানে বক্তং দি বেকু তাং দি তাক বুঝলি বুল বুঝক রাখানো নিজে বুদ্ধি পরামর্শতেই নাই নিজে কন্ট্রোল খাইনে চলি খাঁকাই ন জীবন অনেক উন্নত খাইমা নাই এবং আপদ বিপদ থেকেও কাটি নাই খাইনা জিনিস থেকেও কাকং নাই তাক যেখানে আনি কদর করে যেখানে আনা হামজা গেঙ্কা আর তা মিঠা নাই বা যে জায়গা আনো নিমন্ত্রণ খাই একা আর থানা ক করে আর আনি কোন দরকার করে বন্ধন নাঙ্গিয়া একা আর থানা ক করে আর উজ্জা থাকা কাইনি আর মানসন মান তো এই আপনি বাকি নাই ন আং কবং নাই যারা তাও নিয়ন্ত্রণ খাই আত্মনিয়ন্ত্রণ খাই আত্মনিয়ন্ত্রণ খাই কেন আত্মসংশোধন কেন ইনো হামিয়া জিনিস তমু হামিয়া জিনিস কাম তামু হামিয়া জিনিস আজাইগিয়া চিন বিরত তমই মানতা মানে তাই নিয়াও তমই মানতা কমই তবু দুই বেশি কম গেছানা আখন খাচিও হামাই
0: সালাই তো তাহলে বকসং চিন ফারি ও পুইল বখাংনি সারগামা পান্দানো নারকবাই ইয়াকানা সেকাং অবন সানানি মুসুঙ্গ বাহাইকে কাতে উইমান্ন অবরকন ও ইহি হিনমানি ইয়াকনি বাহাইকে কাতে উইমান্ন তাবুগ্রাম দি চং অক্রা চক্রা এবা উমর তরি থাঙ্গাংকে তো চং বরক তিসা শিব কে বাহাইকে সাকন কাতে নানি বুঝিমুং তিসা তঙ্গ ফিয়াবা যে চড়াই রক চড়াই তে শিকলা চাসল রক বরক নহংকাই বাহাইকে কাতে রিনাই তাবুক চং নুগো চিং তিনি কক সালেমানি ও হামিয়া চাইয়া এবার চামু নং হামিয়ানো বেশি রমনাই হিংকাই চেরাই রকন এবার শিকলা রকন হিংকাই বরকন চেরাইনি সিমিন কাইসা লয় মা খাইনাই চং বরকন ভাইকে রং চেসে কেবল মানা নামাই রং টংনা নামাই হিনিনাই রং নক রগ বরটি রক খাইনাই পরিরিয়া দিবা চং আ পরিরিমানি এবার রং ন দামরমানে হাইকে চং তে কুবনি সামুং রগব রমদি চিকন চিকন খ্লাইমুং হবিস বরকনি হবিস থংমুং অমতি রগ বরকন বখামা ফনাংনাই তাবুক বরক পরিয়া ফ্রু

এবারে রংনি পড়ারক লেখারক খাইনে নাইয়াফুরু বরক নগতংফুরক তাম খাইনে বা তাবুন জরাও চং নগ মোবাইল রেসি নাই হাই দেবা চং যত নাই হাইপেন বসক ওজন খাইনে আইনানি না গাইচারাই রকনি বাকি তো তে হামিয়ে বরক জেফ্রু নাই বরকনি মকল হিন্দি বরকনি ওয়ান সুকমানি হিন্দি বরকনি বম তম ভাইকে সামু খাইনে আরো বেলাইকে হামিয়া খাইনে নুকজাগো গেহাম বাকি বরক নাইনি সিমিন কাইসা মূসায় মূসাও গদালরি তন্নানি আবো হবিস বরক হামজা কুকমানি বরক তামুও বেশি ইন্টারেস্ট দং তে বরক থংমুগো দতং তামুগো দতং রচামুগো দতং আবো মা ফা এবার অক্রা চাকরা রক না ইয়া সাক আবো সাইমানগলা কেপারি চিনতে সালেন ফিয়াবো জরাও চিনি সালকামা পান্দন মথাগিনে হাইনি খরং পান্দা খারামানো হাইনি হাই কিপিলি ফাইফিনাই খাই দি চিনি কক বুথমা হামিয়া চামু সামু বা মুচুংমা হামিয়ানো ইহি হানি মানানি ফান ইয়াকবা শাক সয়মু খাই দি সালকামা পান্দা এফ এম জয়ন্ত

ফুঙ্কাহাম, আকাশবাণী আগরতলা, তিনি ফাসাল, তালতুং তালনি শালচিচার শালমারি, চিব্রিরা থামচিবা তিব্রা বিশিখুং, মে তালনি শালচার শালমারি, নৈশাই নৈচিতক ইংরেজি বিশি, চিনিয় পান্দা নৈরা থামচিতক পয়েন্ট ব্রে মিটার্স, এবার শাসাই নৈরা দক চিচক কিলোহার্য আওয়াইতঙ্গ। ফুঙ্গচাংজরানি খা কাহামিয়া ফরে যতনি ফাচিং তাবুকব চ্যাংজগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং। আও যে তিনি ব শালবরম নিহাই খালায় না কক কাহামর তিনি কক কাহাম যেন খালায় না নেতাজি সুভাষ চন্দ্র বসু সালাংমানি কক ব আচাইখ্যা উড়িষ্যানি কটক আউলিব বিশি চিচাররা চুকুচিসনি বিনি মানিমুং প্রভাবতী দেবী তাই বিনি ফানিমুং খা জানকীনাথ বসু ব সাউই কলাংমানি কগ্রক অংখা আহাই লাংমা ও চবা খেলাইনা ওয়ান সুকমা করি হিনকে তাই কিরিমা করি হিনকে অ লাংমা মংসা ফানো চকিয়া লাংমানি চবা ও কপলাই অংনানি আশে কক কতরিয়া চবা ও নবসকাঙ্গই তলাংনানি নাং আবশে বেলাই কক কতর্ক যে বরক নি খাকচাংমা করি জেফুর ব বিনি খাকচাংমা মানিয়া বতাই ব সালাংখা নরকানো থইরেদি হাকে আং নরং ফিয়ক মেন আপনি বাকে বসাকা দিল্লি ও হিমদি আশেকজরা যেন খালাইখা নেতাজি সুভাষ চন্দ্র বোস সালাংমানি কক তিনি কক হামো ফাইদি তাবুক খালায় তিনি কক রক।

আফ্রো অ রেড ক্রস বরক সামুঙ্গ গদালো বরকনি সয় সয় নাহারমুং নংখা বরক নিলাংমানো মথাংনানি চামুং নুমুং রিচুম বিথি বরাই রানানি কেব ন জাত ধর্ম নাইয়াউই অ রেড ক্রস ন অংখা রেড ক্রস ন সংসানাই অংখা হেনরি ডোনাল্ড তে তিনি বিনি আচাইমা সাল ন ক্লাইও হানি বাকি বন মৈত্য ক্লাইমেন বিশিংটি বরম রেজাগো তে আপনি লগে লগে যে বড়রক নাংমানী জরাও অবহাইকে ভলেন্টিয়ারঙ্গে এবার চুবাচু ক্লাইনে বাকি পুষ্কাঙ্গ ফাইও বরক ন বরম রমানী বিশিংটি অসাল ন পারে যাগো তিনিতে কেসে সাল বকলাই আবকাই হায়ুং থ্যালাসেলমিয়া ডে এবার থ্যালাসেলমিয়া বেমার নতিনাই মৈত্য ক্লাইমানী সাল তামনিকাই থ্যালাসেলমিয়া অংখা কাইসা থৈনি বেমার অ সালো যে বড়রক থ্যালাসেলমিয়া বেমার মানজাগি তঙ্গ তে বরকনি বুমা বুফা বা নখুংনি বড়রক সাকথারি চুবাউই তঙ্গ বরকন মৈত্য ক্লাইমানী বিশিংটি বরম রেজাগো তে বেমার মানজাগি তং কষ্ট অঙ্গি তংনাই রকনব খা বাসারিব অবন কারি তঙ্গ তিনি হায়ুং বিশি চিচার চারচি ধক বিশি ও হায়ুংনি কাইসা মুঙ্গনাং এবার কোল্ড ড্রিঙ্কস কোকা কোলা ও সালো চেংজাগো আপন কারি তঙ্গ তিনি অবহাইকে টু থাউজেন্ড এইট বিশি ও কাইসা ভারত হাস্তেনি জয়পুর হাস্তে ও অমহাইকে কাইসা বেলায় খেন ওয়ানামা সিংসা বা কিরিমা সিংসা বোম ফাটিমানি বিশিংটি অমহাইকে গবাংমা বড় রক থেকাহানি সাজাগো হাই অবহাইকে নঙ্গ তেইব তিনি সালো আচাইনে রকনি বিশিঙ্গ অমহাইকে রবীন্দ্রনাথ টেগরনি আচাইমানি ব ক্লাইও ফারিকে আমসংন খালাইসানে লাইবমানি কক রকনতি তাবুক খালাইনে সা খামক্রাই নিকক যেন তিনি থ্যালাসেলমিয়া বেমার নতই ন খালাইনি তিনি তামনি হিংকাই যেন হাইজিংও ন খাগা থ্যালাসেলমিয়া তিনি থ্যালাসেলমিয়া হায়ং থ্যালাসেলমিয়া বেমারনি সালব নারকজাগো তেই সাকাং সাকাং থ্যালাসেলমিয়া অংখা থৈনি বেমার তেই অ বেমার মা বুফা নি সাগো তংখে বসা বুতিনি থানিব মানজাগি থাঙ্গো যিনি বসাগো জিন্স নি কাইসা মানে তঙ্গ অ জিন্স নি বিশিংটি চেরাই আচাইকে বোমা বোফানি আরনি তামো মান মানিয়া এবার সাবন সলনাই সলিয়া আবন সাইমান রিব থ্যালাসেলমিয়া অংখে বসাগো হেমোগ্লোবিন তেই কাহাম রেড ব্লাড সেলস এবার থুই কাহাম আবো সামনানি ফান করিঙ্গি থাঙ্গো হেমোগ্লোবিন অংখা রেড ব্লাড সেলস রেড ব্লাড সেলস নি প্রোটিন হিনজাগো এবার কাহাম যে মানে চিনি বসাকি যত ফাইজিঙ্গ অক্সিজেন লাঙ্গো থ্যালাসেলমিয়া বেমারনিব কাইনি জাত দঙ্গ ফিয়া আবন সিনিমারি রক নুকজাক মানে বিশিংটি সে সাইমানাই এবার আমজক থৈ আমজক গে মানে বিশিংটি সে সাইমানাই বব মানি তং এবার বব মানিয়া তাবুক সিনিমারি রায় থাকে কিসিসা এবার তে কিসা নিশলাই গবাং তুমুং থ্যালাসেলমিয়া মানজাগৈ সাক হামিয়াং খাঙ্কে পুইলাও বহক নি দেব্রা ফাইজিংও কাইসা স্প্লিন হিনি মানি তঙ্গ আর স্প্লিন তর সানাই হাই চারাইনি সিমি এবার শিকলা চাশলক উমর সগৈ নানি লেরনাই ইয়াকাবাতে কাইসা ককথে ব্যাংকে তর থানি লক থানি জঙ্গজাল ফাইনাই বেকরেং রকব কেবে লংনাই হাই অবনকারী তেব কিরিমা সিংসা এবার তিকিসা ওয়ান জাকনাই সিনেমারে রক অংখা।

বংকে কাহামকে চাইমা নিয়ারক অংনাই শাক ফুরসা সাহেবা কর্মরুল অংনাই সতেই সমচুমু চুমু অংনাই মুখাংনি বেকরেং সমান ইংয়া অংনাই হংকাই অব হাইরকনু জাখাংকাই ডাক্তি ডাক্তি ন সাকামনি থানি থাঙানাঙ্গ পিয়াবনো হামরিনানি লামা অংখা এবার ট্রিটমেন্ট খাইনানি লামা অংখা তুমুং খেলা সেলমিয়া বেমার অঙ্গে বেলাই বারি জাখাংকাই বিনি কাইনি কাইথাম এবার কাইব্রে কাইবা কাই ট্রিটমেন্ট তঙ্গ কাইসা অংকা থই সেলাইমানি গাই ব্রুম ব্রুম ন গাই তুমুং থই সেলাই ফ্রু তামং হিন বসাকনি আইরন কমিউই থাঙ্গুইন সাউ গে বসাকনি আইরন ন কমিউই থাঙ্গমানি নতিসা তুবুই ফাইনানি হিংকাই সেলেসন থেরাপি আ থেরাপি ন

0: ge acelasin therapy khlaija ge mano te ke senka folic acid supplement ewa je busak ni phan komi ma rakno tumnani te ke senka jot nisla nang kok mani stem cell transplant obongkha jefru treatment transplant khlaimang khang ke waisa baino hamai thango phia ba obono khlainani belai khane kutuk sabani stem cell by nini eba thui abo khapino khapiyabo doi shak mania hani sajago hankai aun bagai oborok nong khalama kaisa bithi burai eba treatment hamnani lama thalassemia bemani yakni katinani hinke
1: আশ্চর্যরা চেন খানা লাইখা তিনি নিয়ে শাক হামকায়ও থেলা সেলমিয়া এই বেমানটা গেখ ফাইজিতাব খানা লাই না তিনি না হোক বানি কক থাইলেক কাইমানটা গেখ আর চেন চেনি হায়ুঙ দালে দাল থাইলেক দঙ চেন যত্ন সাইমেন তাই থালিক ফল ফকলানি বিশিঙ্গ কাইসা বেলাই নাংকক মানে ফল ফকলা হানে খপ যাগ তাই চেন থালিক চা খাকাই তাম যত্ন সাইম নাম আবংখা থালিগ তঙ্গ ভিটামিন সি আয়রন অ্যান্টি অক্সিডেন্ট বেলে মান থগ তাই সাজাক তঙ্গ হর থালিক চাওই থকাই আম দুধ বাই চাওই থকাই চিনি মগতরি কাহাম মানো হনই সাজাক তঙ্গ অবন কারিব থালিক চা মানে ইয়াগুলো চিনি পদরে পদ বেমারক হামহনই সাজাক দঙ্গ থাইলিক নি পদরে পদ জাত দঙ্গ আমন বিশিঙ্গ দঙ্গ অমৃত সাগর পবন মন্থন র্যাড ব্যানানা তাই সবরি এবার যাই থালিক গপি হ্যাঁ একাবা চং ওয়াইশ ওইশকায় বাংলা কলা হানিব সাইমানো আপন কারিকে গবাং থালিক দঙ্গ বুঝলিক রে থালিক তাবক তো পদরে পদ থালিক রং মান থকা আও অথালিক রোগ চং বেবাক ন বাহাইকাই চং থাইরিমান আবব হকবানি রায়দাতই সাজাক দঙ্গ থালিক কাইনানি রায়দা হাঁকাই অমহাই থালিক চং কাইনানি হাঁকাই হা চোখ সর সর তৈব থাকিয়া হা সমসম সম হাই পেগানো হা কচা খানো অঙ্গহনি সাজাক দঙ্গ ফিয়াবা তোমারি অংনা নাংনাই পৃথিবা ফারেন হাইট হাগর নি কেবেন কোয়ার নাই ফোট কাইনি তে খাকসা তাই হাগর থোক মানি হিঙ্গাকে ফোট গাইথাম হাকচাল খাইব যেন গাইমেনো তাই মুসকি রেনা নাংনাই পটাশ ইউরিয়া তাই বেবিস্টিন রেনা নাংনাই কাইফরু তাই হাতি বারসা সুকাং পানো হাও মুসকি তাই পটাশ ইউরিয়া রোগ রুই তন্মাকে যাও আমাকে যেন হা সুদন খাই থালিক কাইমাকে থালিক নি যে আমার হামো তাই বুথাই কাহামো তাবুক ফাইদি থালিক কাইমানাইচিং ডাল নই ফাংচারা দাল সাংকাই

চং থালিক বসংনি থালিক চারা এবার ফাং চারা তবুই গাইমানো তাই কাইসংকাই টিস্যু কালচার খাইজাক থাইলিক আর টিস্যু কালচার খাইজাক থাইলিক ন তাবক বেলাই খেন চং গাইমানি নকজাগো তামনি হামবা আর থালিক গাইমানি আগলো থালিক যে ফাং আবো বেলি থাঙে এবার জি রক জায়া আবনি বাকি আর থালিক ন যাও হই যতন গাইলেও তাব তাই থালিক গাইনি হিংকাই থালিক নি ফাং হা তলাও ফুট কাইসা সেকানো টংনা নাই আপরণ চং হা রেনা নাই পম রুই ওলকাই থালিক নি বলাই গলাই ফাইমানি আগলকাই চং বলাই ক্রান চেখরা বাই কল খাই রায় রেনা নাই তাই জাবরা ববরা করি খাই ফাং তরনা নাই চং তালচুকু রগনি বিশিংন থালিক বতাং থাইরি মানো তাই চং থালিক দানে চাই মানো ফিয়াবা চং কক থাইসা মৈতনা রাখনা নাই চং যে বড় রক থালিক গাইন জানানি হিনে ওয়ানচুক দনে রঙে বরক সাল ব্রম ব্রম থালিক ফাংসা খেয়ে কতাল ফাংসারা কাইনে নাই হ্যাঁকে বড় আপর থালিক নি যে বুতাংব সাল ব্রম ব্রম তানে হাতে রোগও ফালে মানায় হাইকে বংনে রং থং রোগ রাগরি মানায় আশুক জরা চং খালাইকা থালিক গাইমানো রোগী কক

0: তাবুখানা লাইনে কক থমরা অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি নিবা খাকতে কমকাশ সাকলাই চাখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি সারা দকচিবা আচাইমা সালনো রগই পান্ধা চেঙে রেজাগন আ পান্ধা অঙ্গন ওল্ড ক্যাম্পাস হল আইই পিভিটি দিব্যাঙ্গন বয়েজ স্কুল নরসিংগড়
1: আও রবীন্দ্রনাথ ঠাকুরনি অমহাইকে ফিল সারা দকচিবা বিশি আচাইমা নরগই অবহাইকে ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা ও হাপাং বিশিং তিখে কাইসা মকলনু গেরংনি বাগই ইন্টার স্টেট ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট মথংনানি থাঙ্গি তঙ্গ অব চেংনাই মে তালনি জুগু সালমারিনি সিমি চিসা সালমারি জরা তে অবংনাই নরসিংগড়নি পঞ্চায়েত গ্রাউন্ড
0: ই মেতালনি শালচুকু শালমারি ওন ফিলনই বসং লোক আদালত জেঙেরে যাগেন ত্রিপুরা হাইকোর্ট ফংনি দামচি তামমানি চড়াব আশালো নিজিচার মামলা চেয়ারিং আইজাকমানি বলো পাইরই রেজাক সগেন হনাই বসং লোক আদালতনি বখাকতে কমন কাইস অকক্তমা সাকলাই রেজাকা
1: আইটিএলই এবা অবংখা মহাইকে নরসিংগড় টিআইটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ও সেকেন্ড ইয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং খ্লাইনেন বাগৈ এডমিশন ত্লাংজাগৈ তঙ্গ ফিয়া ও এডমিশন নতলাংনানি বাগৈ এংনানি বাগৈ অর কাইসা এন্ট্রেন্স এক্সাম এবার আমজক মংমা আচুকনাই অবনি সালমারিন ফলগিরি জাকাহানি সাজাগ অব তাবুক অ মে তালনি নই চি নই সালমারি জরা তংনাই হাই জে রেনামু সুনা এবার ক্যান্ডিডেটস রক বরক নি ওয়েবসাইট www.tit agartala.ac.in থাঙ্গই বরক ব্রম ব্রম নাইমা তংনাই হিনি সাজাগো

0: অতাল নেই, শাল চিবড়ই তাই শাল চিবা, শাল মারিব শাল নেই রময়, কাঁকড়া বন ব্লক নেই, মেলাগড় টিলা রং খলাও, চরক বাণী সংসার জাগানো, ককথম তাই হুকুমো নাইখুং, গোমতী জেলা পরিষদ বাই সংসার যাক, অ বাণিগ্ন চা সারানা নিবাগে কিসা যোগাল যেমনি কক সাকলাই চাখা।
1: কাইসা নার্সারি স্কুল এবা হ্যাপি ফিট চাইল্ড ডেভেলপমেন্ট একাডেমি হিনি কাইসা অব নজরুল কলাক্ষেত্র এবা বনমালীপুর অব অর এডমিশন তলাং জাগি তঙ্গ অর তাম তামো ভাগ্যে ফরংজা খেঙ্কাই অ্যাক্টিভিটি বেস লার্নিং একবা খ্লাই নাই প্র্যাকটিক্যাল খ্লাই মা বিশিংটি সরংমু তেই নাই নাই ফরংনাই রক এক্সপিরিয়েন্স গনাং এসি ক্লাসরুম গনাং থাই রগ তঙ্গ হিনি সাজাগ তৈর মে তাল নি চি শালমারি জরাও রেজিস্টার খ্লাইমানো হিনি সাজাগ তেই বরক নি বরক নেব গরংনানি হিংকাই বরক বাই বরক নি ককদুপ নাম্বার বরজাক তঙ্গ আবংখা 9366036316।
0: সাব্রম শালচিরময় বৈশাখী তের চ্যাংরে জাগান আতের রচামং মশামং আবনকারই গবাংমা ফালনক রংনি অস্টলক খোলক জাগ দঙ আবনকারই তে কেসা থায় দঙ অবহংকাই শালচিনি রময় বৈশাখী তের আরব অঙ্গন আবহাওয়ায় অমরপুর জন্তাই বাড়িব
1: মতে ইসা অবহাইকে আগরতলানি পোস্ট অফিস কাইসা সাকলা রেজাখা অর ডাইরেক্ট এজেন্ট অর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স তে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিবাগে কাইসা সেলস এজেন্ট অনানি হিংকাই বরক অর মাধ্যমিক পাস গনাংনা নাই তে পাইথাক রানানি সালমারি মে তাল নি চিবা সালমারি জরা ফিয়া সাব সাব রইমান হিংকাই অবহাইকে কোঅপারেটিভ সোসাইটিস নি আদং রক সেলফ হেল্প গ্রুপ খাইনাই বড় রক এক্স সার্ভিসম্যান রক সকাং থাই রেজাকাই হিনি সাজগ তে বরক নি রংমারি এবার তংনা নাই টেন পাস বা মেট্রিক পাস তে রানানি উমর অংখা চেংমানি চি চার উমর নিশিমি তে ম্যাক্সিমাম এইচ লিমিট এবার উমর সাকা খাজাক গরি হিনি সাজাকা তে অর ওয়াকিং ইন্টারভিউ না যাকাই তে ওয়াকিং ইন্টারভিউ নি বিশিংটি খেব সাইজাকাই সাব চুকাই চুকিয়া
0: আনি আফাও হাই নহাই তে কেসা তঙ্গ অব অব চরক মেলা ন ও চরক মেলা আঙন সালনি রমই অব হংকাই মেলাগড় ফাইদি তাব খালায় সেবগ বরক তলাংমানিক
1: সিআরপিএফ এবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নিবাগৈর বেবাগৈ চুকুসাই সারাস নিচিবা বুক যাচুক থাই দঙ্গ অর কাইনি পোস্ট কাইসাংখা কনস্টেবল কনস্টেবল অর টেকনিক্যাল টি ট্রেডসম্যান একবাতি গুবনি সামুগ্রক ইনকা অর রংমারি তংনা নাংনাই ড্রাইভার তে গুবনি সামুগ্রকনি বাগৈ ব তংনা নাংনাই ইনকাই উমরংনা নাংনাই চি নই চি সা নিশিমি নই চি স্নি জরা তে আবংখা ড্রাইভার রং নিবাগৈ তে গুবনি এবার ট্রেডসম্যান নিবাগৈ হিংকাই চি চার উমর নিশিমি নই চি থাম উমর জরা তে কেসা আচুকথাই বুকচা আচুকথাই হিংখা কনস্টেবল অর হংকাই পায়োনিয়ার মেসন তে ইলেকট্রিশিয়ান কাইথাম অর বেবাগৈ বুকচা আচুকথাই তঙ্গ চি নই চি তে মেসন নিবাগৈ হিংকাই চি থাম তে ইলেকট্রিশিয়ান নিবা

হাসতে হাঁপাং নিব খাকতে কম কাশ সাকলাই চাখা সেবগ বরক তালাম মনে কগ ফরেস্ট ডিপার্টমেন্ট পোস্ট নেমকায় ফরেস্টার অবহাকায় পেলেবেল টংনাই 5,700 নিসিমি 24,000 গ্রেড পে রেজাকায় 2,200 লেবেল 7 অবহাকায় ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স নগই 2018 পার মান্থ এবার তাল থেকে বেকুলি তঙ্গ পোস্ট অঙ্কায় কাইচি থাম ওর কয়বলাই রানী পাইথাক সালর তাইসা ওলো সাকলাই রেজাক সাজাকা ফিয়াবা অনলাইনি পিসিংতেন কয়বলাই মারনা নাই তাই কয়বলাই রানী পাইথাক সাল হায়াপন সাজাকা অবহাই ই মে তালনি সাল থামছিসা সালমারিনি বিশিঙ্গ অ জরা ওলো ফলক জাগে ফেন মানে নাই সাজাক তঙ্গ আশেক জরা খালাই গাছ সেবুক বরক তালাম মানে কক তাবুক খালাইনে নকবার দেবানী কক তিনি নকবার দেবানী কক সাকলাই চাকা নখা চুমুই কুপলং তঙ্গনে তাই করং করং থাইও ফেরাং কগে ওয়াতে ওয়াই ফেন মানে নাই সাকলাই চাকা তংসামারি তঙ্গনে 33 ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তাই খামাও নকজাগনে 23 ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তংসামারি মিয়ানি তঙ্কা 32.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নকজাকা 24.4 ডিগ্রি সেলসিয়াস নখাও শিবুমারি রাও চকুচি চকু তাই আশেক জরা ওয়াতে ফাইমানি মারি নকজাকা সা মিলিমিলিটার আশেক জরা নবর দেবানে কগ্র খাবাইখ্যা তাবো খালাইনে রচাম্মু রচাম্মু খরানবনে সচীন্দ্র দেববর্মা

공감합니다. Hello. 하나 됩니다. Hello. 난 소름 바쁘겠다. Hello. 까먹을까요?

Ăn nhớ vậy tại cái sao lấy chồng lại này. Anh đừng mắc lại kìa. Nè đám này khó răng bái cái bà xe ăn khắp ở tên này. Đó tên tay tâm xe rồi xuân. Áo xương xa mùng nùng hàm nhà. Ở xương giá rồi dọa hàm nhà bái ca ghi tổng lại nhanh. Bái cái ca ghi tổng lại nhanh. Áo bố xa lại nhanh cơ tổ. Áo bố nó xin y. Bố rộng ni. Hamia no sung kibi nai tako. Hamia nung saimia amno nung kaham nung to hagato nung amni yakari mangla. Karon kaham katar vai velo samani epi duini doso sao. Kaito suno sunamani inka osung karosung samu kaham tong tangan in bagay. Ewa kaham ke tongan bagay katar kukul ke tongan bagay se sunamu ne sao ayadiba. Sung kaito ni kosol ke snamjak ge kaito ke thar ni chho sok mani no me kaito ke thar bunor ke thar banor go ke thar ngi te sab shen ke thar ke to latom shen hamia no shen muy ko sum je sai ab la he diba mai ko sum rok sin bor rok sai mi ya manam ba he ken se sang sarana ya en kai sin kaito ke thar বসে কথা বসে কুবুই কসং বড় রব বিনি সে বন লব নাই সুই নাই বিনি বসা সং হনি তুমন সং গোসি ও কে সং বো আকে মা তং থাই তাকো বিনি বসলে সং গবা কসং আফে ইয়া উই সং থাক ন লাতা পাতা খাই লে সিকো খাই লে সিনাল সুতাং লাইও দুনিয়া নি যত হামিয়া ও সং গতাল না নাই তাকো গাবো সং bini kok khana yang mak layu hai di ba tung taru to tong sinai no dal bidal sono belok nai hamiyawo tlang nai auto su tong mencho lok sotro dayo samani sang nugo sum to ki lajang mo ingaro kasi belok jang nai ke ba belok nai borok a hamiya no lok khair nai borok abu se balai hamiya nang abu no kali tong nang nai ইন বিষয় ফাই নাই কত রকম নদম হবা কায়তর বাই বেপুর কাহাম কে টংলাই বরক ফেলোশিপ কে টংলাই আপুরু শয়তান থাকে বিনি বিষয় সামু তুমি থাকে হে দিবা বথাই আইথক আর বথাই নুমা বেঞ্চে চাই যা হতক গে চাদি চাদি হিনি বেলুক টং থাকে গে আদম চং চালাই নি কায়তর সুন মানা খাইব অমন তাসা দেখ নেই শয়তান তেও পরে কক করুন খোলাই নেই বং বুলো খাতা কমা কাই তো তাহলে মানা খাইবা আবো চাকাংকে নরমি মকল কেউ নাই কাই তোর হাইক নাই হুনি কেব নরম মানা খাইবলে সাই নাই বা হাইমাং বাল বার কে ম্যাডাম তাও পাশা কানি করেন আমাকে বেলুকতে বেলুকতে আর আদম হবা নইলে বুড়ি বেলক খাতাব বেলক নেই সারি খিপকা কাই তোর আছে কারার যাক কক রাগ সাজানো সে বিন বোকা লাই থাকা সে ও দুনিয়াও আপনি নাম লাগে গোবাং মা হামিয়া সিনি বসকাং ও ফাইমাং তো আর লোক সতর দে সুম তো খেলে জমাই নো বেশ বেলে জমাইছ দামকে নেন আবনো সিনি নানি আজ যে জ্ঞান আজ নিনি শিশামু অবশ্যই আসল নাম বলে হারিয়ে দিবা মো হামিয়ে আমি মো হামিয়া বসে বসে চলে রক মো অবশ্যই আছে কে সংস্কার যাবো ম্যাডাম এ মহাইকে তাতা দিদ বা মন তাক খাই দিও কে বক খাই নো তো খাই যেসব নো সারা না দি বন খাই নিব সাইয়া নো তারাবুকে সংস্কার কাছে কোনো ফুরুং মানে সং মাসলাই দিবা সং কাহাম বুব আমি কাহাম সং নাইটুকান নামাই কাহাম সিনি নামাই সং ওখানে সং আপন রম ইমানে বলে কাহাম হামিয়া সবজারি টাকা হে দিবা আপনি সং তাবো মিকম হাবলক মিয়াং কিসা মিকম হাবলক সংকাম ম্যাডাম মাস আং আপন সুকা ব্রাস হবে তো কাহাম সুকা এখন হাকিং কষা কুসু তরমি থাকা

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে শপথ নেবে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার TVK সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে TVK 108 আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা KA সেঙ্গোত্তাইয়ান, N আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেছেন। পুদুচেরিতেও সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরদার। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী।

0: সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6,04,00,000 টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুত দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে, ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআই এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে ICMR এর বায়োমেডিকেল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিস ব্যাপটিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপস ব্যাপটিসও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হে কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হে।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2,860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আজ উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক উপকূল এবং রায়ালসীমাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে, ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উপসাগরীয় কৌশলের জন্য এটি একটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই অভিযানটি গতি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইরানও যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 14 দফার প্রস্তাব পর্যালোচনা করছে। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত 4টি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে বলে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভিডিওটি AI নির্মিত ডিপ ফেক। নাগরিকদের এ ধরনের বিষয়বস্তুতে বিশ্বাস না করার এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ IPL ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে লখনউর অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টস 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে

পাঠিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6,04,00,000 টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 মাধ্যমিক মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আজ দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের ফলাফল যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে তার তালিকা পর্ষদের ওয়েবসাইট www.tbse.tripura.gov.in এ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির মাধ্যমে দুপুর 12:30 থেকে পরীক্ষার ফল জানতে পারবে। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, গ্রাহকরা যে পরিষেবা আর পাচ্ছেন না তার জন্য তাদের অর্থ প্রদান করতে বাধ্য করা যাবে না। আদালত বলেছে, শুল্ক নির্ধারণ কেবল একটি গাণিতিক প্রক্রিয়া নয়, বরং গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে নিয়ন্ত্রণমূলক ভারসাম্য রক্ষার পদক্ষেপও বটে। বিচারপতি পিএস নরসিংহ এবং অলোক আরাধের সমন্বয়ে গঠিত বেঞ্চ দিল্লির রিথালা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত বিষয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর ইলেকট্রিসিটি অ্যাপটেল এর ফেব্রুয়ারি 2025 একটি আদেশ বাতিল করে দিয়েছে। শীর্ষ আদালত দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের 2019 আদেশ পুনর্বহাল করেছে, যেখানে 2018 মার্চে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরে শুল্কের মাধ্যমে প্ল্যান্টটির অবশিষ্ট মূলধনী ব্যয় আদায়ের আবেদন নাকচ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ শেষে জানিয়েছে যে পরিষেবা আর প্রদান করা হচ্ছে না, তার জন্য গ্রাহকদের উপর শুল্কের বোঝা চাপানো যাবে না। আদালত বলেছে, 2003 বিদ্যুৎ আইনের অধীনে গ্রাহকদের স্বার্থ রক্ষা করা একটি কেন্দ্রীয় নীতি। ভারত গতকাল অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছর 7 মে ভারত অপারেশন সিন্দুর শুরু করেছিল। সেদিন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে অন্তত 100 জন সন্ত্রাসীকে নির্মূল করেছিল ভারতীয় সামরিক বাহিনী। গত বছর 22 এপ্রিল পহেলগামে পর্যটকদের উপর পাকিস্তান সমর্থিত বর্বর সন্ত্রাসী হামলার এটি ছিল ভারতের যোগ্য জবাব। এ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেদের বার্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রশংসা করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন শ্রম আইনের অধীনে 40 বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য গতকাল দেশব্যাপী বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি চালু করেছেন। এই উদ্যোগটি ভারতের কর্মশক্তির জন্য ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নয়াদিল্লিতে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই উদ্যোগের উদ্বোধন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশে কর্মশক্তি ও যুবশক্তির প্রতি সম্মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রেলমন্ত্রক ঘোষণা করেছে, ট্রেনগুলিতে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থায় স্থানান্তরের কাজ আগস্ট মাস থেকে শুরু হবে। নয়াদিল্লির রেলভবনে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে 40 বছরের পুরনো সংরক্ষণ ব্যবস্থা থেকে উন্নত ব্যবস্থায় ট্রেন স্থানান্তরণের সময় যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। বর্তমান চালু 1986 সালের সংরক্ষণ ব্যবস্থা গত 40 বছরে বেশ কিছু ছোটখাটো পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে এখন একে সম্পূর্ণ ঢেলে সাজানো হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা জেরার্ডসের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর উন্নয়ন ও কৃষিক্ষেত্রে ভারত ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাঠামোগত সহযোগিতার দিকে এগোবে। তিনি বলেন, ভবিষ্যতের উদ্ভাবন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দুদেশের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে ঊনকোটি জেলার ফটিকরায় সরকারি উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফটিকরায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে পূর্ত, গ্রাম উন্নয়ন, পানীয় জল ও স্বাস্থ্যবিধি, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আগামীকাল 9 মে ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। গতকাল রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সচিব

সদস্য সচিব ভিপি দেববর্মা খবর জানিয়েছেন। তিনি জানান, জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য 46টি বেঞ্চে 25,514টি মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাকা 20,779টি মামলা রয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য গতকাল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের NSS ইউনিটের উদ্যোগে ইয়োথ ফর মাই ভারত অ্যান্ড ইয়োথ ফর ডিজিটাল লিটারেসি ভাবনাকে সামনে রেখে আয়োজিত 7-দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন করেন। গতকাল আয়োজিত অনুষ্ঠানটিতে সাংসদ বলেন, এই বিশেষ উদ্যোগ পড়ুয়াদের সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবামূলক কাজকর্ম এবং ডিজিটাল সচেতনতার মাধ্যমে এক উন্নত আত্মনির্ভর ভারত গঠনের প্রেরণা যোগাবে। দ্বিতীয় উত্তরপূর্ব লিটল মাস্টার অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটে ত্রিপুরা রানার্স হয়েছে। গতকাল আসরের ফাইনালে আসাম 159 রানে ত্রিপুরাকে পরাজিত করে। MBB স্টেডিয়াম আয়োজিত ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী আসাম 40 ওভারে 6 উইকেটে 286 রান করে। জবাবে রাজ্য দল 40 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করতে সক্ষম হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C, সর্বনিম্ন 23°C কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4°C, পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককটুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। ভারত মিয়া অপারেশন সিন্দুর বিশা পুংমা পালাইখা থাংনাই বিশিনি মেসনি শালমারি ভারত অপারেশন সিন্দুর চেংমানি অশালো পাকিস্তানি কাইচুকু সামুসিত্রা তাংনাই রকনে থাইনো বীরখুংবাই চপ্রবৈ খড়ক সারা হাই সামুসিত্রা তাংনাই রকন সকমরমানি ভারতনি সেংক্রাক বাহিনী থাংনাই বিশিনি এপ্রিল নৈচি নৈ শালমারি পেহেলগাম চেরি বেড়াই নাই নাই রকন চপ্রবমানি পাকিস্তানি সামুসিত্রা তাংনাই রকনি বদল ভারত আবন নাংমানি ফিরক মুংরেখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু, সিপি রাধাকৃষ্ণন, মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তে কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং বাই থাংনি ককসার মাব অপারেশন সিন্দুর ন সামুসিত্রা তাংনাই রকন কেবেঙ্গই ভারতনি সেংক্রাক বাহিনী খাক রাখতাই শাকবেদকজাক সামুং ন বলাইখা ত্রিপুরা রঙ্কসার নাইখংবাই নাইকলজাক নৈ সাই নৈ চিদক বিশিনি মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা ফাজিল আমজকমুংনি অংখারি তিনি দিবর দামচি নৈ জরা নাইখংনি বখাক্তৈ ককনুমা থুমনাই রকনি মালাইমুং পান্ডানি বিশিংতৈ সাকলাই জাগানো ত্রিপুরা রঙ্কসার নাইখংনি রেজাল্ট যে ওয়েবসাইটনি বিশিংতৈ রাজাগানো বিনি লিস্ট নাইখংনি ওয়েবসাইট www.tbse.tripura.gov.in অ রেজাক তঙ্গানো আমজকমুং রুনাই রক ওয়েবসাইটনি বিশিংতৈ দিবর দাম চিনই তামই সতী থামচিনে বিশৃঙ্গ আমজকমুংনি অংখারি নাই মানবায়ান তাংতাই সামুংমান থগ্রমুং মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাবিয়া মিয়া কতাল তাং কেরংনি বিশৃঙ্গ বিশি ব্রৈচি উমর এবা আবুনি কবাং উমরনি সামুং তাংনাই রকনে বাগৈ হাকতর গনাঙ্গৈ বিশিনি সাকখামচেরৈ নাইমা সামুং বুতাং চেঙ্গৈ রেখা মিয়া দিল্লি কতাল এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন এবা ESIC মেডিকেল রুংন কতর তৈ সাকখাম নকনি চেতন্য চেঙ্গৈ মসাং মান্দাবিয়া সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈ দুলমুংবাই থাংনাই বিশি চিনৈ বিশিও হাকতনি তাং সামুনে ফান্তাই শিকলা ফাননি বখাক বরম ইয়াফার্মা খুরসা জাকথাই বাংমারি নুকজাখা হাপাং সামুংমান থগ্রেনানি চাইতগৈ সামুং দাঙ্গৈ টঙ্গো তাই আবোবাই বেকারকনি বাংমারি হলিকা রাও 3.2 কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতাল ভারতনি চংজাক নেদারল্যান্ডনি ফুরাই কক তোনাই মারিসা জেরার্সবাই কুচুক রংতৈ চেরই নাইমানো তৈয়ী বখাকনৈনি চুবা চুন হামক্রাই খাইনাও জুদা জুদা বাবাইন তৈয়ী ককলাম সালাইকা হদালামো বসাকা হাইড্রোজেন সেমি কন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমচাই হামক্রাইতৈ হুকবারনি বাবায় ভারতৈ নেদারল্যান্ড কথাউই তাং বেখ্রেপন চুবা মুংনি বখাগ বস্কাঙ্গৈ টঙ্গো বসাকা থিনাঙ্গ কাহামরংনি সেব সংসাই তিসানাও কনৈ হাকতরনি অমানজাকমুং নাংমানি বারজা ইয়াসাগানো হা কতর বুমাতাই স্রাইরকনি সাকখাম সেব ক্রাক খাইনা নাহারৈ সাকখামতাই নুকুং হামক্রাই নাইখুং জননী চল খাইকা জননী কাইসা ডিজিটেল প্ল্যাটফর্ম আর ব্রীরকনি সাকতেরিয়া জরানি ডিজিটেল সাকখামনি ককথুম চেরেই নাইমাতাই খাতি তনি নাও স্নামজাখা নাইখুংনি বকাক্তি সাজাখা তাবুক সাক জরা অ প্ল্যাটফর্ম খড়ক সার আশাই থামচি ব্রী সেব নাহার নাই রক রেজিস্ট্রেশন অংখা আবনি নাহার মুং বুমাতাই স্রাইরকনি সাকখাম সেব কাহাম খাই চেরেই নাইমানো ক্রাক খাইনা এমপি রাজীব ভট্টাচার্য মিয়া আগরতলানি ক্ষুদিরাম বসু

0: ইংলিশ মিডিয়াম রংনকনি এনএসএস ইউনিটনি লুয়াজিমা বাই ইয়ুথ ফর ভারত ইয়ুথ ফর ডিজিটাল লিটারেসি ওয়ানসক মুং বস্কাঙ্গন আর গৈ নখা সালসনিনি আলাইদা শিবির সংসাখা এমপি রাজীব ভট্টাচার্য শাখা ও আলাইদা লুয়াজিমুং স্রংনাই রকন হদানি বাকি খ্লাইথাই সাকথার মূং সামংবতাংতাই ডিজিটাল হজাক মুংনি বিশংতাই কাইসা চা সামংতাই চুকজাক ভারত স্নামথানি খাবা সারনানি খনা ত্রিপুরা হাইকোর্টতাই হাস্তেনি বেবা খাঙ্কোরতাই বখাক্সে দরবার নখলাও বসং লুক দরবার সংসার জাগানো মিয়া হাস্তে কেরং সেবানী আদং তাঙ্করা ভিপি দেববর্মা অকক তুমানো রেখা বসাকা বসং লুক দরবার খার্তা কারনাও কাই ব্রী চিদক বেঞ্চ কাইনৈ চিবা সাইবারা চি ব্রী খার্তা তিসা জাগানো ওল নৈ উত্তর পূর্ব লিটল মাস্টার উমর চিব্রী বিশিনি চেলারকনি ক্রিকেট থংলাইমাও ত্রিপুরা রানার্স অংখা মিয়া ফাইনেল থংলাইমাও রান সারা বাজি চুকুবাই ত্রিপুরানো মেচেনখা এমবিবি স্টেডিয়াম সংসারজাক ফাইনেল থংলাইমাও ত্রিপুরা ব্যাট খাইনানি অংখরৈ আসাম ব্রীচি ওভার উইকেট কাইদক কুমাওই নৈরা চারচিদক রান তিসাও ফিরকমুঙ্গ হাস্তে বদল ব্রীচি ওভার উইকেট কাইসনি কুমাওই সারা নৈ চিসনি রান খাইমানো তাবুক নবার্তিবানী ককতুমা বস্কাং দাম নৈচি ব্রীয় হাস্তেনি জুদা জুদা হাঙ্কর ফেরাঙ্কি দামসাও ব্রীচি নিশিমি বাচি কিলোমিটার দওয়ৈ নবারবাতি ফাই মানহনৈ হজাক মংরেখা নবারতিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তৈ খামাও নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো তিনি আইচুগো খামানি তুংমারি টংখা নৈচি ব্রী দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ওয়াতিবাকা সা মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো তিনি হর দামসনি তামৈ সতি ব্রী চিউ বাব
1: আকাশবাণী আগরতলা।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের শুরুতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রেডিও রেপারে অভিজ্ঞাপনে আজ আপনাদের সঙ্গে থাকছি আমি সুস্মিতা, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি অপরাজিতা। বন্ধুরা, সকালটা আজ যেন ভীষণ সুন্দর। নরম রোদ, পাখির ডাক আর হালকা ভাত বাতাসে ভরে উঠেছে চারপাশ। এমন একটি মানবিক সকালেই আজ আমরা কথা বলবো একটা বিশেষ দিনকে নিয়ে।
0: হ্যাঁ, কারণ আজ 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। এই দিনটি পালন করা হয় মানবতার সেবায় নিয়োজিত মানুষের সম্মান জানাতে, এবং আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডোনাটের জন্মদিন স্মরণে।
1: 1859 সালে যুদ্ধক্ষেত্রে অসংখ্য আহত মানুষের কষ্ট দেখে তাঁর মনে জন্ম নিয়েছিল মানব সেবার এক নতুন ভাবনা, আর সেই ভাবনা থেকেই তৈরি হয় রেড ক্রস সংগঠন।
0: বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে বন্যা, ভূমিকম্প, যুদ্ধ কিংবা যে কোনো বিপদের সময় রেড ক্রসের কর্মীরা মানুষের পাশে দাঁড়ান। ধর্ম, জাতি বা দেশের ভেদাভেদ ছাড়াই তারা কাজ করে চলেছেন মানবতার জন্যে।
1: এবছর বিশ্ব রেড ক্রস দিবসের থিম রাখা হয়েছে ইউনাইটেড ইন হিউম্যানিটি, অর্থাৎ মানবতার বন্ধনে ঐক্যবদ্ধ। এই থিম আমাদের শেখায় সংকটের সময় মানুষ মানুষেরই পাশে দাঁড়াবে, এটাই তার সবচেয়ে বড় শক্তি।
0: আজকের এই বিশেষ দিনে আমরা যদি অন্তত একজন মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করি, তাহলেও এই দিনটির সার্থকতা অনেকটাই পূর্ণ হবে। সাহায্য সবসময় অর্থ দিয়ে হয় না, কখনো একটা সাহসের কথা, কখনো বা একটু সময়, কখনো একটা রক্তদান, এগুলো কারো জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারাও নিজেদের জীবনে মানবিকতার ছোট ছোট বীজ বপন করুন, কারণ একটা ছোট ভালো কাজও হয়তো কারো জীবনে সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠতে পারে।
0: বিশ্ব রেড ক্রস দিবসে আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নার্স এবং মানবসেবীদের, যারা নিজেদের কথা না

0: হিসেবে মানুষের পাশে দাঁড়ান, তাদের জন্য রইল আন্তরিক কৃতজ্ঞতা।
1: আর এই সুন্দর সকালে আপনাদের সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা, সুস্থতা আর ভালোবাসা। মানবতার আলোয় ভরে উঠুক আমাদের সকলের চারপাশ।

0: হিসেবে মানুষের পাশে দাঁড়ান, তাদের জন্য রইল আন্তরিক কৃতজ্ঞতা।
1: আর এই সুন্দর সকালে আপনাদের সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা, সুস্থতা আর ভালোবাসা। মানবতার আলোয় ভরে উঠুক আমাদের সকলের চারপাশ।

0: আর তারই সঙ্গে শ্রোতা বন্ধুরা চলুন আজকের এই নতুন সকাল সুন্দর সকালটা শুরু করি ইতিহাসের পাতায় চোখ রেখে। চলুন আপনাদের জানাই ইতিহাসের পাতা থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা জন্ম এবং প্রয়াণের স্মৃতিচারণার মাধ্যমে। ইতিহাসের পাতা থেকে আজকের দিনে 1863 সালের আজকেরই দিনে ভারতে প্রথমবার উদযাপিত হয় রেড ক্রস দিবস, যেটা আপনাদের খানিকক্ষণ আগেই বলছিলাম। তাছাড়া 1948 সালের আজকেরই দিনে কলকাতায় প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রসঙ্গীত শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দক্ষিণী। আজও এই প্রতিষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের চর্চাকে সমৃদ্ধ করে চলেছে। 1962 সালের আজকেরই দিনে কবিগুরুর স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে উদ্বোধন করা হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সাহিত্য সঙ্গীত এবং সাংস্কৃতিক শিক্ষায় যার অবদান অনস্বীকার্য। তাছাড়া আজকেরই দিনে 1996 সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের অন্ধকার অধ্যায় পেরিয়ে কার্যকর হয় নতুন সংবিধান।
1: এবারে আসি আজকের দিনে জন্মগ্রহণ করা কিছু গুণী মানুষের কথায়। 1909 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন জ্ঞান প্রকাশ ঘোষ, যিনি ছিলেন একাধারে সঙ্গীতজ্ঞ, তবলাবাদক এবং সুর সাধক। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তার অবদান অনস্বীকার্য। 1929 সালের আজকের দিনে জন্ম নেন গিরিজা দেবী, ঠুমরি সম্রাজ্ঞী নামে খ্যাত এই শিল্পী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন নিমাই ঘোষ, যার ক্যামেরায় ধরা পড়েছে বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতির বহু অমূল্য মুহূর্ত। 1953 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন দেবী শেঠী, বিশ্বখ্যাত এই হৃদরোগ বিশেষজ্ঞ, তার মানবিক চিকিৎসা সেবার জন্য বিশেষভাবে সমাদৃত।
0: এবারে চলুন আমরা স্মরণ করি এমন কিছু বিশেষ ব্যক্তিত্বদের যাদের আমরা আজকেরই দিনে হারিয়েছিলাম। 1873 সালে আজকের দিনে প্রয়াত হন জন স্টুয়ার্ট মিল, যিনি আধুনিক রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন। তাছাড়া আজকের দিনে 1981 সালে পৃথিবী থেকে বিদায় নেন ফণীভূষণ চক্রবর্তী, যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি।
1: 1993 সালের আজকের দিনেই প্রয়াত হন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, যিনি ভারতীয় দর্শন চর্চায় এক উজ্জ্বল নক্ষত্র। 2008 সালে প্রয়াত হন জ্ঞানেশ্বর মুখোপাধ্যায়, তিনি বাংলা নাটক এবং চলচ্চিত্র জগতে তার অবদান কিন্তু অস্মরণীয়। তাছাড়া 2023 সালের আজকের দিনে বাংলা সাহিত্য হারায় প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারকে, তার সৃষ্টি বাংলা সাহিত্যে চিরকাল অমলিন হয়ে থাকবে। তো জানিয়ে দিলাম ইতিহাসের পাতা থেকে বিশেষ কিছু ঘটনাবলীগুলো।

চম্পা পণ্ডিত গোড়াইয়ের কাছ থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো দিনগুলো সামনে না এগিয়ে পিছিয়ে যেত সেই অনেক দিন আগে, আর আমি পৌঁছে যেতাম শৈশব কৈশোরের দিনগুলোতে। ভাই বোনেরা মিলে কত খুনসুটি, ঝগড়া, মার বকুনি, বাবার ধমক, মনের আনন্দে পুকুরে সাঁতার, সারা দুপুর রোদ মাথায় নিয়ে লুকিয়ে আমতলায় জামতলায় ঘুরে বেড়ানো, মনের মণিকুঠুই সযত্নে সঞ্চিত সেই দিনগুলো। সেই দিনগুলো যদি ফিরে পেতাম, যদি কোনোদিন এমন হতো ঘুম থেকে উঠে দেখতাম আমি উঠোনে বসে রান্নাবাটি খেলছি, স্কুলে যাবার সময় হয়ে গেছে, আর না খেয়ে বইগুলো হাতে ছুটে পৌঁছে গেলাম স্কুলে, টিফিনে সত্যবুড়ুর কাছে আটানার মটর ভাজা যেন অমৃত। যদি এমন হতো কারো তোয়াক্কা না করে নিজের মতো বাঁচতে পারতাম, সমাজটা ভেঙে নতুন করে গড়তে পারতাম, মানুষের দৃষ্টিভঙ্গিতে বদল আনতে পারতাম, ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে জীবন আটকে থাকতো না, অতীতটাকে বর্তমানে এনে পুরনো ভুলগুলো যদি শুধরে নেওয়া যেত, তাহলে জীবনের গল্পটা হয়তো অন্যরকম হতো। শুভেচ্ছা সহ চম্পা পণ্ডিত গোড়াই, বাঁকুড়া।

শ্রোতা বন্ধুরা, এবার শুরু হতে চলেছে আমাদের পরবর্তী পর্ব, লিখছি তোমায় পর্ব। মনের নাবলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনাদের পাঠানো কিছু চিঠি দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি। চলুন তাহলে খুলে দেখি অনুভূতির খামগুলো। আর আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি

শ্রোতা বন্ধুরা, এবারে লিখছি তোমায় পর্বে পরবর্তী চিঠিখানি পাঠাচ্ছেন চিরশ্রী পাল, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, কল্পনা বিলাসী অভিজ্ঞাপন, যদি এমন হতো তবে কেমন হতো বলো, থাকতো না কোনো ভেদাভেদ, একসাথেই সব চলো, থাকতো না কোনো জাতিভেদ, উঁচু নিচুর ব্যবধান, সুখে দুঃখে থাকতো মানুষ, মানত না কোনো বিধি বিধান, কেউ রাজা কেউ বা ফকির, এমন যদি না হতো, এক সমতায় চলতো সবাই, জীবন হতো সুখের কত, প্রকৃতি ছড়াতো মুক্ত বাতাস, থাকতো না তো দূষণ, পাখির ডাকে সবুজ গাছে ভুবন ভরা ভূষণ, বাঁচত মানুষ সুস্থভাবে শত বছর প্রায়, অসুখ বিসুখ সব উধাও, হতো জীবনের জয়গান। লিখে পাঠাচ্ছেন চিরশ্রী পাল, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।

শ্রোতাবন্ধুরা, এর পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন হেমন্ত গড়াই, বাগবাজার, চন্দননগর, হুগলি থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আজ জীবন জিজ্ঞাসার এক অত্যন্ত গূঢ় সন্ধিক্ষণে দাঁড়িয়ে তোমাকে এই চিঠি লিখছি। আমাদের শাস্ত্রীয় ঐতিহ্যে একটি পরম বাক্য আছে, পিতা নো বোধি। আপাত দৃষ্টিতে অর্থ হল পিতা জানেন না বা পিতার বোধের অতীত, কিন্তু এই তিন শব্দের গভীরে লুকিয়ে আছে পরমাত্মা এবং মানুষের জাগতিক সম্পর্কের এক অদ্ভুত রসায়ন। আমরা যখন পরমেশ্বরকে পিতা বলে সম্বোধন করি, তখন আমাদের সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে তাঁকে গণ্ডিবদ্ধ করতে চাই, কিন্তু পিতানুবোধি আমাদের মনে করিয়ে দেয় যে সেই পরম সত্তা আমাদের জাগতিক সম্পর্কের সংজ্ঞায় ধরা পড়েন না, তিনি পিতা হয়েও প্রথাগত পিতারূপী শাসনের ঊর্ধ্বে। তিনি এক অসীম চৈতন্য, যা বুদ্ধির তর্কে বা জ্ঞানের অহংকারে আয়ত্ত করা অসম্ভব। আসলে যা কিছু জানার যোগ্য তাকে যখন আমরা জেনে ফেলেছি বলে দাবি করি, ঠিক তখনই প্রকৃত সত্য আমাদের থেকে দূরে সরে যায়। কবির ভাষায়, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। অভিজ্ঞাপন, এই বাক্যটি আমাদের

শেখায় বিনয়ী হতে। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক সময়ই জ্ঞানের অভিমানে অন্ধ হয়ে পড়ি, কিন্তু সেই পিতা বা পরম চেতনার বোধ যখন মানুষের বুদ্ধিকে স্পর্শ করতে পারে না, তখনই শুরু হয় সমর্পণের পথ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আলোক ছটাটাও যেমন আমাদের শেখায় যে পূর্ণতা কেবল পাওয়ায় নয়, না পাওয়ার অতলান্ত উপলব্ধিতেও থাকে, পেতানুবোধি ঠিক তেমনই এক অপার্থিব সত্য। প্রাত্যহিক কোলাহলের ঊর্ধ্বে এই নিভৃত উপলব্ধি হোক আমাদের পরম শান্তি। যখন জাগতিক সব সংজ্ঞাই ফিকে হয়ে আসে, তখনই এই না বোঝার মাঝেই যেন আমরা সেই অসীমের স্পর্শ পাই। সব কিছু জেনে ফেলার চেয়ে সেই অজানা ভূমার চরণে নিজেকে সঁপে দেওয়াই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। সেই অজানাকে জানার ব্যাকুলতাই যেন আমাদের আগামীর পথ চলার পাথেয় হয়। সকল শ্রোতা বন্ধুদের জানাই রাবীন্দ্রিক শুভেচ্ছা। নমস্কার আনতে হেমন্ত গড়াই, বাগবাজার সুরপাড়া, চন্দননগর, হুগলি।

0: শ্রোতা বন্ধুরা, এবারের চিঠিখানা লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি। তিনি লিখছেন, হে পরমেশ্বর, প্রথমেই তুমি আমার প্রণাম গ্রহণ করো। তোমাকে আমি চাক্ষুষ করিনি, কিন্তু আমি জানি তুমি আছো। সর্বত্র ছড়িয়ে আছে তোমার ব্যাপ্তি। এই যে জল, স্থল, অন্তরীক্ষ, তার সব সৃষ্টির মূলে তুমি। তুমি আছো বলেই বনে ফুল ফুটে, পাখিরা গান গাইছে, বাতাস বইছে, আকাশে চাঁদ হাসছে, তারার দল মিটিমিটি করে যাইছে। তুমি আছো বলেই সকালে সূর্য ওঠে, দুর্বা ঘাসের ডগায় শিশির বিন্দুর রূপুলি ছিলি, সন্ধ্যায় গাছে গাছে জোনাক জলে সেই তোমারই তরে। এই যে বৃক্ষ, লতা, গুল্ম, সবুজ অরণ্য, বনানী, সবই তো তোমার সৃষ্টি। পৃথিবীর বুকে এই যে মাটির অস্তিত্ব, এই যে জীবকুলের প্রাণের স্পন্দন, সবই তোমার করুণার দান। তুমি আছো বলেই অন্যান্য প্রাণীকুলের সঙ্গে আমরা মানুষরাও জন্ম নিয়েছি। আমরা মানুষরা এই যে মা বাবার কোল আলো করে এই পৃথিবীতে এলাম, তুমি চেয়েছিলে বলেই তো আসতে পেরেছি। আমরা হাসছি, কথা বলছি, তোমার অশেষ করুণা ছাড়া কোনো মতেই তা সম্ভব হতো না। ঝর্ণার কলতান, নদীর বুকে ঢেউয়ের দোলা, সব কিছুতেই তুমি আছো। তুষারাবৃত পর্বতমালা, অতল সমুদ্র, তোমার আশিস ছাড়া কোনো মতেই সৃষ্টি হতো না। তুমি আছো বলেই পৃথিবী জুড়ে এত সৌন্দর্য, এত রূপালী মা, এত প্রেম, এত ভালোবাসা। হে পরমেশ্বর, তুমি আমাকে সেই জ্ঞান দাও, সেই শক্তি দাও, তোমাকে যেন আমি আমাদের পরম পিতা বলেই মনে করতে পারি। তুমি আমাকে সেই বোধে উন্নীত করো, আমি যেন এটাও ভাবতে পারি, তুমি না থাকলে এই পৃথিবীর সব কিছু মিথ্যে হয়ে যেত। তোমার অপার করুণাতেই আমরা পথ হাঁটতে পারছি। তুমি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। তুমি আমাকে সেই জ্ঞান দাও, যাতে করে আমি আমার বুকের ভালোবাসাকে সর্বত্র ছড়িয়ে দিতে পারি। নমস্কার, অন্তে মঙ্গল প্রসাদ মাইতি, পশ্চিম মেদিনীপুর।
1: শ্রোতা বন্ধুরা, আজকের লিখছে তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন প্রণব হাজরা বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, বৈদিক রচনায় উচ্চারিত হয়েছে পিতানো হোসি পিতানো বোধি, অর্থাৎ তুমি আমাদের পিতা, তুমি আমাদের জ্ঞানদাতা। আরও বলা হয়েছে, পিতা ধর্ম পিতা কর্ম পিতা হি পরমান্তপ, পিতা ধর্মে

চরিত্রের ধারক, কর্মের প্রেরক, আর তিনি পরম তপস্বী। এই মন্ত্র ও শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে পিতা কেবল সংসারের কর্তা নন, তিনি জীবনের গুরু। তার স্নেহে আমরা আশ্রয় পাই, তার বোধিতে আমরা আলোকিত হই। শিশুর প্রথম পদক্ষেপ থেকে জীবনের প্রতিটি বাঁকে পিতার হাত আমাদের পথপ্রদর্শক হয়ে থাকে। বৈদিক যুগে পিতাকে দেবতার সমতুল্য ধরা হয়েছে, যিনি সন্তানকে শুধু জন্ম দেন না, বরং জ্ঞানের আলোয় তাকে গড়ে তোলেন। তার অভিজ্ঞতা আমাদের ভুল থেকে রক্ষা করে, তাঁর শিক্ষা আমাদের সত্য ধর্মের পথে চালিত করে। তাই পিতাকে শ্রদ্ধা করা মানে জ্ঞানের আলোকে শ্রদ্ধা করা। তাঁর বোধি আমাদের অন্তরে জাগ্রত হলে আমরা ধর্মকে ধারণ করি, কর্মে সিদ্ধি লাভ করি। পিতা তুমি আশ্রয়, পিতা তুমি আলো, তোমার বোধি ছড়িয়ে দেয় জীবনের ভালো। তুমি গুরু, তুমি পথপ্রদর্শক, তুমি স্নেহে ভরা চিরন্তন রক্ষক। যেখানে পিতার বাণী সেখানেই ধর্মের গান, যেখানে পিতার কর্ম সেখানেই জীবনের জয়ধ্বনির টান। পিতা তুমি আমাদের শক্তি, পিতা তুমি আমাদের মুক্তি। পিতা আলোকের প্রদীপ, পিতা জীবনের গুরু, পিতা স্নেহের আশ্রয়, পিতা জ্ঞানের পথপ্রদর্শক। যেখানে পিতার বোধি সেখানেই ধর্মের আলো, যেখানে পিতার কর্ম সেখানেই জীবনের সার্থকতা। ধন্যবাদ আন্তে বিনীত প্রণব হাজরা, ডাক খাতরা, জেলা বাঁকুড়া।

0: তাহলে শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে আমাদের লিখছি তোমায় পর্বের এখানে ইতি টানতে হচ্ছে। আমরা কিন্তু অপেক্ষমান থাকি আপনাদের অনুভবের কথা শোনার জন্য, তাই লিখতে থাকুন আমাদের এই লিখছি তোমায় পর্বে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জানিয়ে দেব কিছু তথ্যাদি। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে আগামী 9 মে শনিবার দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতের কাজ শুরু হবে সকাল 10টা থেকে। জাতীয় লোক আদালতে বিভিন্ন ধরনের 28টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। জাতীয় লোক আদালতের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। তাছাড়াও আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে অমরপুর নগর পঞ্চায়েত এবং রবীন্দ্র সংঘের সহযোগিতায় আগামী 9 মে রবীন্দ্র সংঘ প্রাঙ্গণে সকাল 6টায় কবি প্রণাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে বিকেল 6টায় অমরপুর চণ্ডীবাড়ি মাঠে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা চক্র অনুষ্ঠিত হবে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি। আজ অর্থাৎ শুক্রবার দুপুর 12টায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বছরের মাধ্যমিক মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট পর্ষদের ওয়েবসাইট অর্থাৎ www.tbsc.in ওয়েবসাইটে দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে আজ দুপুর 12:30 থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। তবে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণের স্থান এবং তারিখ পরবর্তী সময়ে পর্ষদের পক্ষ থেকে জানানো হবে।
1: এবারে রয়েছে আরও একটি তথ্য। রাজ্যের সকল রেশন কার্ডধারী উপভোক্তাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে উন্নীত করার কার্যক্রমের অঙ্গ হিসেবে বর্তমানে চালু থাকা রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন আপগ্রেডেশন সংক্রান্ত কাজ আগামী 11 মে 2026 থেকে শুরু হতে চলেছে, যা আগামী 25 মে 2026 পর্যন্ত জারি থাকবে। এ সময় রাজ্যের মহকুমার শাসক অফিসের খাদ্য বিভাগে রেশন কার্ড সংক্রান্ত সকল ধরনের পরিষেবার কাজ, যেমন সদস্য সংযোজন, বাদ দেওয়া, কার্ড সেপারেশন, ট্রান্সফার ইত্যাদি অনিবার্য কারণে স্থগিত থাকবে। এমতাবস্থায় খাদ্য দপ্তরের তরফে রাজ্যের উপভোক্তাদের সাময়িক অসুবিধের জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলের সহযোগিতা কাম্য। তো জানিয়ে দিলাম কিছু তথ্যাদি।
0: এবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে

0: চুক্তিভিত্তিক ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদ 50টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা ইন্টারভিউর তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য বয়সে 5 বছরের ছাড় রয়েছে। মাসিক বেতন নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 10,000 টাকা সাম্মানিক পাবেন। প্রয়োজনীয় নথিপত্র PRTC আধার কার্ড, জন্ম সনদ, অষ্টম শ্রেণীর সার্টিফিকেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে। ইন্টারভিউর স্থান প্রাণী সম্পদ ভবন। ইন্টারভিউর তারিখ রয়েছে 13, 14, 15 এবং 16। ইন্টারভিউর সময় সকাল 10:30 থেকে। বিস্তারিত তথ্য এবং আবেদনের জন্য দেখে নিতে পারেন ARDD ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইট।
1: এবারে রয়েছে আরও একটি কর্মখালি বিজ্ঞপ্তি। ত্রিপুরা সরকারের বন দপ্তরে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফরেস্ট গার্ডের আসন রয়েছে 167 এবং আবেদনপত্র আপনারা করতে পারেন যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, এবং ফরেস্টারের জন্যে মোট আসন সংখ্যা 104। আবেদনের জন্যে আপনাদের অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফরেস্টার পদের জন্যে। আবেদনের শেষ তারিখ 31 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। এখানে বয়সসীমা 1 মে 2026 অনুযায়ী 18-40 বছর হতে হবে, এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 45 বছর পর্যন্ত ছাড় আছে। আবেদনকারীকে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অর্থাৎ PRTC থাকতে হবে, আর নির্বাচন প্রক্রিয়া হবে 85% নম্বর লিখিত পরীক্ষা থেকে এবং 15% নম্বর থাকবে ইন্টারভিউ থেকে। শারীরিক পরীক্ষায় পুরুষদের 4 ঘন্টায় 25 কিলোমিটার এবং মহিলাদের 4 ঘন্টায় 16 কিলোমিটার হাঁটতে হবে। বিস্তারিত জানতে আপনারা দেখতে পারেন forestrecruitment.tripura.gov.in এই ওয়েবসাইট।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। শ্রোতা বন্ধুরা, 1980 সাল থেকে 2014 সাল পর্যন্ত বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 2019 সালে ডায়াবেটিসে কমপক্ষে 20 লক্ষ মানুষ মারা গেছে এবং দিন দিন এই সংখ্যাটা বাড়ছে। তাহলে ডায়াবেটিস কিন্তু এখন আর শুধু একটা সাধারণ রোগ নয়, এটা একটা ভয়ঙ্করী রোগ হিসেবেই পরিণত হচ্ছে দিন দিন। তাই একে নিয়ন্ত্রণ রাখতে হবে, আর নিয়ন্ত্রণ রাখতে শুধু ওষুধ নয়, রাখতে পারেন কিন্তু ঘরের কিছু গুরুত্বপূর্ণ জিনিসও। গোলমরিচ আর দারচিনি, রান্নায় এই মশলাগুলো ব্যবহার দেখেছেন নিশ্চয়ই। এই দুই মশলার কিন্তু আলাদা গুণ রয়েছে। এই দুই মশলা খুব ভালো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে, তাই অবশ্যই পারলে প্রত্যেক দিন এর ব্যবহার করতে পারেন। জানিয়ে দিলাম সুস্থ থাকার একটা ছোট্ট টিপস।
1: এবারে চলুন জানি আকাশের খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। তো জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। তো শ্রোতা বন্ধুরা, আজকের প্রভাতী অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। আশা করি আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের দিনের শুরুটা হোক ইতিবাচকতার আলোয় ভরা, আপনাদের প্রতিটি দিন হোক সুন্দর, সুস্থ, শান্তিময়, এই শুভকামনা জানিয়ে অভিজ্ঞাপনের পর্ব থেকে এবারে আমাদের বিদায় নিতে হচ্ছে। আবারও কথা হবে আগামী কোনো পর্বে নতুন ভাবনা, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য,
0: আর আমি ছিলাম আপনাদের সঙ্গে অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ, এবং তারপরে শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: শুভ সকাল আমার সকল প্রিয় যুববন্ধুরা, আমি রয়েছি আর জে রিমা, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। সকালের এই শান্ত সময়টা না একটা অদ্ভুত ফিলিংস নিয়ে আসে। চারপাশটা যখন একটু ধীর, একটু শান্ত থাকে, মনের ভেতরটাও যেন একটু সফটলি কথা বলতে শুরু করে। আর ঠিক এইরকম একটা সকালেই আজ আমরা কথা বলবো এমনই একটা বিষয় নিয়ে, যেটা শুধু একটা অর্গানাইজেশনের নাম নয়, এটা একটা ইমোশন, মানুষ মানুষের জন্য। হ্যাঁ, আজ ওয়ার্ল্ড রেড ক্রস ডে। বন্ধুরা, খুব সিম্পল একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। পৃথিবীতে সব থেকে কমফর্টিং সেন্টেন্স কোনটা? খুব সিম্পল কিন্তু সেই সেন্টেন্সটি, আমি আছি, আমি তোমার পাশে আছি, আমি সব পরিস্থিতিতে তোমার সঙ্গে আছি। হ্যাঁ, এতটাই সিম্পল সেই সেন্টেন্সটা। যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন, সেই মুহূর্তে কেউ যদি পাশে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে এসে বলে যে যা হবে হবে, আমি সবসময় তোমার পাশে আছি, তখন সেই মানুষটা যেন আশার আলো হয়ে আসে। আর ঠিক এই কাজটাই বছরের পর বছর ধরে করে চলেছে রেড ক্রস। তবে বন্ধুরা, রেড ক্রস নিয়ে আরও অনেক কথা, আরও অনেক গল্প আমরা করব। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানটা একটু অন্যভাবে আমরা শুরু করতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই অনুভূতি শুধু বাস্তব জীবনেই নয়, কিন্তু সাহিত্যেও অনেক রূপেই সেই অনুভূতি কিন্তু প্রকাশ পায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি বিসর্জন, যে গল্পের প্রতিটি শব্দে রয়েছে অনুভূতি, মানুষের ভেতরের দ্বন্দ্ব আর মানবতার এক গভীর প্রশ্ন। আমরা এখন শুনব বিসর্জন নাটকের প্রথম এবং দ্বিতীয় দৃশ্য, এবং এই গল্প পাঠে আমাদের সঙ্গে রয়েছে আর জে সপ্তদীপ এবং আর জে তনুশ্রী। চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই গল্প পাঠ।
1: বিসর্জন নাটকের প্রথম দৃশ্য, মন্দিরে গুণবতী।

0: মার কাছে কি করেছি দোষ? ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিশু। পাপিষ্ঠা যে লোক লাজে সন্তানের বধ করে, তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কের মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজালয়ে বসে আছি, তপ্তবক্ষে শুধু এক শিশুর পরশ লালসিয়া। আপনার প্রাণের ভেতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব। এই বক্ষ, এই বাহু দুটি, এই কোল, এই দৃষ্টি দিয়ে বিরচিত নিবুইর জীবন্তনীর শুধু একটুকু প্রাণ কণিকার তরে হেরিবে আমারে একটি নতুন আঁখি প্রথম আলোকে, ফুটিবে আমারে কোলে কথাহীন মুখে অকারণ আনন্দের প্রথম হাসিটি। কুমার জননী মাতো, কোন পাপে মরে করিলি বঞ্চিত মাতৃ স্বর্গ হতে?
1: রঘুপতির প্রবেশ।
0: প্রভু, চিরদিন মার পূজা করি, জেনে শুনে কিছু তো করিনি দোষ। পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সম, তবে তবে কোন দোষ দেখে আমারে করিল মহামায়া নিঃসন্তান শ্মশান চারিণী?
1: সবই মার খেলা, কে বুঝিতে পারে বলো? পাষাণ তনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তাঁরই ইচ্ছা। ধৈর্য ধরো, এবার তোমার নামে মার কাছে পূজা হবে, প্রসন্ন হইবে শ্যামা।
0: এবৎসর পূজার বলির পশু আমি নিজে দেব, করিন মানত। মা যদি সন্তান দেয়, বর্ষে বর্ষে দিব তারে 100 মহিষ, 300 ছাগ।
1: পূজার সময় হল।
0: গোবিন্দ মানিক্য, অপর্ণা ও জয়সিংহের প্রবেশ। জয়সিংহ।
1: কি আদেশ মহারাজ?
0: গোবিন্দ মানিক্য,
1: ক্ষুদ্র এ ছাগ শিশু দরিদ্র এ বালিকার স্নেহের পুত্তুলি, তারে নাকি কেড়ে আনিয়াছ মার কাছে বলি দিতে? এ দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে?
0: জয়সিংহ,
1: কেমনে জানিব মহারাজ, কোথা হতে অনুচরগণ আনে পশু দেবীর পূজার তরে? হ্যাঙ্গা, কেন কাঁদিতেছ? আপনি নিয়াছ যারে বিশ্বমাতা, তার তরে ক্রন্দন কি শোভা পায়?
0: কে তোমার বিশ্বমাতা? মোর শিশু চিনিবে না তারে? মাহারা শাবক জানে না সে আপন মায়েরে। আমি যদি বেলা করে আসি, খায় না সে তৃণদল, ডেকে ডেকে চাই পথ পানে, কোলে করে নিয়ে তারে ভিক্ষা অন্য কয়জনে ভাগ করে খায়। আমি তার মাতা।
1: মহারাজ, আপনার প্রাণ অংশ দিয়ে যদি তারে বাঁচাইতে পারিতাম, দিতাম বাঁচাই। মা তাহারে নিয়েছেন, আমি তারে আর ফিরাব কেমনে?
0: মা তাহারে নিয়েছেন? মিছে কথা, রাক্ষসে নিয়েছে তারে।
1: ছি ছি ছি, ও কথা এনো না মুখে।
0: মা, তুমি নিয়েছ কেরে দরিদ্রের ধন? রাজা যদি চুরি করে, শুনিয়াছি নাকি আছে জগতের রাজা, তুমি যদি চুরি করো কে তোমার করবে বিচার? মহারাজ, বলো বলো তুমি।
1: বচে আমি বাক কহি, এত ব্যথা কেন, এত রক্ত কেন, কে বলিয়া দিবে মোরে?
0: এই যে সোপান বেয়ে রক্ত চিহ্ন দেখি, একে তবে তারই রক্ত? ওরে বাছুনি আমার,

0: ঘরে রেখে গেঁথেছিল কত, চেয়েছিল চারিদিকে ব্যাকুল নয়নে কম্পিত কাতর পক্ষে মোর প্রাণ কেন যেথা ছিল সেটা হতে ছুটিয়া এলো না। প্রতিমার প্রতি
1: আজন্ম পূজিনতারে তবু তোর মায়া বুঝিতে পারিনি, করুণায় কেঁদে প্রাণ মানবের, দয়া নাই বিশ্বজননীর।
0: তুমি তো নিষ্ঠুর নহ,

0: প্রতিমার প্রতি
1: তোমার মন্দিরে হে কিলোতন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজি। হে গিরিনন্দিনী করুণা কাতর কণ্ঠস্বরে ভক্তর সিদি অরূপ বেদনায় উঠিল ব্যাকুলি। হে শোভনে কোথা যাব এ মন্দির ছেড়ে, কোথা আশ্রয় আছে জনান্তিক হইতে?
0: গোবিন্দমাণিক্য
1: যেথা আছে প্রেম,
0: জয়সিংহ
1: কোথা আছে প্রেম? ওই ভদ্রে এসো তুমি আমার কুটিরে, অতিথিরে দেবীর রূপে আজ কি করিব পূজা, করিয়াছি পণ।
0: দ্বিতীয় দৃশ্য, রাজসভা।
1: রাজা রঘুপতি ও নক্ষত্ররায় প্রবেশ। সভাসদগণ উঠিয়া সকলে
2: জয় হোক মহারাজ।
0: রঘুপতি,
1: রাজভাণ্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করিতে।
0: গোবিন্দমাণিক্য,
1: মন্দিরেতে জীব বলি এবৎসর হতে হইল নিষেধ।
0: নয়ন রায়,
1: বলি নিষেধ?
0: মন্ত্রী,
1: নিষেধ।
0: নক্ষত্র রায়,
1: তাই তো, বলি নিষেধ।
0: রঘুপতি,
1: হে কি স্বপ্নে শুনি?
0: গোবিন্দমাণিক্য,
1: স্বপ্ন নহে প্রভু, এতদিন স্বপ্নে ছিল, আজ জাগরণ। বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোরে বলে গিয়েছেন, জীব রক্ত সহে না তাহার।
0: রঘুপতি,
1: এতদিন সহিল কি করে, সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান, আজি এ অরুচি?
0: গোবিন্দমাণিক্য,
1: করেননি পান, মুখ ফিরাতেন দেবী, করিতে শুনিত পাদ তোমরা যখন।
0: রঘুপতি,
1: মহারাজ কি করিছ, কি করিছ ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার অধীন নহে।
0: গোবিন্দমাণিক্য,
1: সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ।
0: রঘুপতি,
1: একে ভ্রান্তি তাহে অহংকার, অজ্ঞ নর তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই।
0: নক্ষত্র রায়,
1: তাই তো, কি বলো মন্ত্রী, এত বড় আশ্চর্য, ঠাকুর ঠাকুর শোনেন নাই?
0: গোবিন্দমাণিক্য,
1: দেবীর আজ্ঞা, নিত্যকাল ধুনিছে জগতে, সেই তো বধিরতম যেজন সে বাণী শুনেও শোনে না।
0: রঘুপতি,
1: পাশুণ্ড নাস্তিক তুমি।
0: গোবিন্দমাণিক্য,
1: ঠাকুর সময় নষ্ট নয়, যাও এবে মন্দির কাজে, প্রচার করিয়া দিও পথে যেতে যেতে, আমার ত্রিপুর রাজ্যে যে করিবে জীব হত্যা জীব জননীর পূজাস্থলে, তবে দিব নির্বাসন দণ্ড।
0: রঘুপতি,
1: এ কি হইল স্থির?
0: গোবিন্দমাণিক্য,
1: স্থির এই।
0: রঘুপতি,
1: তবে তবে উচ্ছন্ন উচ্ছন্ন যাও।
0: ছুটি আসিয়া চাঁদপাল,
1: হ্যাঁ হ্যাঁ, থামো থামো।
0: গোবিন্দমাণিক্য,
1: বসো চাঁদপাল, ঠাকুর বলিয়া যাও, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে।
0: রঘুপতি,
1: তুমি কি ভেবেছো মনে ত্রিপুরেশ্বরী ত্রিপুরার প্রজা, প্রচারিবে তার পরে তোমার নিয়ম, হরণ করিবে তার বলি? হেন সাধ্য নাই, তবে আমি আছি মায়ের সেবক।
0: নয়ন রায়,
1: ক্ষমা করো স্পর্ধা মহারাজ, কোন অধিকারে প্রভু জননীর বলি?
0: চাঁদপাল,
1: শান্ত হও সেনাপতি।
0: মন্ত্রী,
1: মহারাজ

0: একবারে করেছ কি স্থির? আজ্ঞা আর ফিরিবে না
1: গোবিন্দমাণিক্য?
0: আর নহে মন্ত্রী, বিলম্ব উচিত নহে, বিনাশ করিতে পাপ।
1: মন্ত্রী,
0: পাপে কি এত পরমায়ু হবে? কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা, দেবতা চরণ তলে বৃদ্ধ হয়ে এলো, সে কি পাপ হতে পারে?
1: রাজার নিরুত্তরে চিন্তা নক্ষত্র রায়।
0: তাই তো হেমন্ত্রী, সে কি পাপ হতে পারে?
1: মন্ত্রী,
0: পিতামহগণ এসেছে পালন করে যত্নে, ভক্তি ধরে সনাতন রীতি, তাহাদের অপমান তার অপমানে।
1: রাজার চিন্তা নক্ষত্র রায়।
0: ভেবে দেখো মহারাজ, যুগে যুগে যে পেয়েছে শত সহস্র ভক্তির সম্মতি, তাহারে করিতে নাশ তোমার কি আছে অধিকার?
1: গোবিন্দমাণিক্য,
0: থাক তর্ক, যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে, আজ হতে বন্ধ বলিদান।
1: মন্ত্রী,
0: এ কি হল?
1: নক্ষত্র রায়।
0: তাই তো হে মন্ত্রী, এ কি হল? শুনেছিল মগের মন্দিরে বলি নেই, অবশেষে মগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু। কি বলো হে চাঁদপাল, তুমি কেন চুপ?
1: চাঁদপাল,
0: ভীরু আমি, ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম, না বুঝে পালন করি রাজার আদেশ।

ফিরে এলাম বন্ধুরা। আমরা শুনছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বিসর্জন নাটকের প্রথম এবং দ্বিতীয় দৃশ্যের গল্পপাঠ। গল্পপাঠে আমাদের সঙ্গে ছিল আরজে সপ্তদীপ ও আরজে তনুশ্রী। সত্যি বলতে কি, রবীন্দ্রনাথের লেখা শুনলেই মনে হয় সময় বদলালেও মানুষের অনুভূতিগুলো খুব একটা বদলায় না। আজও আমরা ভালোবাসা খুঁজি, আজও আমরা অ্যাম্পেথি খুঁজি, আজও আমরা চাই কেউ একজন আমার পাশে থাকুক। আর হয়তো সেই কারণেই আজকের ওয়ার্ল্ড রেড ক্রস ডে এতটা মিনিংফুল। এবার আমরা চলে যাব একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে। আমাদের বন্ধু আর যে সুনেত্রা কথা বলেছে শ্রীমতী স্বপ্না দাসের সঙ্গে, যিনি কলকাতার অ্যাপোলো হসপিটালের একজন নার্সিং ইনচার্জ। তিনি খুব কাছ থেকে দেখেছেন মানুষের কষ্ট, রিকভারি, হোপ। আর সেই কঠিন সময়ে হেলথ কেয়ার ওয়ার্কার্সরা কীভাবে মানুষের পাশে থাকেন, তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই বিশেষ কথোপকথন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যুববাণী অনুষ্ঠানে। তোমাদের সাথে রয়েছি আমি আরজে সুনেত্রা। আজ ওয়ার্ল্ড রেড ক্রস ডে। মানবতা, সহানুভূতি এবং নিঃস্বার্থ সেবার প্রতীক

0: এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের পাশে দাঁড়ানোই একজন মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আজকের এই আলোচনায় আমাদের সাথে রয়েছেন অ্যাপেলো হসপিটাল কলকাতার নার্সিং ইনচার্জ স্বপ্না দাস। ম্যাডাম, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে।
1: নমস্কার সুনেত্রা।
0: প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আজ বিশ্ব রেডক্রস দিবস, এই দিবসের মূল উদ্দেশ্য কি?
1: আমি যতটুকু জানি এই রেড ক্রস সোসাইটি সম্পর্কে আমি কিছুটা শুনেছি, আমি খুব বেশি অ্যাওয়ার নয়, কিন্তু আমি যতটুকু জানি তাতে এই সোসাইটিটা হেল্প করে ফর অল নিডি পিপল, যেরকম কোনো দুর্যোগে, আর্থকোয়েক, ওই রকম ডিজাস্টার টাইমে ওরা খুব হেল্প করে। এই সোসাইটিটা নিডফুল মানুষদের সাথে পাশে দাঁড়ায়, ত্রাণ বিতরণ করে। এই সোসাইটিটা তৈরি হয়েছে মানবতার খাতিরে, যেটা সাহায্য করে সব মানুষদের।
0: আচ্ছা ম্যাডাম, এবার আপনার কাছে জানতে চাইবো, একজন নার্স হিসেবে মানব সেবার গুরুত্বকে আপনি কিভাবে বলবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টাকে?
1: অ্যাজ এ নার্স আমি মানব সেবাটাকে খুব ইম্পর্টেন্স দেব। আমরা অ্যাকচুয়ালি নার্সিং পড়েছি, আমাদের প্রথমেই শেখানো হয় সেবা জিনিসটা, মিন সার্ভ করা, সার্ভ টু পিপল, যেখানে কোনো ভেদভাব থাকে না, বড় ছোট, গরিব বড় লোক, ওই রকম কিছু থাকে না তার মধ্যে, সেখানে কোনো ভেদভাব থাকে না। যেখানে নিড পেশেন্ট কেয়ার আগে আমাদের শেখানো হয়, আমরা সেটাই শিখেছি। যখন কোনো প্রবলেম হয় আমরা সামনে ফেস করি, তখন আমরা আগে পেশেন্ট কেয়ারটা আগে দেখি, সেখানে কোন সিচুয়েশন সেটা দেখি না। যে নার্স আমার মনে হয় পেশেন্ট কেয়ারটা আগে দেখা উচিত, লাইক যখনই যে কোনো জায়গায়, লাইক হসপিটালে হোক, আউটসাইডে হোক, যে কোনো ডিজাস্টারে, যেরকম আমরা ট্রায়াজ করি, ওই সব জায়গাতে আমার মনে হয় কোনো কিছু না দেখে আগে পেশেন্ট কেয়ারটা আগে ইম্পর্টেন্ট দেওয়া উচিত।
0: হ্যাঁ ম্যাডাম, যখন কোনো জরুরি পরিস্থিতি হয়, যেরকম দুর্যোগ, দুর্ঘটনা, ওইসব ক্ষেত্রে নার্সদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ মানব সেবায়?
1: ওই সব জায়গাতে তো খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই টাইমে একটা নার্স উইদাউট ডক্টর তো ইম্পর্টেন্ট মাস্ট বি, আদার সার্ভিসেস ও ইম্পর্টেন্ট, বাট একটা যখন রোগী ডিজাস্টারে মানে থাকে, তখন একটা নার্স সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। অ্যাকচুয়ালি ওরা ফ্রন্ট ওয়ারিয়ার থাকে, একদম ফ্রন্ট রেসপন্ডার থাকে, ওরা হাফ অফ দা ট্রিটমেন্ট ওরাই স্টার্ট করতে পারে। যতক্ষণ ইমার্জেন্সি, আপনি দেখবেন যত মানে ক্রাইসিস হয়, একটা ডক্টর যতক্ষণ না থাকে হয়তো ওরা ট্রিটমেন্টটা বলে দেয়, বাট বাকি হেড টু ফুট ওই নার্সটাই সম্পূর্ণ করে। একজন ডক্টর যতক্ষণ নাও দেখতে পারে, অন দ্য টাইমে আসেনি, বাট নার্সটা ট্রিটমেন্ট স্টার্ট করে দেয়। কারণ ওই জন্য আমি মনে করি একটা দুর্যোগের সময় নার্সের ভূমিকা খুব বেশি থাকে, কারণ তারা ইমিডিয়েট ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারে, তারা বাছাই করতে পারে যে পেশেন্টটা আগে কোন পেশেন্টটাকে আমার দেখা উচিত, ট্রায়েজ করা মানে করতে পারে নার্সরা, সেটাই করে নর্মালি
0: তো নার্স একটা খুবই গুরুত্বপূর্ণ পেশা
1: ভূমিকা
0: আমাদের
1: ভূমিকা
0: সমাজে।
1: পালন করে। হ্যাঁ,
0: হ্যাঁ, তো এই পেশায় আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হয় আপনার?
1: সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ইন হসপিটালে আর বাইরে হোক, মানে স্টাফ খুব কম হয় আমাদের। মোস্ট অফ দা টাইম কি হয়, নার্সিং প্রফেশনে আমরা স্টাফ কম পাই, কিছু দিন থাকে, তারপরে তারা নিজের ক্যারিয়ার গ্রোথের জন্য চেঞ্জ করে, স্টাফ অলওয়েজ কম থাকে, মানে পাই না আমরা, কারণ কেউ হয়তো কন্টিনিউ করছে, কিছুদিন পর উনি ছেড়ে দিয়ে অন্য কোথাও যাচ্ছেন, অনেক রিজনে ওরা থাকে না, কিছু কিছু কারণ, যেরকম স্যালারি প্যাটার্ন তার জন্য থাকে না, তারপরে গভর্নমেন্ট সার্ভিস যদি আমরা বলি সেখানে রিক্রুটমেন্ট হয় না, তো যার কারণে স্টাফিং প্যাটার্নটা কম হয়, ওটা সব থেকে বেশি মানে চ্যালেঞ্জেস হয়, যে কম স্টাফ নিয়ে আমাদের পেশেন্ট কেয়ার দিতে হয়। আর যেখানে পেশেন্ট কেয়ার দিই সেখানে কম্প্রোমাইজ করা যায় না, ওই একটা স্টাফকে ধরুন বেশি কাজ করতে হচ্ছে, সেই জায়গাটায় তার মেন্টাল স্ট্যাটাসটা একটু হ্যাম্পার হচ্ছে, সেই জায়গায় তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে, তারপরও সে কাজ করছে, সেই জায়গায় তার হেলথটা প্রবলেমে পড়ছে, দেন অলসো শি ইজ ওয়ার্কিং, ওই রকম হচ্ছে। ওই চ্যালেঞ্জটা আমাদের আমাদের নার্সিং প্রফেশনে খুব বেশি আমরা ফেস করি।
0: বর্তমান সময়ে তরুণ প্রজন্ম যদি ম্যাডাম রেড ক্রসের সাথে যুক্ত হতে চায়, সে বিষয়ে তারা কিভাবে যুক্ত হবে?
1: তারা রেজিস্ট্রেশন করতে পারে, তাদের ওয়েবসাইট আছে রেড ক্রস সোসাইটির, ওই ওয়েবসাইটে গিয়ে

0: রেজিস্ট্রেশন করে তারা ওইখানে যুক্ত হতে পারে, তারা হেল্প করে দেবে কি করে করতে হয়। তারা যখন দরকার হবে তারা ত্রাণের সময়, দুর্যোগের সময় ডেকে ওদেরকে হেল্পিং এর জন্য ডাকবে, তো ওরা ওই সোসাইটিতে ইনভলভ হয়ে যাবে।
1: তো আমরা আমাদের আজকের এই আলোচনায় বুঝতে পারলাম, মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটা একটা মহান আদর্শ।
0: একদম
1: একজন নার্স তার নিরলস পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের সত্যি অনুপ্রাণিত করে। ম্যাডাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার মূল্যবান সময় ও অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
0: ধন্যবাদ সুনেত্রা।

ফিরে এলাম বন্ধুরা। এতক্ষণ আমরা শুনছিলাম শ্রীমতী স্বপ্না দাসের কিছু মূল্যবান কথা। সঙ্গে ছিল আমাদের বন্ধু আরজে সুনেত্রা। এই ধরনের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো শুনলে মনে হয় যে সত্যি হিউম্যানিটি এখনও বেঁচে আছে। হাসপাতালের করিডোরেই হোক বা এমার্জেন্সি রুমেই হোক, একটা ছোট্ট কেয়ারিং গেস্টারে মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায়। আর হয়তো সে কারণেই পৃথিবীটা এখনও সুন্দর। তবে এই পাশে থাকার অনুভূতিটা যেন লুকিয়ে আছে রেডক্রসের সেই ছোট্ট সিম্বলটার মধ্যে। সেই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটা লাল রঙের ক্রস সিম্বল, যেটা দেখতে খুবই সিম্পল কিন্তু তার মিনিংটা কিন্তু খুব পাওয়ারফুল। এই লাল রঙটা বোঝায় কেয়ার, আর্জেন্সি আর হিউম্যানিটিকে। আর সেই ক্রস সিম্বলটা যেন বলে যেখানেই মানুষ কষ্টে আছে সেখানেই পৌঁছে যেতে হবে। একটা ছোট্ট সিম্বল কিন্তু কোটি কোটি মানুষের কাছে সেটাই হোপের একটা সাইন। সত্যি কাইন্ডনেস কখনো ছোট হয় না। তাই এই সুন্দর ভাবনার মাঝে চলুন আজকের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর চলে যেতে যেতে একটা মন ভালো করে নেওয়ার গান আমরা শুনে নেব।

আবারও দেখা হবে তোমার, আবারও কথা হবে তোমাদের সাথে অন্য কোনো যুব অনুষ্ঠানে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী অনুষ্ঠান। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ত্রিপুরা বন্ধু শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আজ দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ত্রিপুরা বন্ধু শিক্ষা পর্ষদের ফলাফল যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে তার তালিকা পর্ষদের ওয়েবসাইট www.tbse.tripura.gov.in এ দেওয়া থাকবে। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, গ্রাহকেরা যে পরিষেবা আর পাচ্ছেন না তার জন্য তাদের অর্থ প্রদান করতে বাধ্য করা যাবে না। আদালত বলেছে, শুল্ক নির্ধারণ কেবল একটি গাণিতিক প্রক্রিয়া নয়, বরং গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে নিয়ন্ত্রণমূলক ভারসাম্য রক্ষার পদক্ষেপও বটে। ভারত গতকাল অপারেশন সিন্দুর এর প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছর 7 মে ভারত অপারেশন সিঁদুরের অভিযান শুরু করেছিল। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন শ্রম আইনের অধীনে 40 বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য গতকাল দেশব্যাপী বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি চালু করেছেন। এই উদ্যোগটি ভারতের কর্মশক্তির জন্য ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেল মন্ত্রক ঘোষণা করেছে, ট্রেনগুলিকে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থায় স্থানান্তরের কাজ আগস্ট মাস থেকে শুরু করা হবে। নয়াদিল্লির রেল ভবনে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে 40 বছরের পুরনো সংরক্ষণ ব্যবস্থা থেকে উন্নত ব্যবস্থায় ট্রেন স্থানান্তরের সময় যাত্রীদের যেন কোনো অসুবিধে না হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মারিসা জেউডার্সের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা এবং গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, হাইড্রোজেন, সেমি কন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর উন্নয়ন এবং কৃষিক্ষেত্রে ভারত ও নেদারল্যান্ডস যৌথভাবে কাঠামোগত সহযোগিতার দিকে এগোবে। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে ঊনকোটি জেলার ফটিকরায় সরকারি উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফটিকরায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে পূর্ত, গ্রাম উন্নয়ন, পানীয় জল এবং স্বাস্থ্যবিধি, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আগামীকাল 9 মে ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। গতকাল রাজ্য আইনসভা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা এই খবর জানিয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের NSS ইউনিটের উদ্যোগে ইয়ুথ ফর মাই ভারত অ্যান্ড ইয়ুথ ফর ডিজিটাল লিটারেসি ভাবনাকে সামনে রেখে আয়োজিত 7 দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন করেন। গতকাল আয়োজিত অনুষ্ঠানটিতে সাংসদ বলেন, এই বিশেষ উদ্যোগ পড়ুয়াদের সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবকমূলক কাজকর্ম এবং ডিজিটাল সচেতনতার মাধ্যমে এক উন্নত এবং আত্মনির্ভর ভারত গঠনের প্রেরণা যোগাবে। দ্বিতীয় উত্তর পূর্ব লিটল মাস্টার অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটে ত্রিপুরা রানার্স হয়েছে। গতকাল আসরের ফাইনালে আসাম 159 রানে ত্রিপুরাকে পরাজিত করেছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর চেয়ে অপরাজিতা। আর স্টুডিওর খড়ি বলছে সময় এখন সকাল 9:15 হয়ে 59 সেকেন্ড, আর আমি কিন্তু থাকছি সকাল 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। একটালি অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়ে রেখেছে এবং প্রথমেই যে পর্বখানি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি সেটা কিন্তু আমারও আপনার বড়ই পছন্দের পর্ব, অর্থাৎ বলছি তোমায় পর্ব। অবশ্যই একটা নতুন ভাবনা, একটা নতুন অনুভব নিয়ে আজ আপনাদের সঙ্গে বলছি তোমায় পর্বে কথা হবে। আর বলছি তোমায় পর্বে কিন্তু আপনাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, আপনাদের অনুভবের কথা জানার জন্য কিন্তু আমরা অপেক্ষমান থাকি। তাই অবশ্যই যোগাযোগ করবেন, ফোন করবেন 03-8123-2653 এই নম্বরে। আর একটা ছোট্ট করে জিনিস মনে করিয়ে দেওয়া যে গতকাল রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা আবার আজকে রাতে অনুষ্ঠানে ফোন করতে পারবেন। বলছি তোমায় পর্বে এই মুহূর্তে আপনারা শ্রোতা হিসেবে কিন্তু শুনবেন আমাদের আজকের অনুষ্ঠানটা। আর বাকি যারা হয়তো কালকে রাতে ফোন করতে পারেননি বা কথা বলতে পারেনি আজকে কিন্তু কথা বলবে। কিন্তু হ্যাঁ, কথা বলার জন্য সবচেয়ে আগে দরকার বিষয়। বিষয় কী নিয়ে কথা বলছি বন্ধুরা, ভোরের আলো যখন জানলার ফাঁক গলে ঘরে ঢোকে তখন মানুষের মনও যেন একটু নরম হয়ে যায়। রাতের অন্ধকারে জমে থাকা ক্লান্তি, না বলা কথা, লুকিয়ে থাকা কষ্ট সব যেন নতুন সকালের কাছে এসে একটু একটু করে খুলে বসতে চায়। আর ঠিক সেই সময় আমরা যারা রেডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাই তাঁদের দায়িত্ব হয়ে ওঠে হৃদয়ের ভেতরের সেই না বলা অনুভূতিগুলিকে ভাষা দেওয়া। আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলবো এমন একটা অনুভূতি বা এমন একটা শব্দ, এমন কিছু শব্দগুচ্ছ নিয়ে যেগুলো আমাদের সকলের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা বলছি অপেক্ষা নিয়ে। অপেক্ষা, মানুষের জীবন মানেই অপেক্ষা। জন্মের পর থেকে হাঁটার অপেক্ষা, প্রথম স্কুলে যাওয়ার অপেক্ষা, পরীক্ষার ফলাফলের অপেক্ষা, চাকরির অপেক্ষা, ভালোবাসার অপেক্ষা, কারোর ফিরে আসার অপেক্ষা, কিংবা কখনো শুধুই একটা ভালো সময়ের অপেক্ষা। আজকের বলছি তোমায় পর্বে আমি শুনতে চাই অপেক্ষা মানুষকে শক্ত করে না দুর্বল, এই বিষয়ে আপনাদের অনুভূতি কি বলছে, আপনাদের অভিজ্ঞতা কি বলছে, শুনবো আপনাদের সেই অভিজ্ঞতার গল্প। ফোন করবেন 03-8123-2653 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, শুভ সকাল।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
1: বলছি দেখুন, অপেক্ষা ছাড়া উপায় নেই। এই যে সারানা, এই যে আপনি বললেন না বলছি তোমার পর্ব শুরু হচ্ছে, তার জন্য কিন্তু অপেক্ষা করে আছি আলোচনায় ঢুকবো বলে। ঘটনা হচ্ছে কি এটা নয়, দেখুন সৃষ্টির লগ্ন থেকে কিন্তু আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। প্রকৃতি দেখিয়ে দিচ্ছে অপেক্ষা কি করে করতে হয়, শিখিয়ে দিচ্ছে হাতে কলমে আপনাকে। জ্যৈষ্ঠ মাসে কিন্তু চলে আসবে না আপনার আশ্বিনের আমেজ। দেখুন এগুলি ঘটনা হচ্ছে গিয়ে তুলি কেন করে প্রকৃতির থেকে আমরা কিন্তু শিক্ষা নিয়ে আজকে দেখুন এই যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে তার পরিকল্পনা কিন্তু শুরু হয় অনেক আগে থেকে। আমাদের 10 মাস 10 দিন অপেক্ষা করতে হয় কিন্তু ভূমিষ্ঠটাকে আমাদের মা ডাক শোনার জন্য আমাদের মায়েদের কিন্তু অপেক্ষা করতে হয় অনেক দিন। সেটা অপেক্ষা কিন্তু আমাদের চিরন্তন ভাবে চলতে থাকে। এবার দেখুন আপনি বেকারদের কথাই বলুন, চাকরিজীবী যারা চাকরির জন্য লড়াই করছে কিন্তু অপেক্ষা করা ছাড়া উপায় নেই, পরীক্ষা দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘদিন, রেজাল্ট ঘোষণা হবে, কত আনন্দ, কত পরিকল্পনা, কত পরিশ্রম, কিন্তু অপেক্ষার সঙ্গে তাকে কিন্তু হার মানতেই হচ্ছে। কারণ এর বাইরে আপনি জোর করে কিছু তো করতে পারবেন না। দেখুন অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার কি বলবে, ডাক্তার কি সাজেশন করবে, যত বড়ই রোগী হন না কেন আপনার কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, আরে ডাক্তার এটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে না কেন ব্যথা কমানোর জন্য, কিন্তু ডাক্তার জানে এই ব্যথাটা কিসের

0: তা সেটা জানতে গেলে আমাকে পরীক্ষা করতে হবে। আমরা কিন্তু ধৈর্যচ্যুতি ঘটে যায় আমাদের, কারণ আমরা বুঝতে পারি না বলে, অজ্ঞতার কারণে আমরা অনেক সময় জীবন সংকট মুহূর্তে বলি যে একটা ইঞ্জেকশন দিয়ে গেলেই রোগী ভালো হয়ে যাবে, আসলে তার জন্য অপেক্ষা করতে হয়। তো জীবনের অপেক্ষার যে মঞ্চটা না এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি দেখুন একটা কথা আপনাকে বলি, মেয়ে লেখাপড়া শিখবে, ছেলে লেখাপড়া শিখবে, তাদের জীবন সংসারে প্রবেশ করানোর জন্য কিন্তু অপেক্ষা করতে হয়, তার উরু করলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। ভালোবাসার মানুষটাকেও কিন্তু দিনের পর দিন অপেক্ষা করতে হয় তার মনের মানুষের জন্য, পত্রের উত্তর পেতে গেলেও আপনাকে অপেক্ষা করতে হবে। SMS করে আজকে হয়তো বা ফটাফট আপনি উত্তর পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু ক্ষণিকের জন্য, সেটারও কিন্তু অপেক্ষা করতে হয় যদি নেটওয়ার্ক ক্যান্সেল হয়ে যায়।
1: সেই সেই মানে অপেক্ষা সবদিকে জড়িয়ে রয়েছে আমাদের জীবনকে।
0: খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি নিয়ে এলেন, আমাদের জীবনের মধ্যে অপেক্ষাটা খুব সুন্দরভাবে জড়িয়ে আছে, তাকে মূল্য এবং সম্মান আমাদের প্রতিনিধিত্বই দিতে হয়। নমস্কার,
1: ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, সঙ্গে থাকবেন। একদম বন্ধুরা, যেমন খানিকক্ষণ আগেই আপনাদের সংবাদ শিরোনামেও বলছিলাম যে আজ কিন্তু TBSC পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার ভাবুন তো পরীক্ষার্থীদের কি অবস্থা, তারা কতক্ষণ ধরে অপেক্ষমান রয়েছে এই ফলাফল, তাদের পরিশ্রমের আজ যে পরিণতি তাদের হাতে এসে পৌঁছবে, তারা যেন বারবার ঘড়ির দিকে আজ তাকাচ্ছেন, বারবার মনে হচ্ছে কখন ঘড়িতে 12টা বাজবে আর তারা তাদের সেই পরিশ্রমের ফলাফল হাতে পাবে। এই অপেক্ষাটা বলুন, আমরা সবাই জীবনে এই অপেক্ষার মধ্যে দিয়ে কাটিয়েছি দিন, আমাদের সবার জীবনের এই অভিজ্ঞতা এক এক রকম রয়েছে। তাহলে আজকে কথা বলছিলাম, কথা প্রসঙ্গে এই কথাটা এলো, তবে আজকে কথা বলছি বলছি তোমায় পর্বে, অপেক্ষা কি মানুষকে শক্ত করে নাকি দুর্বল করে দেয়? শ্রোতা বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করি প্রতিদিন। কেউ হয়তো অপেক্ষা করছেন জীবনে একটা সুযোগের জন্য, কেউ অপেক্ষা করছেন প্রিয় মানুষের একটা ফোন কলের জন্য, আবার কেউ হয়তো অপেক্ষা করছেন এমন একটা দিনের জন্য যেদিন সব কষ্ট অবসান হয়ে যাবে। নমস্কার।
2: জি নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: জি মে রাকেশ বাত করা হইছি শিমলা সে।
1: স্বাগত আপনাকে রাকেশ বাবু, বলুন।
2: জি আজকে ইস টপিক পে মে ইয়ে কেনা চাহতা হু কি ইন্তজার জো হ্যায় ইয়ে ইস পে জো হ্যায় মুঝে হ্যায় বহুত সব্র সে ইন্তজার করতে হ্যায় লোগ, লেকিন মে আজকে ইসমে মে এক বাত অর জোড়না চাহতা হু, জেসে কি হাম ইন্তজার তো করতে হ্যায় লেকিন হামারে ইন্তজার করনে কা কোই ঢঙ্গ নেই, মানে কি হাম চাহতে কি জলদি ও ঘড়ি আয়ে হাথ চলতি ও সময় আয়ে, লেকিন পহলে জব ইন্তজার করতে থে বহুত বেসব্রি করতে থে, বহুত আচ্ছা লাগতা থা, লেকিন আজকাল জো হ্যায় দু মিনট ইন্তজার করি তো ফির ভড়ক যাতে, কিন্তু কই ভি হ্যায় দু মিনট কা ইন্তজার মে কর সকতে, লেকিন পহলে জো ঘন্টো ঘন্টো ইন্তজার করতে থে ও ও ও ও ভি কে ওয়াক্ত থা, আজ ইন্তজার করনে কা সিফ দু সেকেন্ড মে নি কর সকতে কি ভি জলদি জলদি ও সময় আ যায়, জলদি জলদি হামারা কাম নিকল যায়, বস ইয়েই হ্যায় কি ইন্তজার করনে কা ঢঙ্গ নেই কিসি কো। জি জি জি
1: একদম, ভালো থাকবেন রাকেশ বাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন। আসলে রাকেশ বাবু যে কথাটা বললেন যে অপেক্ষার সঙ্গে একটা আপেক্ষিক শব্দ জড়িয়ে রয়েছে, তা হলো ধৈর্য। অপেক্ষা করার জন্য আমাদের সকলের মধ্যে ধৈর্য থাকা দরকার, কিন্তু হ্যাঁ, আমাদের আগে যতটা ধৈর্য ছিল দিন দিন যেন ওই ধৈর্যের পরিমাণটা খুব দ্রুত কমে যাচ্ছে, খুব ত্বরান্বিতভাবে তা কমে যাচ্ছে, আমরা এখন ধৈর্য ধরে রাখতে পারি না, তার ফলে আমরা অপেক্ষা করতে পারি না। খুব সুন্দর একটা কথা বললেন রাকেশবাবু, ধন্যবাদ। অনেক বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
3: আমি আদিত্য রায় বলছি রামনগর থেকে।
1: স্বাগত আপনাকে আদিত্য বাবু, বলুন।
3: ম্যাডাম, আজকে টপিকটা শুনছিলাম, খুব একটা সুন্দর টপিক অ্যাকচুয়ালি। তো আমি যেটা বলতে চাই এই ব্যাপারে যে আপনার টপিক রয়েছে যে অপেক্ষা মানুষকে শক্তিশালী করে নাকি দুর্বল করে।
1: একদম একদম।
3: হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানেন তো, অপেক্ষা মানেই তো একটা ধৈর্যের ব্যাপার, একটা মানে নিজের মধ্যে অনেক কিছু ধরে রাখার একটা ব্যাপার। তো এই অপেক্ষা অবশ্যই শক্তিশালী করে বলতে, হ্যাঁ, যদি আমরা এটাকে যেভাবে দেখি সেটা আমাদেরকে সেভাবেই ফিরিয়ে দেয়, সত্যি কথা বলতে। কারণ আমরা যদি সেভাবে দেখি অপেক্ষাকে যে আমাদের কোনো একটা জিনিস পাওয়ার আছে এবং তার জন্য আমরা অপেক্ষা করছি, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি, তো এই বিষয়টা যদি হয়, এই অপেক্ষাটা যদি হয়, তাহলে এই অপেক্ষাটা আমাদের শক্তিশালীই করে। কারণ আলটিমেটলি যদি আমাদের সেই ডেস্টিনিতে আমরা সেই মানে যে লক্ষ্য সেটাতে যদি নাও পৌঁছাতে পারি, এই যে কাজটা আমি করে গেলাম, সেই কাজের ফলে আমার একটা অভিজ্ঞতা হলো, সেই কাজের ফলে আমার

0: কিছুটা হলেও আমি জীবনে কিন্তু এগিয়ে গেলাম, তাই এভাবে কিন্তু আমরা শক্তিশালী হতে পারি। কিন্তু এমন কিছু একটা জিনিসের অপেক্ষা আমি করতে থাকলাম যার হয়তো মানে তার রেজাল্ট হতো কোনোভাবে আমার হাতে নেই, কোনো কিছু একটা হবে তারপর আমার আমি আমার জীবন বদলাবো, এই যে অপেক্ষা এটা হয়তো কোথাও না কোথাও আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের যে পথ চলা তাকে ক্ষতিগ্রস্ত করে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিসও আছে, কোনো জিনিস বা কোনো মানুষের জীবনে আসা বা ফিরে আসা এই বিষয়গুলোর যে অপেক্ষা, সেই অপেক্ষাটাও হ্যাঁ অপেক্ষা করা ভালো। এবং যেমনটা আমি বললাম যে অভীষ্ট লক্ষ্য যদি পূরণ হয় সেই অপেক্ষাটা অবশ্যই একটা খুব মিষ্টি একটা ভাব এনে দেয় মনে, কিন্তু যে যদি সেই জায়গাতে আমরা না যেতে পারি তখন কিন্তু একটা মনে দুঃখ আসে। তাই বিশেষ করে কোনো মানুষের ক্ষেত্রে যদি আমরা অপেক্ষা করি, আমার মনে হয় যে একটা একটা মানে বাউন্ডারি থাকা উচিত, একটা লিমিট থাকা উচিত কতটা আমি সেই অপেক্ষাটা করব। কারণ নিজের ক্ষতি করে নিজের জীবনের যে সহজ সরল পথ চলা তাকে ক্ষতিগ্রস্ত করে সেই অপেক্ষাটা আমি করব না, এটা নিজের প্রতি নিজের একটা দায়বদ্ধতাও থাকা উচিত, এটা আমার মনে হয়।
1: একদম একদম,
0: অসংখ্য ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ আদিত্যবাবু, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, আপনিও খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এইভাবেই। হ্যাঁ, খুব সুন্দরভাবে আপনি দুটো দিকে মানে আজকের যে কথাটা নিয়ে এসেছিলাম, যে কথাটার আসলে ভাবছিলাম একেবারে শেষে কি সারমর্ম খুঁজে বের করব, সেটা কিন্তু আপনি অনুষ্ঠানের একেবারে মাঝামাঝি এসেই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে অপেক্ষা মানুষকে শক্ত করে না দুর্বল, আসলে দুভাবেই এটা কাজ করে, শুধু পরিস্থিতি কে বিবেচনা করে আমাদের গ্রহণ করতে হবে যে আমরা অপেক্ষাটাকে কিভাবে আমাদের জীবনে গ্রহণ করতে পারি। অপেক্ষা ঠিক আমাদের কি শেখায়, অপেক্ষা কি শুধুই ধৈর্য শেখায় ভেতর থেকে শক্ত করে তোলে, নাকি ধীরে ধীরে আমাদের ভেঙে দেয়, দুর্বল করে দেয় মনকে? এই প্রশ্নের উত্তর হয়তো এক কথায় দেওয়া সম্ভব নয় এবং সবারই অভিজ্ঞতা হয়তো আলাদা আলাদা হবে। সেই অভিজ্ঞতাই শুনছি, শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: অপরাজিতা ম্যাডাম, আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
1: স্বাগত আপনাকে সুশীল বাবু, বলুন।
2: নমস্কার। তো আজকে যে এত সুন্দর একটা পর্ব নিয়ে এসছেন, কথা না বলে আর পারছি না। তো জীবনে মানুষের যদি সাফল্য পেতে হয় তাহলে অপেক্ষা তাকে করতেই হবে। যে ব্যক্তি অপেক্ষা করতে জানে তার কাছে সাফল্য অনাহাসে এসে ধরা দিবে, সে প্রেমেই হোক আর ভালোবাসাতে হোক, বন্ধুত্ব হোক, সংসারের সর্বকর্মক্ষেত্রেই আমরা অপেক্ষা করতেই হবে। অপেক্ষা করলে আমরা ফলটা পাবই, প্রেমে বেশি অপেক্ষা করলে ক্ষতি হতেও পারে, সেই জন্য অপেক্ষা বেশি না করে মাঝে মধ্যে অনেকে জড়িয়ে যায়। তো ভালোবাসাতে অপেক্ষা করতেই হবে, সময় না কিন্তু সময় না এলে লগ্ন না আসলে কিন্তু সফলতা আসবে না। যেমন একটা লোক চাকরি পেতে গেলে তার যে অপেক্ষা করতে হবে, কিন্তু প্রমোশনের জন্য কিন্তু তাকে অপেক্ষা করতেই হবে। আবার একটা খারাপ জায়গায় যদি তার পোস্টিং থাকে, সেই জায়গা থেকে ভালো জায়গায় আসতে হলেও কিন্তু তাকে অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু আসা যায় না, তাহলে সুফলটা পাবে না। অপেক্ষা আরেকটা ওই বিষয়বাবুর কথাটা বলেছেন, আমিও বলছি যে মা অপেক্ষা করে তার সন্তান যাতে সমতন প্রসব হয় সেটা অপেক্ষা করে, এবং বিভিন্ন হাসপাতালগুলিতে ডাক্তারের কাছে যেতে গেলে ডাক্তাররা যেই সাজেশন দেবে সেই সাজেশন শুরু করতে হবে, অপারেশন করতে হলে সেটাও করতে হবে, অপেক্ষা করতেই হবে। তাছাড়া দেখুন, এই দ্বাপর যুগে যখন কৃষ্ণ জন্ম হয়েছিল তখন কিন্তু পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, যাতে রাম রাবণের যুদ্ধের জন্য অপেক্ষা করে তার কিন্তু সুফল এসছে, তাহলে কিন্তু পৃথিবীকে শান্তি পেতে হয়েছে। তারপর আরো আরো কিছু আছে, যে ব্যক্তি অপেক্ষা করতে জানে তার কিন্তু সংসারে ব্যক্তিত্ব, যেমন ওবামা, বরাক ওবামা, উনি ছোটবেলার থেকে স্বপ্ন দেখতেন যে উনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, শেষ পর্যন্ত উনি সফল হয়েছিলেন। তো কোথাও ছেলে মেয়েদের বিয়ের সম্পর্কের প্রস্তাব দিলে অপেক্ষা কিন্তু করতে হবে, ইয়েস অর নট আর আসার খবরটা আসার পাওয়ার জন্য। বিজ্ঞানীরা কিন্তু চাঁদে যাওয়ার অপেক্ষা করেছিলেন, উৎক্ষেপণে করেছিলেন যে কখন চাঁদে যাবে, কখন এটা আবার পৃথিবীতে নেমে আসবে, এটা কিন্তু অপেক্ষার মাধ্যমে হচ্ছে। এটা যখন আমরা গাড়ি যখন একটা লাইন দিয়ে আসে তখন তার সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি অপেক্ষা না করে সরাসরি আমরা চলতে থাকি তাহলে কিন্তু জীবন বিপন্ন হবে, অন্যদের নিজের তো হবেই, অন্যদেরও বিপন্ন হবে, এটা কিন্তু অপেক্ষা করতে হবে। সেনাবাহিনীর সৈনিকরা কিন্তু আরো বেশি অপেক্ষমান থাকে, যাতে তারা তাদের জীবন যন্ত্র ঝুঁকিটা নিয়ে এগিয়ে গিয়ে দেশের রক্ষা করতে পারে, নিজেও বাঁচতে পারে।

0: আরো বেশি রাজনীতিতে আরো বেশি এটা সুফল পাওয়া যায়, অপেক্ষা করে থাকে ভোট হলে পরে কখন রেজাল্টটা আসবে।
1: সব অপেক্ষার মধ্যেই একটা পরম
0: কিন্তু সবটাই চলে আসছে, সব অপেক্ষা যে ভালো ভাবে করতে পারে তার জীবনে সফলতা আসবেই আসবে। তাই আমাদের প্রত্যেককে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা অবশ্যই করতে হবে, তাহলে আমাদের জীবনেরও সাকসেসটা আসবে।
1: কিন্তু হ্যাঁ, কিছু কিছু অপেক্ষা আমাদের ক্ষতি করতে পারে, সেটা আসলে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের বুঝতে হবে এবং এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি সম্পর্কের ভেতরেই অপেক্ষা লুকিয়ে থাকে। মা অপেক্ষা করেন সন্তানের বাড়ি ফেরার, একজন প্রেমিক অপেক্ষা করেন প্রিয় মানুষের একটা বার্তার, একজন বৃদ্ধ বাবা অপেক্ষা করেন সন্তানের একটু সময়ের, এমনকি একজন সংগ্রামী মানুষ অপেক্ষা করেন নিজের ভাগ্য বদলের দিনের জন্য। বন্ধু রয়েছেন, নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন?
2: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: স্বাগত আপনাকে প্রেমজিৎ বাবু, বলুন।
2: ধন্যবাদ। আর বিশেষ করে আজকের যে বলছি তোমার পরবর্তী বিষয়, বিষয় হচ্ছে অপেক্ষা। অপেক্ষা আমাদেরকে দুর্বল করে না শক্ত করে?
1: একদম একদম।
2: আসলে দেখুন, অপেক্ষা অপেক্ষা তো আমাদের ক্ষতি হয়, সেটা তো নিয়ম, বা অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে কিছু আমরা পাবো না। যেমন অপেক্ষা আমি মনে করি আমাদেরকে দুর্বল করে না, বরং শক্ত করে। আর বিশেষ করে হয়তো বা যদি অপেক্ষার মধ্যে যদি আমি ধৈর্য হারিয়ে যদি আমি দুর্বল হয়ে যাই, তাহলে তো অবশ্যই দুর্বল হব। শক্ত করে অপেক্ষা করতে হবে কিছু পেতে হলে। আজকে আমি যদি আমার ইচ্ছেটাকে আমি একটা কিছু করব, তাহলে কিন্তু অপেক্ষার মাধ্যমে থাকতে হবে, চট করে কিন্তু আমি কিছু হতে পারবো না, তাই সময় লেগে যাবে। তার জন্য অপেক্ষা করাটা আমাদের প্রয়োজন, অপেক্ষা করাটাই ভালো, সেটাই অপেক্ষা আমাদেরকে শক্ত করে তুলে, সেটাই যেটুকু বললাম।
1: আপনিও খুব ভালো থাকবেন প্রেমজিৎ বাবু, এভাবেই সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, অপেক্ষা কিন্তু মানুষকে চিনতেও শেখায়, শুধু অন্য মানুষকে নয়, নিজেকেও। কারণ অপেক্ষার সময়টাতে মানুষ নিজের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলে, তখন সে বুঝতে পারে তার ভেতরে কতটা ধৈর্য আছে, কতটা ভালোবাসা আছে, কতটা সহ্য করার ক্ষমতা আছে। আবার কখনো এই অপেক্ষাই মানুষকে ক্লান্ত করে দেয়, যখন কোনো প্রতীক্ষার শেষ দেখা যায় না, যখন মানুষ বারবার ভেঙে যায়, তখন অপেক্ষা যেন বুকের ভেতর একটা ভারী পাথরের মতো হয়ে দাঁড়ায়। তখন মনে হয় আর কতদিন। শ্রোতা বন্ধুরা, আজকের এই আলোচনায় আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতার কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ফোন করবেন, অবশ্যই অংশগ্রহণ করবেন বলছে তোমায় পর্বে। 0381-2326-253 এই নম্বরে আজকে আমরা কথা বলছি অপেক্ষার মূল্য, অপেক্ষা কি মানুষকে শক্ত করে নাকি দুর্বল করে।

0: नमस्कार।
1: हेलो हेलो,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি শুক্লা বলছি।
1: হ্যাঁ শুক্লাদি, স্বাগত আপনাকে, বলুন।
2: ধন্যবাদ। তো শুনছিলাম এতক্ষণ সময়ের কথা, অপেক্ষা। দেখো, আমি বলবো অপেক্ষা কিন্তু দুটোই করে, যেরকম আমাদেরকে শক্তিশালী করে তেমনি আমার অনেক সময় দুর্বলও করে। আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষা তো আমাদের জীবনে চলার পথে করতেই হবে। সেই ছোটবেলা থেকে আমরা যতদিন বাঁচি ততদিনই আমরা অপেক্ষা করি আমাদের কাজের জন্য। যেরকম বলছিলে যে যে রেজাল্ট আউট হবে, এটা আমাদের জীবনে প্রত্যেকের জীবনে এসেছিল এই সময়টা, যে আমরা পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, তারপর অপেক্ষায় রইলাম রেজাল্টে, রেজাল্ট কিরকম আসে। তো যদি আমাদের আশানুরূপ আসে তো আমাদের খুব ভালো লাগে, আর যদি সেরকম আশানুরূপ হয় না হয় তাহলে অনেক সময় আমরা একটু দুর্বল হয়ে পড়ি খানিকটা সময়ের জন্য। এরকম জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জানো, আমরা যারা মা হই আমাদের পরিবারের প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করে থাকে, যে ওই সময় একজন নতুন নতুন অতিথি ঘরে আসতে চলেছে। সেই সময়টা যদি পার হয়ে যায় তখন কিন্তু এটা বিপজ্জনক হয়ে যায়। অপেক্ষার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু আমি যুগ যুগ ধরে শুধু অপেক্ষা করে যাব এটা কিন্তু না। যে কোনো আমি একটা জায়গায় গেলাম, আমার পরিবার এবার অপেক্ষা করলো যে এত এই সময়ের মধ্যে মানুষটা ফিরে আসবে। সেই সময়টা যদি অতিক্রম হয়ে যায় তখনই কিন্তু আমরা দুশ্চিন্তা শুরু করি বা বিভিন্ন খোঁজ খবর শুরু করি, কেন লোকটা এখনো আসলো না, কি হলো, রাস্তাঘাটে ঠিকঠাক আছে কিনা, এরকম সব ক্ষেত্রে। একটা গাছ রোপণ করলাম, তো সেই গাছটা আমরা জানি একটা নির্দিষ্ট সময়ে সেই গাছটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে। সে গাছটা যদি মাটি থেকে একটা নির্দিষ্ট সময় পর না বেরোয় তখন আমরা বুঝে নিই যে বীজটা হয়তো কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে গেছে। সেরকম অপেক্ষার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা পেরিয়ে গেলে তখন কিন্তু অপেক্ষাটা আর মধুর বা সুন্দর থাকে না। তাই আমরা বলবো, হ্যাঁ, আমাদের জীবনে অপেক্ষা আমাদের ধৈর্য শেখায়, অবশ্যই অপেক্ষা তো আমরা করবই, তবে হ্যাঁ অবশ্যই ওই যে নির্দিষ্ট একটা সময় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই সময়টা পেরিয়ে গেলে যদি আমরা দিনের পর দিন শুধু অপেক্ষাই করতে থাকি তখন সেটা আর সুন্দর হয় না, সেটা আমাদের জন্য অনেকটা বিরক্তিকর বা আমাদের শক্তিকে অনেকটা নষ্ট করে দেয় বা কমিয়ে দেয়।
1: একদম একদম, আপনিও খুব ভালো থাকবেন দিদি, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, সঙ্গে থাকবেন। একদম, অপেক্ষারও একটা সময় সীমা।

যেটা শুক্লাদিও বলছিলেন যে আমরা যদি চিরন্তন দিন ধরেই অপেক্ষমান থাকি কোনো একটা বিষয় নিয়ে, সেটা কিন্তু কোনো সময় আমাদের জন্য ভালো হবে না, আমাদেরকে শক্ত তো করবেই না, বরং কোনো না কোনো দিকে আমাদের ক্ষতি করবে, আমাদের দুর্বল করে দেবে। মানুষের জীবনে সব অপেক্ষার শেষ হয় না, কিছু প্রতীক্ষা সারা জীবন থেকে যায়। আপনারাও নিশ্চয়ই এমন অনেক অপেক্ষার গল্প বই নিয়ে চলেছেন, সে গল্পই শুনছি বলছে তোমায় পর্বে। অপেক্ষা কি মানুষকে শক্ত করে না দুর্বল? 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে ফোন করবেন, শুনছি আপনাদের জীবনের অপেক্ষার গল্প। শ্রোতা বন্ধুরা, যেমন ভোর অপেক্ষা করে সূর্যের জন্য, মাটি অপেক্ষা করে বৃষ্টির জন্য, শুকনো গাছ অপেক্ষা করে নতুন পাতার জন্য, ঠিক তেমনি মানুষ অপেক্ষা করে ভালো সময়ের জন্য। আর হয়তো এই অপেক্ষার কারণেই মানুষ বেঁচে থাকে, কারণ যার জীবনে কোনো অপেক্ষা নেই তার জীবনে হয়তো কোনো স্বপ্নও নেই। একেবারে শুরুতেই আপনাদের বলছিলাম এই অপেক্ষা শব্দটা খুব ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক সুবিশাল পৃথিবী। আমরা সবাই কোনো না কোনোভাবে অপেক্ষার ভেতর দিয়ে বেঁচে থাকি, কেউ প্রকাশ করে, কেউ চুপচাপ বুকের মধ্যে লুকিয়ে রাখে। অথচ মজার বিষয় হলো, মানুষ জীবনে সবচেয়ে বড় শিক্ষাগুলো পায় এই অপেক্ষার সময়গুলোতেই। আমরা যখন ছোট থাকি তখন অপেক্ষা খুব আনন্দের হয়, দুর্গাপূজার ঘোরাঘুরি, জন্মদিনের কেক, স্কুল ছুটির ঘণ্টা, সব কিছুর মধ্যেই ছিল আনন্দে ভরা অপেক্ষা। তখন সময় যেন খুব ধীরে চলত, মনে হতো কবে সেই দিনটা আসবে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষার রং বদলে যায়। তখন অপেক্ষা শুধু আনন্দের থাকে না, তার সঙ্গে জড়িয়ে যায় দুশ্চিন্তা, ভয়, অনিশ্চয়তা এবং অদ্ভুত এক শূন্যতা। একজন মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সে সবচেয়ে বেশি অপেক্ষা করে একটা ভালো দিনের জন্য। সে ভাবে হয়তো আগামীকাল সব ঠিক হয়ে যাবে। এই হয়তো শব্দটার মধ্যেই মানুষ বেঁচে থাকে। অনেক সময় দেখা যায় মানুষ বাস্তবের চেয়ে আশার উপর বেশি নির্ভর করে বেঁচে আছে, কারণ আশা না থাকলে অপেক্ষাও থাকে না, আর অপেক্ষা না থাকলে মানুষ ভেতর থেকে মরে যায়। জীবনে কিছু অপেক্ষা আছে যা মানুষকে পরিণত করে দেয়, যেমন একজন বাবা যিনি সারাদিন পরিশ্রম করে রাতে বাড়ি ফেরেন শুধু এই অপেক্ষায় যে ছোট্ট সন্তানটা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে, সেই মুহূর্তের জন্য তিনি ক্লান্তি ভুলে যান। একজন মা সারাদিন রান্নাঘরে কাজ সামলে সংসার সামলান, হয়তো সারাদিন কর্মব্যস্ততায় অফিস সামলে এসে সন্ধ্যায় সন্তানের মুখে মা ডাক শোনার জন্য অপেক্ষা তাকে বাঁচিয়ে তোলে। আজকে কথা বলছি আমরা অপেক্ষার মূল্য নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে? আহা, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু, আপনি যিনি চেষ্টা করছিলেন আবারও চেষ্টা করবেন, 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বিলোনিয়া উত্তর সারা সীমা থেকে বিশ্বজিৎ পাল।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
1: হ্যাঁ, তো অপেক্ষা, যে কোনো আমরা কাজের অপেক্ষায় আমরা থাকি, কারণ সময় এবং অপেক্ষা দোনোটার সাথে আমাদের জীবন অঙ্গ অঙ্গিভাবে জড়িত। কিন্তু আমার সময় যদি ঠিক থাকে তাহলে আমরা অপেক্ষা যে কাজ করি সেটার আমাদের গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু সময়ের সাথে যদি অপেক্ষা মিল না থাকে তাহলে আমাদের অপেক্ষা করেও কোনো কাজ সম্পূর্ণ হয় না।
0: সেই সেই একদম।
1: তো আমি বলবো সময় এবং অপেক্ষা দোনোটা যাতে মানুষে মেনে চলে, তাহলে আমাদের শরীর এবং স্বাস্থ্য দোনোটাই ঠিক থাকবে। আমাদের যেমন যে আমাদের ছেলে মেয়ে এবং সবাই আমরা 1 বছর অপেক্ষা করি যে পরীক্ষা পাস করবে না ফেল করবে, সে যদি ভালো মতন সময়ের সাথে মিল রেখে অপেক্ষা করে তাহলে অবশ্যই সে সফল হবে।
0: একদম একদম একদম, আর সেটাই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
1: হ্যাঁ
0: একদম।
1: নমস্কার, ভালো লাগলো আপনাদের সাথে যোগাযোগ করতে পেরে, ভালো থাকবেন।
0: এইভাবেই সঙ্গে থাকবেন বিশ্বজিৎ বাবু, সঙ্গে থাকবেন, ভালো লাগলো আপনার সঙ্গেও কথা বলে, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
2: আমি দিলীপ বলছি, খয়েরপুর থেকে।
0: হ্যাঁ দিলীপ বাবু, স্বাগত আপনাকে।
2: আজ যে বলছি তোমায় পড়বে যে আলোচনার বিষয়, সেটা হলো অপেক্ষা মানুষকে শক্তিশালী করে না দুর্বল, তাই তো?
0: একদম একদম।
2: দেখুন, অপেক্ষা শক্তিশালী, বেশিরভাগ ক্ষেত্রে শক্তিশালী করে এবং ধীরে মন মানসিকতা গড়ে তুলি অপেক্ষার মাধ্যমে। আমরা আমাদের মধ্যে ধীরে মানসিকতা চলে আসে এবং আমরা যে নিজের যে মনের যে ফাউন্ডেশনটা অনেকটা শক্তপোক্ত করতে পারি অপেক্ষার মাধ্যমে।

0: করছি একদম।
1: অপেক্ষা আমাদের একটা শিক্ষক, সময়ের সাথে সাথে এই অপেক্ষাটা আমাদের একটা শিক্ষা দিয়ে যায়, জীবনে বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের এই অপেক্ষার মাধ্যমে পেয়ে থাকি। পাশাপাশি আপনি যেটা বলতে চাইছেন দুর্বল, হ্যাঁ দুর্বল কিছু কিছু ক্ষেত্রে আমাদের মন মানসিকতা অবশ্যই দুর্বল করে। আরেকটা জিনিস সেখানে জুড়ে দেব, সেটা হলো অপেক্ষা অনেক সময় আমাদেরকে রোমাঞ্চক বা রোমান্টিক করে তোলে কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। এই রোমান্টিক অপেক্ষাটা আমি এই অর্থেই বলছি, দেখবেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে

0: বা রোমান্টিক করে তোলে কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এই রোমান্টিক অপেক্ষাটা আমি এই অর্থে বলছি, দেখবেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে আমরা ভালোবাসা এসেছে বা আসবে বা এসেছে, কোন কোন মুহূর্তে এরকম আসে হয়তো প্রিয় মানুষটির জন্য আমরা অপেক্ষা করে থাকি,
1: একদম একদম,
0: তখন দেখবেন আপনি অপেক্ষার মধ্যে যে একটা আনন্দ বুক, এমন মানুষটা আসবে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু মন মানসিকতা যখন আপনার মধ্যে জাগ্রত হবে তখন আপনার মধ্যে একটা রোমান্টিক ভাবনা তৈরি হবে, মানুষটা আসবে আমার সঙ্গে দেখা করার জন্য, একটা রোমান্টিককর মনোভাব আপনার মধ্যে তৈরি হবে। এই অপেক্ষাটা অনেক সময়
1: উপেক্ষার
0: কারণ যখন হয়ে দাঁড়ায় তখন আমাদের মন মানসিকতা দুর্বল হয়ে যায়, আমাদের ভাবতে হবে যে ওই
1: কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য ক্ষতিকর,
0: সময়সীমা, হ্যাঁ সময়সীমার একটা থাকে, আমাদের যে অভিজ্ঞতা যে মন মানসিক মধ্যে বুঝতে হবে যে আমি কখন অপেক্ষা করব, কতটুকু সময় অপেক্ষা করব, কি জন্য অপেক্ষা করব, কারণগুলো আমার নিজের বিবেক বুদ্ধির মাধ্যমে নিজেকেই দর্শাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই লোক মানুষটার জন্য বা এই সময়টার জন্য অপেক্ষা করা ঠিক নয়, তখন আমরা মানে নিজের মন মানসিকতা ঠিক রাখতে পারবো এবং
1: ভালো থাকতে পারবো সার্বিকভাবে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে দিলীপবাবু, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন চিঠির যুগে মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয় মানুষের খবর পাওয়ার জন্য। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শুনলেই বুকটা কেমন ধরপর করে উঠত। তখন অপেক্ষার ভেতরে একটা মায়া ছিল, গভীরতা ছিল। এখন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, মুহূর্তের মধ্যেই মানুষ যোগাযোগ করতে পারে, তবু মানুষের অপেক্ষা কিন্তু কমেনি, বরং বেড়েছে। এখন মানুষ অপেক্ষা করে সিন হওয়ার পরও রিপ্লাইয়ের জন্য, অপেক্ষা করে একটা অনলাইন আসার জন্য, অপেক্ষা করে একটা কেমন আছো শোনার জন্য। অথচ এই ছোট ছোট অপেক্ষাগুলো অনেক সময় মানুষকে মন থেকে ভীষণভাবে নাড়িয়ে তোলে। আজকালকার সময়ে সবচেয়ে একা মানুষ হয়তো সেই যে কারোর জন্য অপেক্ষা করে কিন্তু কাউকে বলতে পারে না, কারণ মানুষ এখন অনুভূতির চেয়ে ব্যস্ততাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, কেউ কারোর অপেক্ষার গভীরতা বুঝতে চায় না। একটা বিষয় খেয়াল করে দেখবেন, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো তাড়াহুড়া করে আসে না। সূর্য ধীরে ধীরে ওঠে, ফুল ধীরে ধীরে ফোটে, বৃষ্টি নামার আগে আকাশ অপেক্ষা করে। প্রকৃতি নিজেও যেন আমাদের শেখায় সব ভালো জিনিসের জন্য একটু তো অপেক্ষা করতে হয়, কিন্তু এই অপেক্ষার মধ্যেও মানুষকে নিজের জীবন থামিয়ে রাখা উচিত নয়, কারণ অপেক্ষা যদি জীবনকে আটকে দেয় তাহলে সেটার অনুভূতি থাকে না, সেটা শেকল হয়ে যায় এক ধরনের। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের একেবারে শেষ লগ্নে আমরা আজকে শেষে এসে এইটুকুই বলতে চাই, মানুষের জীবনে আসলে অপেক্ষার মধ্যে দিয়েই তৈরি হয়। জন্মের মুহূর্ত থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সবাই কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করে যাই। অপেক্ষা কখনো আনন্দ নিয়ে আসে, কখনো বেদনা, কখনো নতুন স্বপ্ন, কখনো নিঃশব্দ কান্না। কিন্তু অপেক্ষা ছাড়া মানুষের জীবন যে সম্পূর্ণ হয় না, কারণ অপেক্ষা আছে বলেই মানুষ আশায় বেঁচে থাকে। অনেক সময় মানুষ ভাবে শক্ত হওয়া মানে কান্না না করা, কিন্তু সত্যি বলতে কি, সবচেয়ে শক্ত মানুষরাই হয়তো সবচেয়ে বেশি অপেক্ষা করে, কারণ এই অপেক্ষাটা করার জন্য সাহস প্রয়োজন হয়। তাই আজকে এই শুভ বার্তা, এই শুভ কথা নিয়েই আপনাদের থেকে বিদায় নিতে ইচ্ছে করছে, যে আপনাদের সকলের জীবনের অপেক্ষাগুলো একদিন আলোয় ভরে উঠুক। যারা হারিয়ে গেছেন তারা যেন নিজেদের আবার খুঁজে পান, যারা ক্লান্ত তারা যেন নতুন সাহস পান, আর যারা কোনো স্বপ্নের জন্য লড়াই করছেন তারা যেন কখনো আশা হারিয়ে না ফেলেন, কারণ জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও কোথাও না কোথাও একটা আলো অপেক্ষা করে থাকে আমাদের সকলের জন্য। এই শুভ বার্তায় শুভ চিন্তা নিয়েই আমি আপনাদের বন্ধু অপরাজিতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। নিজের মানুষদের সময় দিন, কারণ

কেউ হয়তো আজও আপনার একটা কথার জন্য অপেক্ষায় আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর খানিকক্ষণ পরে তুমি অনন্যা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও জুড়ে যাব এবং আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো অনুভূতি, অন্য কোনো ভাবনা নিয়ে আবার আলোচনায়, আবার আড্ডায় মেতে উঠব। তবে এইভাবে নয়, গানে গানে বিদায় নেব আজকের বলছি তোমায় পর্ব থেকে। আপনারা যারাই ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই। ভাল লাগলো আজকের সামগ্রিক আলোচনা, আমাদের খুব সুন্দর হয়েছে। এই ধরে নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা শুনতে থাকুন FM অজয়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:01 হয়ে 25 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা। নারী, এই একটি শব্দেই লুকিয়ে রয়েছে সৃষ্টির প্রথম সুর, জীবনের প্রথম আলো, ভালোবাসার প্রথম রং। যেমন ভোরের সূর্যোদয় নতুন দিনের সূচনা ঘটায়, তেমনি নারী জীবনের প্রতিটি প্রান্তে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। আবার যখন অন্যায়, অপমান, অবহেলা আর অস্তিত্বে আঘাত হানে, তখন সে হয়ে ওঠে অগ্নিশিখা, জ্বলন্ত প্রতিরোধের প্রতীক। এই দ্বৈত রূপই নারীর চিরন্তন সৌন্দর্য, মমতার স্রোতধারা ও ন্যায়ের অগ্নিশিখা। ভোরের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি নারী জীবনের অন্ধকারে আলো এনে দেয়। সে মা হয়ে সন্তানকে জীবন দেয়, প্রেমিকা হয়ে ভালোবাসার অর্থ শেখায়, স্ত্রী হয়ে সঙ্গ দেয়, আর কন্যা হয়ে বাড়ির হাসির আলো হয়ে ওঠে। যে নারী ভোরের প্রথম সূর্যের মতো কোমল, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে অপরিমেয় শক্তি। সে কখনো লাচুক মেঘে ঢাকা আকাশ, আবার কখনো আলোকিত দিগন্ত। তবে নারী শুধু কোমল তা কিন্তু নয়, নারী শক্তির রূপ। যখন অবিচার তার সীমা ছাড়িয়ে যায়, তখন নারী হয়ে ওঠে আগুন, প্রতিরোধের, প্রতিবাদের, আত্মসম্মানের আগুন। যে নারী ভালোবাসতে জানে, সে অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে জানে। ইতিহাস তার সাক্ষী। ঝাঁসির রানী লক্ষ্মীবাই তরবারি হাতে দেশমাতৃকার রক্ষায় প্রাণ দিয়েছিলেন। প্রীতিলতা ওয়াদেদার নিজের প্রাণ বিসর্জন করে শাসকের অত্যাচারের জবাব দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী ছিলেন রাষ্ট্রনীতির অগ্নিরূপী নারী, যিনি ভয় না পেয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ গড়ার। এই অগ্নিশিখা মানে ধ্বংস নয়, মানে জাগরণ, যে আগুন সমাজের অন্ধকার, শোষণ এবং কুসংস্কারকে পুড়িয়ে দেয় নতুন যুগের সূর্যোদয়ের জন্য। নারীর মধ্যে এই দুই সত্তা একসাথে বাস করে। একদিকে তিনি ভোরের শিশিরের মতো মমতাময়ী, অন্যদিকে বজ্রপাতের মতো অদম্য ও সাহসী। তিনি ঘরে হয়তো রান্না করেন, আবার যুদ্ধক্ষেত্রে সেনা হন। তিনি সন্তানকে হয়তো রান্না করে খাওয়ান, আবার সমাজকে শিক্ষাও দেন। তিনি ভালোবাসেন, আবার প্রতিবাদও করেন। তার হাসিতে যেমন পৃথিবী বাঁচে, তেমনি তার প্রতিবাদে সমাজ জেগে ওঠে। আজকের নারী কর্মজীবী, শিক্ষিত, আত্মনির্ভর। সে এক হাতে ল্যাপটপ চালায়, অন্য হাতে সংসার সামলায়। সে জানে কবে নরম হতে হয় আর কবে শক্ত হতে হয়। তবু সমাজের কোথাও কোথাও এখনও নারীকে শোষণ করা হয়, তার স্বাধীনতায় বাধা দেওয়া হয়। তাই আজও প্রয়োজন সেই অগ্নির নারী, যে কেবল নিজের জন্য নয়, অন্য নারীর জন্য লড়বে। নারী তুমি ভোরের আলো, তবু রাতের তারাও তুমি। তুমি ভালোবাসার গান, তুমি প্রতিবাদের শপথও তুমি। কোমলতায় তুমি ফুলের পাপড়ি, শক্তিতে তুমি বজ্রের ন্যায় দৃঢ় অটল। শ্রোতা বন্ধুরা, আপনি কি মনে করেন আজকের সমাজে নারীরা তাদের অগ্নিরূপ কতটা প্রকাশ করতে পারছেন?

নারীকে শুধুমাত্র কোমলতার প্রতীক হিসেবে দেখা কি এক ধরনের সামাজিক অবমূল্যায়ন নয়? আপনি জীবনে কোনো নারীর ভোরের আলো বা অগ্নিরূপের ছোঁয়া পেয়েছেন কি? জানাতে পারেন আমাদের, ফোন করতে পারেন 03-8123-26253 এই নম্বরে। কথা বলছি আজকের নারীদের অগ্নিরূপ এই বিষয় নিয়ে। কিন্তু হ্যাঁ, যেহেতু আমাদের সময় এই একটা ঘন্টা, তাই অবশ্যই শুধুমাত্র নারী শ্রোতা বন্ধুরা যারা আমাদের এই মুহূর্তে শুনছেন, আপনারাই কিন্তু ফোন করবেন, ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের এই বিষয় নিয়ে, নারীর অগ্নিরূপ। আপনি কি মনে করছেন আজকের সমাজে নারীরা তাদের অগ্নিরূপ কতটা প্রকাশ করতে পারছেন? নারীকে শুধুমাত্র কোমলতার প্রতীক হিসেবে দেখা কি এক ধরনের সামাজিক অবমূল্যায়ন নয়? এ বিষয়ে জানাতে পারেন আপনাদের মতামত নারী শ্রোতা বন্ধুরা 03-8123-26253 এই নম্বরে ফোন করতে পারেন।

বর্তমান যুগে নারীদের সামনে সবচেয়ে বড় সামাজিক বাধাগুলোর মধ্যে রয়েছে সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। এখনও অনেক সমাজে নারীদের নিয়ে পুরনো ধ্যান ধারণাই বিদ্যমান। নারীর আসল জায়গা রান্নাঘরেই, ছেলেরা কাজ করবে, মেয়েরা ঘর সামলাবে, এই চিন্তাধারা নারীর অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। নারী যতই শিক্ষিত হন না কেন, অনেক সময় তার যোগ্যতাকে পুরুষের সমানভাবে দেখা হয় না। আজও অনেক জায়গায় নারীরা সমান যোগ্যতা থাকা সত্ত্বেও কম বেতন পান, পদোন্নতি পিছিয়ে থাকেন, এমনকি দায়িত্বশীল পদে তাদের আস্থা কম দেখানো হয়। গ্লাস সিলিং নামক এক অদৃশ্য বাধা তাদের অগ্রগতিকে থামিয়ে দেয়। কর্মক্ষেত্রে যৌন হয়রানি, অসম্মানজনক মন্তব্য বা আচরণও নারীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। নারীরা আজও রাস্তায়, কর্মক্ষেত্রে, এমনকি নিজের বাড়িতেও নিরাপদ নন। যৌন হেনস্থা, গার্হস্থ্য নির্যাতন, অ্যাসিড হামলা, ধর্ষণের মতো ঘটনাগুলো প্রমাণ করে সমাজের একাংশ এখনও নারীকে ভয় বা সম্মান নয়, বরং বস্তু হিসেবে দেখে। এই নিরাপত্তাহীনতা নারীর স্বাধীন চলাফেরা এবং মানসিক শান্তি কেড়ে নেয়। নারীর সাফল্য নয়, অনেক সময় সমাজ তার সৌন্দর্যকেই গুরুত্ব দেয়। ফর্সা না হলে সুন্দর নয়, পাতলা না হলে দেখতে ভালো নয়, এই ধরনের চিন্তাভাবনা নারীকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ফলস্বরূপ অনেক নারী নিজের প্রতিভা নয়, বরং সমাজের চোখে গ্রহণযোগ্য হওয়ার জন্য সময় এবং আত্মবিশ্বাস হারান। একজন নারীকে একই সাথে পেশাজীবী, মা, স্ত্রী, কন্যা সব ভূমিকায় নিখুঁত হতে হয় বলে প্রত্যাশা করা হয়। এই চাপ কখনো শারীরিক, কখনো মানসিক ক্লান্তি সৃষ্টি করে। অনেক সময় পরিবারের সাহায্যের অভাবে প্রতিভাবান নারীর ক্যারিয়ারও মাঝ পথেই থেমে যায়। শিক্ষার আলো ও অর্থনৈতিক স্বাধীনতা নারীকে ক্ষমতায়িত করে, কিন্তু অনেক অঞ্চলে আজও কন্যা শিক্ষা উপেক্ষিত। বাল্যবিবাহ, দারিদ্র এবং কুসংস্কারের কারণে মেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। অর্থনৈতিকভাবে নির্ভরশীল না হলে নারী নিজের মতামত বা সিদ্ধান্ত প্রকাশে স্বাধীনতা হারান। নারীর পোশাক,

ভাবনাভেরা, মতামত, সব কিছুর ওপরেই সমাজের অজস্র বিচার। এভাবে হাঁটছ কেন, রাতে বাইরে কেন গেলে, এই বয়সে বিয়ে করনি কেন, এই প্রশ্নগুলো নারীর ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে এক প্রকার সামাজিক নির্যাতন। সোশ্যাল মিডিয়ার চোখে নারীরা নতুন ধরনের হুমকির মুখে। ট্রোলিং, ব্ল্যাকমেল, সাইবার বুলিং, এইগুলো নারীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। অনেক নারী নিজের মতামত প্রকাশ করতে ভয় পান, যাতে অনলাইনে অপমানিত না হতে হয়। নারীরা বহু দায়িত্ব সামলাতে গিয়ে নিজের মানসিক সুস্থতার দিকে মনোযোগ দিতে পারেন না। পরিবার, সমাজ ও কাজের চাপ তাদের আত্মবিশ্বাসে আঘাত হানে, এমনকি অনেক সময় তাদের সফলতা নিয়েও সমাজ সন্দেহ প্রকাশ করে, যা মানসিকভাবে তাদের দুর্বল করে দেয়। কখনো কখনো সমাজে নারীরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন, পরস্পরের সমর্থন না দিয়ে সমালোচনা করেন। এই প্রবণতা নারীর ঐক্যকে দুর্বল করে। অথচ নারী নারীর পাশে দাঁড়ানোর এই সমাজে বাস্তব পরিবর্তন আনতে পারে। বর্তমান যুগের নারী শিক্ষিত, সাহসী এবং আত্মনির্ভর, কিন্তু সমাজের প্রাচীন চিন্তাধারা, নিরাপত্তাহীনতা এবং বৈষম্যের বেড়াজাল এখনও তাদের সম্পূর্ণ মুক্ত হতে দেয় না। নারীর উন্নতির জন্য শুধু আইন নয়, প্রয়োজন চিন্তাধারার পরিবর্তনের। একটা সমাজ যেখানে নারীকে মানুষ হিসেবে দেখা হবে, দায়িত্ব নয়, সম্ভাবনা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

শ্রোতা বন্ধুরা, সমাজ যতই আধুনিক হোক, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই এখনো পুরনো। বেশিরভাগ মানুষ নারীকে আজও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই দেখে। তাকে সাফল্যের মাপকাঠিতে নয়, বরং সংসারে তার ভূমিকা নিয়েই বিচার করা হয়। ফলে সমাজে নারী যতই উপরে উঠুক, অজান্তেই প্রশ্ন জেগে যায়, সে কি বেশি স্বাধীন হয়ে যাচ্ছে? এইভাবে কাজ করলে কি সংসার টিকবে? এই মানসিকতার পরিবর্তন এখনো সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি। শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর ভূমিকা পরিবার কেন্দ্রিক করে তোলা হয়েছে। তাকে শেখানো হয়েছে, সহ্য করো, চুপ থাকো, নারী মানেই সংযম। এই ধারণা এত গভীরভাবে সমাজে গেঁথে আছে যে আজও অনেক নারী নিজের অধিকার দাবি করতে গেলে অভদ্র বা বেপোয়ারা ট্যাগ পান। সংস্কারের নামে নারীকে বেঁধে রাখার এই অদৃশ্য বেড়াজাল এখনও ভাঙা যায়নি। আমাদের সমাজ এখনো মূলত পুরুষতান্ত্রিক, যেখানে সিদ্ধান্ত, ক্ষমতা, নেতৃত্ব সবকিছুতেই পুরুষের আধিপত্য বেশি। নারী যখনই ক্ষমতার পরিসরে প্রবেশ করতে চায়, তখনই শুরু হয় প্রতিরোধ। অনেক সময় সেই প্রতিরোধ আসে পরিবারের মধ্য থেকেই। এই কাজটা মেয়েদের জন্য, এত রাত পর্যন্ত বাইরে থাকাটা ঠিক নয়, এই মানসিক প্রতিবন্ধকতাই নারীর উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। নারী সুরক্ষা, সমতা, কর্মক্ষেত্রে ন্যায় সবকিছু নিয়েই আইন রয়েছে, কিন্তু সেই আইনের প্রয়োগ সব ক্ষেত্রে হয় না। বিচার পেতে বছর কেটে যায়, অভিযোগ তুলতে ভয় থাকে, ফলে অপরাধীরা নির্ভয়ে থাকে। তারা নারীদের নীরবে কষ্ট দেয়। আইনের দুর্বল প্রয়োগ নারীর নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। আজকের ডিজিটাল যুগে নারী যেন এক নতুন যুদ্ধের মুখে। তার সাফল্যের সঙ্গে সঙ্গে আসে ট্রোলিং, চরিত্র হনন, হেনস্থা, ব্ল্যাকমেলিং। যেখানে পুরুষের মতামতকে সাহসী বলা হয়, সেখানেই নারীর মতামতকে অহংকারী বা অশালীন বলা হয়। অনেক নারী আজ উপার্জন করেন, সিদ্ধান্ত নেন, কিন্তু পরিবারের মধ্যে তাদের মতামত ততটা গুরুত্ব পায় না যতটা পাওয়া দরকার, যতটা পাওয়া উচিত। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব। আপনাদের সঙ্গে আমি রয়েছি, আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:30 হয়ে 35 সেকেন্ড। আর আজকে আমরা কথা বলছি এমন এক শক্তিকে নিয়ে, এমন এক সত্তাকে নিয়ে, যিনি শুধু একটা সম্পর্ক নন, শুধু একটা পরিচয় নন, তিনি এক সম্পূর্ণ অনুভূতি, এক অসীম শক্তির নাম, তিনি নারী।

জেনারির ভোরের প্রথম সূর্যের মতো জীবনে আলো এনে দেয়, আবার প্রয়োজনে কাল বৈশাখীর মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। জিনারি কখনো মায়ের স্নেহে পৃথিবীকে আঁকলে রাখেন, কখনো কন্যার হাসিতে ঘরকে স্বর্গ করে তোলেন, আবার কখনো নিজের না বলা কষ্টগুলো বুকের ভেতর লুকিয়ে রেখে সবার মুখে হাসি ফোটান। আমরা বছরের কিছু বিশেষ দিনে ধূপ ধুনো, আলোর মালা বা মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দেবী পুজো, দেবী কালীর আরাধনা করি। আমরা বলি মা শক্তির প্রতীক, মা সাহসের প্রতীক, মা অশুভের বিনাশিনী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই দেবীর প্রতিচ্ছবি আমাদের প্রত্যেকের ঘরেই আছে? যে মা প্রতিদিন ভোরে উঠে সংসার সামলান, যে স্ত্রী নিজের ক্লান্তি লুকিয়ে পরিবারের খেয়াল রাখেন, যে বোন নিজের স্বপ্ন বিসর্জন দিয়েও ভাইয়ের মুখে হাসি দেখতে চান, যে মেয়েটি প্রতিদিন সমাজের হাজার বাধা পেরিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে লড়াই করে চলেছে, তাদের মধ্যে কি লুকিয়ে নেই দুর্গার সাহস, কালীর আগুন, লক্ষ্মীর মঙ্গল আর সরস্বতীর জ্ঞান? কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক সময় মাটির মূর্তিকে সম্মান করতে জানি, কিন্তু জীবন্ত নারীর চোখের জল দেখতে পাই না। আমরা দেবীর সামনে মাথা নত করি, কিন্তু ঘরের মেয়েটির মতামতকে গুরুত্ব দিতে ভুলে যাই। আমরা শক্তির পূজা করি, অথচ নারীর স্বাধীনতাকে ভয় পাই। আজকের এই অনুষ্ঠানে আমরা সেই কথাগুলিই বলবো, নারীর শক্তির কথা, নারীর লড়াইয়ের কথা, নারীর সম্মানের কথা। আমরা খুঁজে দেখছি কেন এত উন্নতির পরও নারীকে আজও নানান বাধার সম্মুখীন হতে হয়। আমরা জানার চেষ্টা করছি কিভাবে নারী নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে সমস্ত অন্ধকার ভেদ করে এগিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমরা মনে করিয়ে দিতে চাই, নারীকে শুধু পূজো নয়, সম্মান করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে। কারণ নারী কোনো দুর্বলতার নাম নয়, নারী মানেই সৃষ্টি, নারী মানেই সাহস, প্রতিবাদ, ভালোবাসা। তিনি যেমন নদীর মতো কোমল, তেমনি সমুদ্রের ঢেউয়ের মতো অদম্য। তিনি যেমন প্রদীপের আলো, তেমনি আগুনের শিখাও বটে। তাই আজকের এই আসরে আসুন আমরা সবাই মিলে আলোচনা করি, নিজেদের মনকে একটু প্রশ্ন করি, আমরা কি সত্যিই আমাদের জীবনের নারীদের সম্মান করতে পেরেছি? আমরা কি তাদের স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়েছি? আমরা কি কখনো তাদের না বলা কষ্টগুলো শুনতে চেষ্টা করেছি? উত্তরটা আপনাদের সকলের জানা, কারণ উত্তরটা আপনাদের সকলের মনের ভেতর ঢুকিয়ে রয়েছে।

জীবনের প্রতিটি মোড়েই নারী যেন এক নতুন গল্পের জন্ম দেন। কখনো তিনি মা হয়ে জন্ম দেন, কখনো শিক্ষিকা হয়ে আলোকিত করেন, কখনো যোদ্ধা হয়ে সমাজের অন্যায়কে চ্যালেঞ্জ করেন। তবু আজও কত নারী নিজের স্বপ্নকে অন্যদের জন্য ত্যাগ করে নীরবে বেঁচে আছেন। তারাও জানেন না তাদের সেই নীরবতা সমাজের কত বড় ক্ষতি। কারণ যে নারী নিজের শক্তি চিনতে পারে না, সে কেবল নিজের নয়, সমাজের সম্ভাবনাকেও সীমাবদ্ধ করে তোলে। তাই আজ এইটুকুই বলা, থেমে থেকো না, ভয় পেও না, এগিয়ে চলো। নারী মানে শুধু কোমলতা নয়, নারী মানে শক্তি, যেটা আগেও বলছিলাম। তুমি যেমন সন্তানকে জীবন দাও, তেমনি দুঃখের অন্ধকারে আসার আলো চালাও। তুমি যতই নরম হও না কেন, তোমার ভেতরে আছে পাহাড়ের মতো দৃঢ়তা, সাগরের মতো গভীরতা। তোমার চোখে জল আছে, কিন্তু সেই জল দুর্বলতার নয়, মানবতার প্রতীক। প্রতিদিন হাজার বাধা এলেও তুমি হাসতে জানো, কাজ করতে জানো, ভালোবাসতে জানো, এটাই তোমার শক্তি। এই শক্তিকে লুকিও না, লজ্জা করো না, কারণ তোমার এই হাসি পৃথিবীর সবচেয়ে বড় সাহসের প্রতীক। আর সবচেয়ে বড় শক্তি কি জানো? নিজের উপর বিশ্বাস। যে নারী নিজের উপর বিশ্বাস রাখে, সে শত প্রতিকূলতার মধ্যেও পথ খুঁজে নেয়। মনে রেখো, তোমাকে কেউ সম্মান দেবে না যতক্ষণ না তুমি নিজেকে সম্মান করতে শিখবে। তুমি অন্য কারোর ছায়া নও, তুমি নিজেই এক পূর্ণ আলো। তোমার সম্ভাবনা শুধু সংসারের সীমায় আটকে নেই, তুমি চাইলে আকাশ ছুঁতে পারো, নতুন ইতিহাস লিখতে পারো। জীবনের পথে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়, এটা কেবল এক ধাপ শেখার, নতুন করে গড়ার। তুমি একবার পড়ে গেলে উঠে দাঁড়াও, দ্বিতীয়বারও পড়লে আবার চেষ্টা করো, কারণ জগতে কেউ জন্ম থেকেই বিজয়ী নন, সবাই লড়াই করে জিতেছে। তুমি যতবার ব্যর্থ হবে, ততবার আরও শক্তিশালী হবে, আরও আত্মবিশ্বাসী হবে। আর একদিন তোমার সাফল্যই প্রমাণ করবে কিভাবে নারী প্রতিকূলতার মধ্যেও জয়ের আলো খুঁজে নেয়। সমাজ সবসময় কিছু না কিছু বলবেই, এভাবে পোশাক পরো না, এভাবে হেসো না, এভাবে বেচো না, এই কথাগুলো শুনে থেমে যেও না। কারণ তুমি যদি নিজের জীবন অন্যের ইচ্ছায় চালাও, তবেই নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলবে। তোমার জীবন তোমার নিজের, নিজের চোখে নিজেকে দেখো, নিজের হৃদয়ে নিজের স্বপ্ন সাজাও। তুমি যেমন আছো তেমনি সুন্দর, শক্তিশালী এবং আমাদের সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

নারীর অগ্রগতি মানে শুধু চাকরি পাওয়া নয়, বরং নিজের ইচ্ছে মতো বাঁচার অধিকার অর্জন করা। নারী, তুমি সেই আলো যে অন্ধকার সমাজেও পথ দেখাতে পারো। তুমি সেই শক্তি যে ব্যথার মধ্যেও নতুন জীবন সৃষ্টি করো। তুমি ভোরের সূর্যোদয়, তুমি জ্বলন্ত অগ্নিশিখা। তোমার ভেতরেই লুকিয়ে আছে পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা। তাই থেমে থেকো না, ভয় পেও না, কারণ পৃথিবী তোমার অপেক্ষায় আছে। তোমার আলোয় চলে উঠবে আগামীর ইতিহাস।

শ্রোতা বন্ধুরা, এই শুভবার্তায় শুভ চিন্তা নিয়েই আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। অন্তত ঘড়ির কাঁটা কিন্তু তাই বলছে, আর খুব একটা সময় হাতে নেই। আজকে আমরা কথা বলছিলাম নারীর অগ্নিরূপ এই বিষয় নিয়ে। আশা করছি আজকের এই সামগ্রিক আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। কারণ সচেতন থাকলেই আমরা আমাদের চারিপাশের পরিস্থিতি বুঝে ভালো থাকতে পারব। এই শুভচিন্তা শুভবার্তা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অপরাজিতা। আশা করছি আজকের সামগ্রিক অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আর কিছুক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন অনুষ্ঠান। তবে এইভাবে নয়, চলুন গানে গানে বিদায় নিই। আর আজকে রবি ঠাকুরের গান শুনছিলাম, আগামীকাল আমাদের প্রাণীর ঠাকুর, আমাদের মনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। আর রবি ঠাকুরের গানই চলুন মেতে থাকি আজকের সমগ্র দিনটা এবং আগামী দিনও। আসলে রবি ঠাকুর তো আমাদের প্রত্যেক দিনই কোথাও না কোথাও সুখে দুঃখে বিরহে আনন্দে সবখানেই জড়িয়ে রয়েছে আমাদেরকে। তাই ওনাকে প্রতি মুহূর্তেই যেন উদযাপন করতে ইচ্ছা হয়। চলুন রবি ঠাকুরের একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিই। আপনারা সবাই ভালো থাকবেন আর শুনতে থাকুন FM অত্রান্ত।

যতনুনু ফুকাহাম দাইলাম সগু খাই টাই মারে কিং সঙ্গু সারা সাবেন ডক মেঘাহার্স আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্তী দিনী ও ফুং দীপনি পান্ডাও

0: वाह वाह वाह, बेला खाना तो कौमा ही किसी तब खाना तो उठा सिला वो लगे किसे कैसे तक के रजब ही रखा ताओ के ओ माय के रजब का दो रसम तो वो किसे तम ने सारे गमा रोग भाई कुपुर जग रसम बेला खाना तो तरह नो फान बनाओ तुमने नंग सारे गमा करें के सारे गमा रोग ले सरंग मन इतु रहता हूँ।
1: सारेगामा तो एक्चुअली 2-3 मास तो सरंखाने मैंने बड़े सरंग जा लिया था।
0: ओ हुक बार अंकुरपुर रोग नंगा अपरो नीनी उमर बसे रोग नंगा
1: आं क्लास 5 पर तो
0: क्लास 5 पर इतो क्लास 5 निसिम नु मुसुङै थांगा रजाब नानि आ रजाब मरोनो खनाय ने दो आबुनि या गुलो हंगा के पुइला रजाब ना सेंग मनि बो बिसि रोगो ओंखाना नेमि
1: जे हुकबार अंखामानि उमरनि सिमिनि आं मन फलो फ्लाइ कल्चर प्रोग्राम रो के आं साता
0: आ सराय जोरन ओंखाना गांगे क्लास 5 6 सिंगांग के सराय हापेन गांजा आफ्रु तो तिरक तिरक सेंखा रसामुंग आफ्रु रोग नंग सामनि रसा बरनि रसामुंग आ केसेटनि रसामुंग रोग रसापना नानिनि साखबायथांनि रसामुंग रोग आफ्रु तंगो
1: आपरा निसाक बाइथानि करे
0: गाके आफ्रु जे बरनि रसामुंग रोग न रसाबै हेनरि नंग पाना रोग थांगो ता के तिरक तिरक जेफ्रु नंग रसापनानि टेबो सेंखा टेबो यांग यांग थांगिनि पाना रोग खायका गे आजोरा नोनो रसामुंग रसापथिनि पाना रोग थांथिनि फाइथिनि नोनो के सुबानाय तो दतो
1: আনি চুবা নাই বা আনি গা গতা নাকি ছাত নাহাই বফরংখা মতিলাল জমাতিয়া
0: ও হো মতিলাল জমাতিয়া বেলাই সিনাই করেন হনি নাই সিনুমুং মানজা আও তাই
1: তেই বন সুখ জরতে আনা তিনি তিসাতা
0: তরক তরক খঙ্গা কে নং বিনি লগ লগি বন রমিনা বিনি রসাম রব মার সব কান হঙ্গে
1: বন সাম মার সাব রেকর্ডিং এটা
0: ও হাইছি না দো আজর 5 6 7 8 9 ও মাইকে থাকা নং ক্লাস 10 জরা পড়া লেখা খাইকা বো বিষয় কাজা কাউলো
1: 2005
0: 2005 আপ্রো বসক উমর রং খানা জানি কাজা আপ্রো
1: আফ্রো বানি 38 রং খানা তা
0: 38 রং কাজা খাতা নু নং নিনি ইয়াং রগো নরনি কামিও বদল তো তো নরনি দল ওমাই রসামু তামু রনি
1: আনি তো বদল সিন অখলি জি বদল খলাই সি অমরপুর তুই বাগলাই টেন তু মরা বৈছেন গ্রুপ খলাই খাতা খলাই সিন অখলি গরিয়া সিন প্রোগ্রাম খলাই খাই
0: দো তাবো খুঁকে নিনি সাক বাই থাকলে রেসাম তাং সা সঙ্গ খান হার দিয়ে যে রেসাম নং পুইলা আগে রেসাম মানে মুটি রক্ত রতং খান আজর আর নং
1: যে হুক বানি সেকান তো আং মইয়া বনি ইয়াগুলো
0: বিনি ইয়াগুলো নি কোং নসাও যে পুরো নং নিনি সাক বাই থাকলে রেসাম রেসাব খা ই নং সিনমু মান খা তাবুগলে করক যা রেসাব নাই হনে নে বেলাই খনো বুনি বুনি বুনি থানিও রেসাম নাই গরং হনে আর রেসাম রক পুইলা রেসাব মানে নিনি সাক সাক নি
1: বো আং রসাতে রসাতে আং ওয়ান ছকা যে বোমা হে কি রসাম সনা গে আরনি ও আং হিন্দি বাংলা বাং খানা উই মানে বখাই ওয়ান ছকা তা অরনি ও তঙ্গু স্থায়ী অন্তরা সঞ্চারী তিনটা স্টেট তঙ্গু মনি পরে আং রসাম রক সুয়েন সেন খাতা কিছু মিশা আন তো ব্যক্তিগত ভাবে রেকর্ডিং করে
0: দঙ্গে নিনি ও যে রেকর্ড খাইমানি নং সাকা থাইছিং মতিলাল জমাতিয়ানি সিজাক নং তাংসার সাকা মানে আবু ফোন সঙ্গ তিনি খানার সিদিং কে পুইলার সম আবু খানাই নাই লেনা তাও
1: রেকর্ডিং খাইজান না রসা নাই নাকি রেকর্ডিং খাইজে না
0: রেকর্ডিং খাইছং না সঙ্গ সব
1: বো বো সুইবানি তা

0: wa bela keno khorang khana to ko ni ni bela e bela keno rizam go bo bisyo nang go record khai mani rizam ning khana kese do ni samani bo
1: তাব আঠারো 16 রকম
0: শুলো আপরুন সিজা কেন রেজাম ওম তো লব মানি রেজাম সে বাবা বরিয়ানি কে ওম হাইন তাং বসুক রেজাম রক নং রেজাব খানা
1: আর নি বাবা চং জেতা রেকর্ড খাই রজক প্রবা খানা এ চং গ্রুপ ছং কেন প্রায় 15-16 খান রং না
0: আছে
1: আং সাইসুং কে তোর সাজাক পঙ্গু ব তর সৈজাক তো যা গ্রুপ সঙ্গে সামান
0: গ্রুপ দল বাইকে পাল খে রেসাব লাই মানে রেসাম কে অবন কারিব নি নি গবা মন রেসাম তো তেব তোনা
1: তঙ্গু নংলা তো
0: ওম হে রেসাম রক এত তং সাজে কিসি নবার হালক নবার বাতি রং তে রেসাব মানে মল রং তে রেসাব মানে আম হে রক এত তং সা সিজাক
1: আনি ব্যক্তিগত আংকি সৈমা লে লে তঙ্গু অরনি মানাই নি তে ব মল নতুই লেং সগে আব রোমান সঙ্গ কলাই নতা
0: কিসাম তে হামজাক মানি খানি গরম তে আমা হেরক খানা দ আমা হাই কবম কক সিং তেব সালাইন তেব খানালেন বিনি রসম ন খানাই তোনে রং নাং সানম সুঙ্গ অজরা আনি লগি তঙ্গ প্রলাদ জমাতিয়া বেলাই কে খরাং বিনি এ কাহাম সরাই সরাই নরক খানাই তং খানা তাই এনজয় খাই তং খানা খাকো আনি লগি তং তিনি এনজয় খাই মানানম এলম করেন পান্ডা বিনি নগ ফাই সব বাইজা কাতাই তাবুক ববাই কক সালাই তংলাই বিনি রসম ন সিং খানালাই তংলাই

0: 신이 부리러 그런 게 보면은 그런 게 보면은 아스깡 함자고 그래도노 아스깡 함자고 그래도 비는 번호도 그래도 하니 뭐 방글라바지 사전시로 아와이 코근 따복싱 이제 하나만이 신이 꼭 보러 왕 담스 함자 아스깡 하나도 자고 신이 보러 드럭드럭하이 파스파이르르가 하나 아스깡만 함자고 디니 와노 제 말하자마니 간시 기사 아스깡이 아와이 가냐면 정말 함자고 따래도 나 아스깡 함자고 쓰라인시면 가나이 파요 여러분들 사부 컵 하나고 가스그 사부도 많은 거나 한가양 아스가 자도 걸리자 함자고 계란 고토만인 고글로 고토마로 함자고 로도 강사 토글로 강으로 사만 아 바이슈기니 바이 다 손보 사만 카나 강가이 나냐니 카나나니 이래도 또 부르 농나이 바 카나마 시민바시 고버 고버 아주 예스 고로 가가이 하이노 고버 아주 많아요 막 하나요 아스가 함자고 자도 걸리잖아
1: 벨라카나 함바이 응가이 능 파이타고 카나이 동나이 로코롱노 담코 크사나모 송기자 사이크나리
0: 라이노 함바이 마라네 사나이 아니 이제 앙도 다부 우즈니 사그라증가 응자자카바 문아이 끄끄이 바지 바이가나 송로 다부 기세기사 자기 카나모나 라카포라보 스릉자 그자바 조토노 스이나무중동어 르사마무중어 카나무중 아브롱낭 디니 꼭가사라칼랑나이다 그릉 파지 말아이 파지 어자가 파지 그러니까 부르카이 가히노 르사불 탕마나이 스이 탕마나이 앙암디르 호니 완족다 디니 꼭가사라칼랑하다 함바이 벨라이케 딱쿵나로노
1: 부쿵노 벨라이나 함바이 1936 ইংরেজি বিশনে 8 জুন 12 থাকতর আওই খগ এবারে দিও পুইলা চেংজাক মানে সাল বিনয়া প্রিসেমানে গদক মাহিমু তাকলায় বিসি সুকুসি এবার 90 ইয়ার্স পুংখা ও কলমায়া প্রিসেমু গ আওই খগ 12 থাকত নি বড় রং ন টং ঠক মুং সিমিরিয়া বেবা বড় রং নি হুকুম মুকুম সরং মুং ককটুমা বীরমু তৈই বড়ং নি খাও থাইসনা মাইনাহাকা জরা সলাই জাকা ফিয়াবা ও আওই খগ নি খরাং বেবাক লোকরং নিখান তাবুক ফান সতনই টংখ আউ খনাই টংনাই তাকুকটাই বহুক সংন বেলাইন হামবাই তিনি অবশ্যকন অংশিতুন নরব ক্লাইসেকে আউইক খনানে মুসুং হাকে প্লে স্টোর নিউ সনয়ার অ্যাপ এবা গুগল আকাশবাণী ডট জিওবি ডট ইন সার্চ ক্লাইডি অবনে উল আকাশবাণী লাইব্রেরি হাবদি চ্যানেল পেজ মানান অর আগত লাহিনি সৈদি আকাশবাণী আগত লাতে এফ এম উজৈন আগত লানি পান্ডা খনাওয়াই মাননাই হাইকে তিনি অবসং নংসিতুন ফাইনাই সালতেই বসুই কিরং রেসাব কিরং ওয়ানসু কিরং তৈ আওয়াই খক বৈ গদালি টংনাই রং কিরং নানি সাই টংনাই যতন হামবাই বহুনো বেলাইন হামবাই খুলুমকা
0: খুলুমকা
2: আসরতে কসার মাজারও এলএম কুরং পান্ডানী কগলামনি কসার মাজারও নরখনা বাইখ্যা নান্দি আর আকাশবাণী নতুই সালাইমানী কগলাম পান্ডার ফাফারি দেবর মা বাই

이시리 망노누구 스륵스륵 북한고 뜨륵뜨륵 북한난고

0: আংখানে বেশিরভাগ তাস কালো বিশ্বনাথ নিন বেশির সাকু যে প্রোগ্রাম থাকবেন
1: বিশ্বনাথ নি
0: বিশ্বনাথ নি
1: সাগানি ফেভারিট হেমন্ত কুমার জমাতে আছে
0: বন বনি নত বনি যুগত ক্লাসিক্যাল আংখ বন হামজাক তা বিশ্বনাথ নখানে মানে মশা থকনে যে সামনি রোমান সং বখানে আমি বিশ্বনাথ চয়েস খাই কিন্তু আইগেনি যে তোমার সিনাই গরিয়ানি তুই কেবিলানো বিশ্ব হেমন্ত কুমার
1: তাবো সানা থাকে আং সঙ্গান দো সামনা হামজাক বিশ্বনাথ খবজাক দা নি হামজাক মানে বিশ থাইসঙ্গ কার জায়গায় থাকা পক জায়গায় থাকা বিশ্বনাথ
0: মনব অময়া আবার বিশ্বনাথ সিগান তো মনে সঙ্গে সিনেমা আবার হেমন্ত কুমার সোনব থাকা আরতি কুমার সোনব থাকা এই নারায়ণ সকি সোনব থাকা অনন্ত হরি সোনব থাকা আং পরে তুই সামনে ক্লাস ফাইভ তো
1: বিশ্বনাথ বড় সামর গাবান কুকুর তাবো
0: তাবো আংরা সামানে এখানে ও মার মার মার নাম মতমা বারা কবই নাম মন তো আংসুখাও রসাই ফাই চুয়াবো মানে পাতনি কলিবালি কলিবালি আবরক্তা
1: বিশ্বনাথ আর তাংসা খানি মার মার মানে আবু ফোন খানা রেসি কিসানকে খানাই নাই নিন খরম মাইকে বিশ্বনাথ রসম ভাই বপতি বুঝুক জোর দিয়ে খানা তো
0: মার মার মার নাম মতমা বারা কবই নাম বড় তংনাই আংখে আজক সিলিয়া মার মার মার ওখান মতমা বারা কবি ওখান বড় তংনাই আংখেয়া জি সিলিয়া নুনতানি ইমাং নুনতানি মুক্তা ওমা ওমা ওমা ওমা ওমা ওমা ওমা বখাতাই আং ফাতে থিনাই রংচ বখাতাই আং ফাতে থিনাই বখাতাই আং ফাতে থিনাই রংচ বখাতাই আং ফাতে থিনাই মার মার মার ওখান মতমা বারা কবি ওখান বড় তংনাই আংখেয়া জি সিলিয়া মার মার মার ওখান মতমা বারা কবি ওখান বড় তংনাই আংখেয়া সুখ সিলিয়া নুনতানি ইমাং নুনতানি মুক্তা বখাতাই আং ফাতে থিনাই রংচক বখাতাই আং ফাতে থিনাই বখাতাই আং ফাতে থিনাই রংচক বখাতাই আং ফাতে থিনাই কক বারা বারা মান হই আশুক তাসা দি তং বারা বারা তং মান হই আশুক তা তং দি লাচি মা কিরি মান তুই তং দি নাচি মা কিরি মান তুই তং দি নাবুন আং লাচি তংনাই সাগুই রুদি নাবুন আং কিরি তংনাই সাগুই রুদি নেসুক মানসা জেসুক তংস খালুই তঙ কাহাম হামিয়া নন তুই মনক তঙ আশুক বাই নকল পেয় আশুক বাই নাকো সময় বখাতাই আং ফাতে থিনাই রংচ বখাতাই আং ফাতে থিনাই বখাতাই আং ফাতে থিনাই রংচ বখাতাই আং ফাতে থিনাই আয়ং কারে কারে অর তোরে তোরে আহাই তাং দি আয়ং কারে কারে অর তোরে তোরে আহাই তাং দি কবি আং মতই রং সেলেং পাপাঙ্গ কবি আং মতই রং সেলেং পাপাঙ্গ আনিতা মোচাইয়া তংব সাউইর দিন আনিতা মোহামিয়া তংব সাউইর দিন জেসুক মানসা জেসুক তংস খালি তঙ্গ কাহাম হামিয়া নন তুই মনক তঙ্গ আশুক বৈ নকল মেয়া আশুক বৈ নাকো সময় বখাতাই আং ফাতে থিনাই রংচক বখাতাই আং ফাতে থিনাই বখাতাই আং ফাতে থিনাই রংচক বখাতাই আং ফাতে থিনাই মার মার মার ওখান মতমা বারা কবি ওখান বড় তংনাই আংখেয়া জি সিলিয়া মার মার মার ওখান মতমা বারা কবি ওখান বড় তংনাই আংখেয়া জি সিলিয়া নুই আনি ইমাং নুই আনি মুক্তা বখাতাই আং ফাতে থিনাই রংচক বখাতাই আং ফাতে থিনাই বখাতাই আং ফাতে থিনাই রংচক বখাতাই আং ফাতে থিনাই
1: ও বেলাই খানা তোকে বেলাই বেলাই কেন খরং খানা তোকে বিশ্বনাথ নি রেসা উনো বিনি খরং বাই খানা রাখা প্রহ্লাদ বেলাই বেলাই খানা হামাই প্রহ্লাদ অমাই কে রেসা বাই খানা রমান বাকি প্রহ্লাদ তেবো লংম তামো উনো মুসুম খো তামো নাহার মুং রকে নিনি তাবো কে তং খো তেবো রেসা উনো তৈনাই
0: আনি লংমা বা তৈসা বুসং দে আগক মানো আনি আশা বিশ্বাস দং আং চেষ্টাবো খাই দং তৈসা মানে রিলিজ রাখলাই তো এসে বারক বাই আং পিট যাকে আমি খরং পিট খেয়ে আমি বারক বাই সিজাং না মসুকটা
1: আবন বাকি নাম তাম ওয়ান সুবি দোক তাম তাম তেয়ার খাই দোক তাবো আবাই খাইনানি বাকি
0: তাবো আং রসামর সৈয়েই দং রসামর সামই দো অখলিও আং রসাম সৈমানি ব সেনানি দিন বা পাইর সকমাইকে অন্তর

যতনে নজর দীপরকা হাম তাবো খাবাই কক ব্রক ভাই কক তুমা বুপাগ্র ভারত মিয়া অপারেশন সিন্দুর বিশাপংমা পালাইখ্যা থাকায় বিশিনি মে সিনি সালমারিও ভারত অপারেশন সিন্দুর সেংমানি কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতালো ভারতনি সংজাক নেদারল্যান্ডনি ফুরাই কক তুনাই মারিসা জেরাসন বাই জুদা জুদা বাবায় তুই ককলাম সালাইখ্যা তাংতাই সামুং মানথগ্রী মুমন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডবীয়া মিয়া বিশি ব্রৈশি উমর এবা আবুনি গবং উমরনি সামুং তাংনাই রকনি বাকি হাকতর গনাঙ্গী বিশিনি সাকাম জেরি নাইমা সামুং বতাং সেঙ্গী রেখা হাকতর বুমাতাই

চেরাই রং সাকাম সেব গ্রা খাইনা ও নাহারুই সাকামতাই নুখুং হামক্রাই নাইখুং জননি জল খাইয়া ত্রিপুরার রংকসার নাইখুং বাই নাইকল জাক নই সাই নৈশিদক বিশিনি মাইদমিক মাদ্রাসা আলিম কুসুক মাইদমিক তাই মাদ্রাসা ফাজিল আমজক মুংনি অংকারনি তিনি দীপর দামসিনিও সাকলাইজাগান এস সি বসং হামক্রাই মন্ত্রী সুধাংশু দাসনি দৈদুল মুংবাই মিয়া অনুকুতি হাঙ্কর ফটিক্রায়ো হাফাংনি হামক্রাই গনাং সামুং হুমুং নতুয়ী ককলাম সালামিয়া পান্ডা সংসজাকা এমপি রাজীব ভট্টাচার্য মিয়া আগরতলানি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম রংনকনি এনএসএস ইউনিটনি লোয়া জিমুংবাই ইউথ ফর ভারত ইউথ ফর ডিজিটাল লিটারেসি ওয়ানসুমুং বুসকাং নারগৈ নখা সালসিনি সালনি আলাইদা শিবির সংসারজাখা খনা ত্রিপুরা হাইকোর্ট বাই হাস্তেনি বেবাক হাঙ্কর তাই বখাস্তে দরবার নখলাও বসং লুকু দরবার সংসারজাগানে ওলনৈ উত্তর পূর্ব লিটল লিটল মাস্টার উমর শিবরি বিশিনি স্লারকনি ক্রিকেট থংলাইমাও ত্রিপুরা রানার্স অংখা বসকাং দাম নই সিব্রুইও হাস্তেনি জুদা জুদা হাঙ্কর ফেরাং গগুই দামসাও ব্রুই সি নি সিমি বাসি কিলোমিটার দৌই নবার ওয়াতে ফাইমানো হনে হজাক মংরুখা নবার দৈবার নাইখুং তিনি সালনি তুমারি সাকাও থামসি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈশি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো আসে জরতেই নরক খায় বাইখ্যা কক ব্রক বাই কক তুমা বুবাগ্রক

আসরতেই খনা তত রসা মূর খনাবাইখ্যা বিবা দেবরমা বাই রসাবসা রসা মূল ফাই হাইন হাই বাইথাক রসা মূ খাইনাই অজর বাইথাক গো রসা মূ খাইনাই চন্দ্রনি জমাতিয়া বাই বি খুক তুই রসাবসা রসা মূল

বেড়া খিপান্দাও আবনো চিনি সালাইনাই চিনি বারোটা গতনি রাজখর দানাইকা আগুলি নিউ দিল্লি বনতী সঙ্গা জাগাও হংকে সাইফ্রুনি সিনে পরিউই ফাইমানি কবাং মানো সাইমানো তাই সাইমানি হাম্পানো হাইনো পরিমান বিং দিয়ে সাইমানোটা ফিয়াবা কবাং বরকনো থাঙ্গিনো গইখানা বাকসাবা থাঙি আংখানা আবন বাকিনো আজাগাও বেড়াইজাংনাই হাইকেবা নাইজাকনাই মানে রক সজারতই দং বব বব দং আজাগাও হংকে সাই সাইমানো সিনে লাইবুমাও জে আগিও জে কবাং মা পাতি থাংমানি হাইকেবা কবাং মা নক রক কসাম কসাম আবরক সেতেব দংকু গো আজাগব ফাই আবনতে তৈব সালাইনি সকাং খাত সামু টংসা খালাইন হালাইন আবন ইয়াগুলো বেড়াই খিপান্দব বেড়াই মানি কগ্নতে সালাইয়ান

بلاد نکنه تا تور سمون رو کنه با که اوتوم دیور منی بینی کوکتوی ایج سبزر سمون رو او بری کریو سن برمینی کوک گبان منو سالایو تایی سن ساگ بای تنگ بو گاشا کشو جاگا پنو بیشی و واشا پنو بری لیو پایدی دینی که سالای نایی دینی نیو پاندوون گتال دیلی و بری جنگ نایی تام تام تون چن আবু হনকেন অনুরোধ সাইসি মানে তোমায় খেলা তা মোটা মনে জানে হাইফিন খরচ খুরসু তো সাইমাইয়া তঙ্গই মানো বরং নিপাকি ফোনে সিদ্ধা ফাইজেনকে বুঝলানো সালাই যেন ইন্ডিয়া গেট নেই সাইমন বেলাই খেন কত রে লামা কসারো বেড়াই জানাই জায়গা লামা নিগানাও আমাকে বেলাই খেন নাইথত খে কেসা কুসু খেতাং যাক আও সং আবনো বিসিং কে সাইমানান থাঙ্গাং কে আবো বুসক জরতই কাইশা জতনি মৈতুই ন তুই দং আ ইন্ডিয়া গে সং আবো স্রাই স্রাই কে সাইমান কে ন সাইমান নাই পিয়া বা সং ওয়াশু শু সাকা সাকা সিনি নাই সিগিন সং মখ অম তুই নি সং জতন সাইমান আবো খা 42 মিটার হাই কুসু খেতাং জাগ আবু ইন্ডিয়া গেট বিনি বুমু তাই আবু কথাল দিল্লি ও আবু তঙ্গ আবু খা সবানি থই থাংজাং নে রকনো মুইতো খলাই তাংজাক মানি কাইসা মুকুমু আবু পুইলা হাই গতনি সবা হাই কেবা ওয়াই থাম এংলু আফগান সবাও থই থাংজাংনে রংনি বাগৈ মইতো খলাই তাংজাক মানি আবো ইন্ডিয়া গেট আজাগা 17,000 নি সাইফানো গবাং কুক বড় রকন আজরাও থই থাংজাক মানি 1931 বিসিও আবো বরংনো মইতো খলাই বরংনি মইতো খলাইনানি বাগৈ আবো তাংজাকা তাই আবনো কারিবো সং সাইমানো ইন্ডিয়া গেট নি আ গসার মাঝানি আতলাবো আজাগাও কাশিয়া থইপলাইয়া সাতি মসংজাক সং আবু নগো আবুবো আফাইন আবু ওংখা 1971 বিসিও ভারতাই পাকিস্তান বাই সবা নাংলাইফ্রু থই থাংজাংনে রকনি বাগৈ বরংনি বাগৈ মুইতু খলাই তাংমানি হাইকেবা মুইতু খলাই সাতি মসংমানি আবু ওংখা আসাতি আও সং ওয়াশু ওয়াশু বকা বিসিং গো কুথু কে ওয়ান সুগুনা কে সং জু তুনু সাইমানো বরক আজরাও সবা নাঙ্গা কে তাবক সি নিও 12 থাকো তোর তামুং খুমু সাকনো কতর হনি ওয়ান সুগিয়া উই সিনিও হাসে কতর সিনি থিনাং সি কতর হনি ওয়ান সুগিয়া উই আহাইনো তংখাং কে তাবক তামু সিং খামু আবার হাই বরংনি সাক নি কগ্ন ওয়ান সুকলিয়া আজরা রগো গবাং মানো জুদু নাং জবা নাংলাখ্যা তাই 1971 বিসিও ভারত পাকিস্তান বাই জুদু নাঙ্গি থৈনাই রগনি মঙ্গই আসাতি মুসংমানি আবু আবু খা সাল বাই হর বাই 24 আওয়ার ন আবু 24/7 আওয়ার ন আবু খুলক জাক দঙ্গ আরো নং রং পুইসা নাংলাক আহানো মাগ নাং নং থাঙ্গি নাই মানাই ও ইন্ডিয়া গেট ন তাই আবনো কারিব তেব স্রাই স্রাই কে সং সাইমানো আবো সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনি গানাও কলাইও আমন বাগৈ সং মেট্রো রপো সিনি ইয়াং রগত সং নুক তুরিয়াবা কানানি হনি থাঙ্গাঙ্কে কাউই থাঙ্গাঙ্কে আ গানানো স্টেশন গানাও তঙাবা সং আবু কাই মানসিনাই আবু নাই মানসিনাই আও আবং খাসিনি লাই থাংজানাই লাইবুমানি কগ্রগ্ন আবো মুখ থাঙ্গো মুটু খলাই তনমানি মুখ থাঙ্গো সং আবন হাইন হাই কতাল খে ওয়ান সুপি মানি তাই মকল বৈ নাইলাই মানি বরক থই থাংজাংনাই রগনি বাগে আও বেড়াই মানি আফাইন সং বেলাইখেন বুকাস

আবুং নো কারিব লাল কিলা নো কারিব বনতাই বকবাং মামুং বাই রিংজাগৈ টঙ্গো আবুক দিল্লি লাল কিলা হেকবা লাল কালার হনিব আবু রিংজাগো হেকবা দিল্লি লাল দুর্গ হনিব আবু হনজাগো আবু কবাং মামুং বাই নো রিংজাগৈ টঙ্গো আবুন বাগান আবুন নাইনি হেঁকে জেফ্রু ভারত হাকতর ইয়ক সামানি সালো হেঁকে থেবো টংথক সাথুথকে আর হহম দমকে আবু পালাই জাগৈ টঙ্গো আর জরারগো থাকে থেবো টংথগান হই আংখে ওয়ানসুগো

벨라이녀 크나토토 그르사무 오즈라 오노르 크나바이키아 베레 키리판다오 아브로노 카리보 승 딜리보 테보 그방마 나이착 나이자가 동고 호마유니 그트니 망콜 테이 아브노 카리보 쿠툭미 나르네 승 사이마노 벨라이키노 콜로케 이트니 스남자 가봉카 가샤 그플라이니 마리 Abu, abu kutubudin naibu pulas nama ni abu niya kulo ilut mis tay piru satu kloga puno payriwi senamka. Abu no karibu tay buk bangma naijang naijak ga tonggo Swami Narayan Arakadam Mandir nai. Tay bu abu no karibu sing tabu kengke zoto ni sayi kesam bazar. Abu haibu kaisa naijang nai tonggo abu kaseng. Ang tabuk bumung sayre kenorok tha sakhe mutu man banyai abo satni sok au sing kasha okse kumani a toke nanyani thang puru hungkanke a afruno puila aboni tino teba bumung sing hasal tongnai dobo awai thango abung kha dilli ni bisingo joto ni sai kasam ku hati phal bazar abo puila seng sajak mani 1700 শতাব্দী হেকে 17 সেঞ্চুরি ও মুঘল সম্রাট শাহজাহান আবু পুইলা সেঙ্গিরি মানি আবু লামানি সামুং নি বাগহি তেবো আবু আওইজাক আবু ন কারিবো তেকেশা শিখ ধর্মনি সুরিনাই রংনি বাগহি কাইশা বেলাইখানো কথার জায়গা আবহাই টঙ্গ শ্রী গুরু হরকিষণ সাহেবজি নি মুটুনক তুই কাইসা তাংজাক মানি বনো মুটু খলাই তাংমানি কাইসা নক বো আজাগো টঙ্গ আবুংখা গুরুদুয়ারা বাংলা সাহেব হনে আবো হঞ্জাগো আবো 1783 বিসি ও আবো সর্দার বাগেল সিং মুঙ্গুই কাইসা আবোনো সনামকা আবনো কারিবো তেবো নাইচাংনাই টঙ্গো লুদি গার্ডেন হইবো আসাগো নাইচাংনাই বেলাইখনো নাইছতো কাইসা গার্ডেন হেকেবা বাড়ি হিনাই আবো নাইচাংনাই জায়গা দং আও সঙ্গাম হাইনাই জানাই জায়গা আজাগান তুই সালাইন থাকাঙ্গে তেবো কবাং মন দং আবনো কারিবো সং তেবো সাইমানো রাষ্ট্রপতিনি সিনি রাষ্ট্রপ্রখরকনি টংমানি নক আবরকবো তেবো নাইথং নাইথক তঙ্গ আও আবহাইরক তাই সঙ্গ আজাগো কবাং মানো তাইবো সঙ্গ সাইমানো দরবার দাম হানাকা সুপ্রিম কোর্টনি

Bo aro kaisa tongo abo bo belai kino nanya ni jaga seng salbrum no jefru awai khok nam na romdi awai khok rogo bo khnawo hayake ba tv rogo bo seng nai khok rogo bo seng no go khapang mano abuno ti a jaga bo ati chaklai kya a jaga bo omti chaklai kya omuno ti bisar khlai lai kya am hai rokhani bo seng chaklai ba phia ba seng muk thangle khor bo seng no goi nai to aw jora man ke seng bo wasase আর রগ থাঙ্গে নাই ইমান খেয়ে পেলাই কিনো চাবো আমি লাইবুমা থাঙ্গা খাই একেবা আজাগো অব হাই রক সামুং খাই যাগো রকনি বসং তাই বসং সাইব মানখা তাই নবো নখাঙ্কে বেলাই কিনো তবো টংথক নাই

তাইব হুকুমো মুকুমো হ্যাকে বা লাইবু মারক নতি সাইমানানে মুসংখে তাইব আজাগাও সঙ্গ তেকেসা নগো ন্যাশনাল মিউজিয়াম হই কাছা দিল্লি কতাল আর থাঙ্গাইব নাই মানে আবুংখা কাইসা লাই থাংজাত সিন্ধু সবতা হ্যাঁ বুদ্ধনি বিনি গথার হাইকেবা গমাউই থাংমানি আমহাই মানে রক ন আরও দঙ্গ হাইকেবা গবংমা নাংকুকমানি অস্ত্র আমহাই রক তাই পান্ডুলিপি চিত্রক আমহাই রক গবংমা মাংপিলি সৈজাক তাই লাই থাংজাক আমহাই গবংমা রক মানে খনি রক আজাগো সঙ্গনাই মানাই ন্যাশনাল মিউজিয়াম গতাল দিল্লি ও আবার বাকিও সিনি লাইমুমা রকনো লাইথাংজা রকনো সাইমানা নিমুসংখে সঙ্গ আমহাই মিউজিয়াম রকো থাঙ্গি নাইখে তেবো সঙ্গ স্রাই স্রাইকে সাইমানো আও আমি তুই সাইমানা নি থাকে সঙ্গ সাইমানা সিনি ত্রিপুরা হাস্তে অবো উজয়ন্ত প্লেস ও ত্রিপুরা নি স্টেট মিউজিয়াম হানি দো আরবো সঙ্গ সিনি হুকুমো মুকুমো রকনো সঙ্গ লাইথাংজা রকনো নাই সাইমানো আবহাই নো আজাগাবো লাইথাংজা হুকুমো কুমো কুমো রকনো গমাই থাংজাক রকনো খাতি উইনার জাক আমহাই নারকমানি জাগ্রা

গল্প চিরয়াতা গল্প পাথের আশয় খাই মারে কিং সঙ্গলানি বাইক জোরা আশা জোরা তোমান বাকি বেলাইখেন খানি হামসাকমা সেবাইয়া ফারো দাঙে হেমালে ফুইলানি বাইক জোরা নরক সঙ্গ লগিরি তোমা পাইছে আশা জরতেই চিনি পান্ডা বেলাইখেন নাইথক অঙ্গি তঙ্গ তাই নাইথকইব থাঙ্গ তাই বসকাঙ্গব আবহাই অংনাই হেনে আমন সুগো তাই দিনী ফুইলানি পান্ডা যে গবাং মানো পান্ডা রসা মন খনাত খনাত রক খনাউই বেলাই খেন আংকে খাতং থকা নরক বতং থক জাগবাই খেন হানি ওয়ান সুগো ও জরা নো তাইসা হাইনো হাই ফাইফিনাই হেনে কগ্রুই আং মলিকা তিনি অরনু বাসাখা যতন নো হাইনো হাই পাইথাগো দীপর গাহাম তাই খুলুমবাই খা তাই অবনিয়াগুলো হাইনো হাই নরক খনাই মানাই বাংলা কক বাই আউই পান্ডা খনাই দংনি তাই লগি দংনি

শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সবাই খুব ভালো আছেন, এটাই কথা, সবাইকে ভালো থাকতেই হবে। হোক না, এখন একটু গরম লাগছে, বেশ কয়েকদিন তো আবার আমাদেরকে বৃষ্টিতে প্যাচপ্যাচ করা ওয়েদারটা আমাদের ভালো লাগেনি, একদম পচিয়ে ফেলেছিল, তাই আবার একটু গরম দিয়ে আবার আমাদেরকে একটু জায়গায় ফিরিয়ে আনলো, যে না তোমাদের জন্য এটাই ঠিক আছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তর আজকে দুপুরের আড্ডায়। আজ দুপুরের আড্ডায় আপনাদের সঙ্গে আমি আজকে মহুয়া রয়েছি, আর এখন আমরা যেই পর্বে রয়েছি সেই পর্বের নাম হচ্ছে চিরায়ত। আর চিরায়ত পর্বে আমরা কিছু গল্প পাঠ করে থাকি, আর চেষ্টা করি সেই পাঠগুলো যেন, সেই গল্পগুলো যেন আপনাদের ভালো লাগে। ভালো লাগার ভালোবাসার চিরায়ত পর্ব শুরু করছি। গল্পের নাম তিনটি বর, আর লিখেছেন গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে চলুন চলে যাই সরাসরি গল্পে। এক দেশে এক কামার ছিল, তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আরেক জিনিস গড়ে রাখত, একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরো খোঁড়া করে দিত, আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো। কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইত না, তার দুবেলা দুটি ভাতও জুটত না, লাভের মধ্যে সে তার গিন্নির তাড়া খেয়ে সারা হতো। একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে, ভয়ানক শীত, গায়ে জড়াবার কিচ্ছুটি নেই, খিদে পেট জ্বলে যাচ্ছে, ঘরে খাবার নেই। এমন সময় কোত্থেকে এক লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল, জয় হোক বাবা, দুঃখী বুড়োকে কিছু খেতে দাও। কামার বলল, বাবা, খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম, দুদিন পেটে কিছু পড়েনি, ছেলে পুলে নিয়ে উপোস করছি, তোমাকে কোত্থেকে দেব? তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও, আমি হাঁপড় ঠেলে আগুনটা

উস্কিয়ে দিচ্ছি। বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল, বাঁচালে বাবা, শীতে জমে গিয়েছিল তুমি দেখছি, তবে আমার চেয়েও দুঃখী, আমার নিজে খেতে পেলেই চলে, তোমার আবার স্ত্রী আর ছেলে পুলেও আছে। এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল, কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল। যাবার সময় বুড়ো তাকে বলল, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যত দূর সাধ্য তুমি করেছ, এখন তোমার যেমন ইচ্ছা তিনটি বর চাও, আমি নিশ্চয়ই দেব। এই কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগল, কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না। বুড়ো বলল, শিগগির বলো, আমার বড্ড তাড়াতাড়ি, ঢের কাজ আছে। তখন কামার থতমত খেয়ে বলল, আচ্ছা তবে এই বর দিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে, সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না, যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতেই পারবে না।

বুড়ো বলল, আচ্ছা তবে তাই হবে, আর কি বর চাই? কামার বলল, আমার এই কেদারাখানিতে কে বসবে? কে বসবে? সবাই বসে তো, যেই বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা তাও হবে, আর কি চাই? কামার বলল, আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না। সেই বুড়ো ছিলেন এক দেবতা, তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন, অভাগা, তুই ইচ্ছা করলে এই তিন বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস, তার মধ্যে তোর এই দুর্মতি। এই বলে দেবতা চলে গেলেন। কামার আবার বসে বসে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে হলো যে তাই তো, এই তিন বরের জোরে তো আমি বেশ দু পয়সা রোজগার করে নিতে পারি। তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব। দেশের যত কিপটে পয়সা ও আলা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো। এক একজন আসে আর কামার তাকে দু হাতে লম্বা লম্বা সেলাম করে আর তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয়। বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাওয়ার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না। কামারও বেশ ভালো মতে তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না। এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো। কাউকে এনে চেয়ারে বসায়, কারো হাতে তার হাতুড়িখানা তুলে দেয়, তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না। যা হোক, ক্রমে সকলেই তা দুষ্টুমি টের পেয়ে ফেলল, তখন আর কেউ তার কাছে আসে না। কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগল। এই সময় কামার একদিন একটা বনের ভিতর বেড়াতে গিয়ে একটি সাদা সিধে গোছে বুড়োকে দেখতে পেল। বুড়োকে দেখে সে আগে ভাবল বুঝি কোনো উকিল হবে, কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভেতর আসা তার ভারী অসম্ভব মনে হলো। তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে। তখন তার আর বুঝতে বাকি রইল না যে এই বুড়ো আর কেউ নয়, স্বয়ং শয়তান। শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে, এ কথা সেই কামার ছোট্টবেলা থেকে শুনে আসছিল। আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো, কিন্তু সেই কামার তো তেমন কিছু না করেই জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল, প্রণাম হই। শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল, কি হে, কেমন আছো? কামার বলল, আগে

আর থাকব, দুবেলা দুটি ভাতও খেতে পাইনি। শয়তান বলল, বটে, তুমি এতই কষ্ট পাচ্ছ, তুমি কেন আমার চাকরি করো না, আমি তোমাকে ঢের টাকা দেব। ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো, যদিও সে জানতো যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না। শয়তান তখন তাকে তিন থলি মোহর দিয়ে বলল, এখন গিয়ে এই টাকা নিয়ে তুমি খুব আরামে খাও দাও 7 বছর পরে। হ্যাঁ, খাও দাও, আরাম করো, আর ঠিক 7 বছর পরে আমি তোমার কাছে আসব, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে তো শয়তান চলে গেল। কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল। সেই তিন থলি মোহর নিয়ে কামার যার পণ্যায় খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো। ভাবল, এখন 7 বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে। 7 বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা, তখন তার সঙ্গে তো যেতেই হবে, তার চেয়ে বরং এখন একটু আনন্দ করে নিক। তারপর লোকে দেখলো যে কামার কেমন করে রাতারাতি বড় লোক হয়ে গেছে। এখন আর সে হাঁপড়ও ঠেলে না, লোহাও পেটে না, এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের আর অন্ত নেই। দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে। সে বাবুগিরিতে 7 বছর শেষ হওয়ার আগেই শয়তানের দেয়া সব টাকা ফুরিয়ে গেল, আর ঘরে একটি পয়সাও নেই, এক মুঠো চালও নেই। তখন কাজেই তাকে আবার যে কামার, সেই কামারই হতে হলো, নইলে খাবেটা কি?

তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে, কখন খদ্দের আসবে। এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো। কামার আগে ভাবলো, এই রে খদ্দের। তারপর চেয়ে দেখলো, ও মা, এই যে শয়তান। শয়তান বলল, মনে আছে তো, 7 বছর শেষ হয়েছে, এখন আমার সঙ্গে চলো। কামার বলল, তাই তো, আমি গেলে আমার ছেলে পুলোগুলো কি খাবে? তোমার তো কতই লোক আছে, আমাকে দয়া করে ছেড়ে দাও না। শয়তান বলল, সে হবে না, সে হবে না, আমাকে ফাঁকি দেওয়া বড় শক্ত কাজ, চলো এক্ষুনি চলো। খামার বলল, তুমি ছাড়বেই না যখন, তখন তো চলতেই হবে, কিন্তু আমার হাতের এই কাজটা শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো, এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে। তুমি দাদা আমার এই উপকারটুকু করো না, আমি সকলের কাছে বিদায় হয়ে নেই, ততক্ষণ তুমি বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো। শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক। সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো। সে জানতো না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি। তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই। কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরোলো, আর 1 মাসের ভিতরে সেই মুখই হলো না। 1 মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখলো যে শয়তান তখনও ঠনাঠন ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটছে, আর তার দশা যে হয়েছে না, খালি শয়তান বলেই সে এতক্ষণ বেঁচে আছে, আর কেউ হলে মরেই যেত। কামারকে দেখে সে অনেক

মিনতি করে বলল, ভাই ঢের তো হয়েছে, আমাকে মেরে ফেলে তোমার লাভ কি বলো? তার চেয়ে তোমাকে আরো 3 থলি মোহর দিচ্ছি, আরো 7 বছরের ছুটি দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। কামার ভাবল, মন্দ কি, আর 3 থলি মোহর দিয়ে 7 বছর সুখে কাটানো যাক। কাজেই সে শয়তানকে বলল, আচ্ছা তবে তাই হোক। তখন শয়তান কামারকে আবার 3 থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল। তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না। তখন আর হাতুড়ি পেটা ভিন্ন আর উপায় নেই, এমনি করে আবার 7 বছর কেটে গেল তার। এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার ভারিতে ভারী গণ্ডগোল। কি কথা নিয়ে কামার তার গিন্নির উপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে। কামারের গিন্নিও যেমন তেমন মেয়ে নয়, পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে। কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না, কিন্তু কামারের হাতে কি না হাতুড়ি, কাজে জিত হচ্ছে তারই। শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক 2 থাপ্পড় লাগিয়ে দিল আর বলল, ব্যাটা পাঁঝি, স্ত্রীকে ধরে মারিস, চল আমার সঙ্গে চল। শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে, কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে বটেরই হতভাগা, তোর এত বড় হাসপর্দা, আমার গায়ে স্বামীর গায়ে হাত তুলছিস বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনি সপাং সপাং করে মারতে লাগলো যে বেচারা দমই ফেলা দেয়। সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল, সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে ওঠার জো নেই। কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতেই ধরা পড়েছে, 1000 টানাটানিতেও উঠতে পারছে না। তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে তা দিয়ে আচ্ছা করে তার নাকটা টেপে ধরল। তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেইও বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে থাকল। 1 হাত, 2 হাত, 4 হাত, 8 হাত, নাক যতই লম্বা হচ্ছে শয়তান বেটা ততই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। নাকটা যখন 20 হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল, দোহাই দাদা আর টেনো না, মরে যাব। কামার বলল, আরো 3 থলি টাকা আর 7 বছরের ছুটি দেবে কি না বলো। শয়তান ব্যস্ত হয়ে বলল, এক্ষুনি এক্ষুনি, এই নাও নাও নাও নাও। বলতে বলতেই 3 থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো। কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল, আচ্ছা তবে যাও। শয়তান ছাড়া পেয়ে সেখান থেকে এমনি ছুট দিল যে ছুট যাকে বলে। তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে যে হাসিটাই না হাসলো, আর 7 বছরের জন্য তাদের কোনো আর ভাবনাই রইল না। 7 বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও আবার ফুরিয়ে গেল, তাকে আবার তার ব্যবসা ধরতে হলো। ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হলো। 7 বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য এসে উপস্থিত হয়েছে, কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তাই এবারে সে এক এক ফোন দিয়ে এটে বসেছে। শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতে তার হাত ছাড়তে পারে না। তখন শয়তান করল কি, একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনের রাস্তায় গিয়ে পড়ে রইল। সে ভাবল যে কামার খেতে পায় না, মোহরটি দেখলে সে পরম আদরে তাকে এসে তুলে নিয়ে যাবে, তারপর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায়। সে কথা সেই কাজ, কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার থলে পড়ল। তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল, কি বাপু এখন কোথায় যাবে, নিজে ধরে আমাকে ঘরে এনেছো, তার মজাটা এখনই দেখতে পাবে।

কামার বলল, কি রে বেটা, তুই নাকি? তোর বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলের ভিতর এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথায় শয়তান এমনি রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে, কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে। সে যে সেই বিষম থলে, তার ভিতর ঢুকলে আর বেরোবার হুকুম নেই। শয়তান বেচারার খালি ছটপটি সার হলো, সে আর থলের ভিতর থেকে বেরোতে পারল না। ততক্ষণে কামার সেই থলেটি তার নিহায়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দামাদ্দাম দামাদ্দাম এমনি পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে। পিটুনি খেয়ে শয়তান খানিক্ষণ খুব চেঁচাল, তারপর যখন আর চেঁচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল, দাদা তোমার পায়ে পড়ি, এবার তোমাকে বিশাল বিশাল ছয় থলে ভরা

হলো যে পিটুনি যাকে বলে। পিটুনি খেয়ে শয়তান খানিকক্ষণ খুব চেঁচালো, তারপর যখন আর চেঁচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল, দাদা তোমার পায়ে পড়ি, এবার তোমাকে বিশাল বিশাল ছয় থলে ভরা মোহর দেব, আর আর কখনো তোমার কাছে আসব না। এই কথায় গ্যামারের গিন্নি বলল, ওগো সে হলে নেহাত মন্দ হবে না, দাও হতবাকাকে ছেড়ে। তখন গামার বলল, কই তোর মোহরের থলে? বলতে বলতেই এমনি বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারে না। তখন গামার এক গাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল, ছাপ বেটা, ফের তোর পোড়া মুখ এখানে দেখতে দেখাতে আসবি, তোর টের পাবি। ততক্ষণে শয়তান থলের ভেতর থেকে বেরিয়ে এমনি ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা সে শুনতেও পেল না। সেই ছটা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না। চার থলে ভালো করে ফুরতে না ফুরতে সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল। মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গ না হয় নরকে, দুটোর একটাই যেতে হবে। আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না, যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি। স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো, যিনি তাকে সেই বর দিয়েছিলেন। তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল, এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন, ইনি অবশ্য আমাকে ঢুকতেও দেবেন। কিন্তু দেবতা তাকে দেখে যার বর্ণায় রেগে বললেন, এখানে এসেছিস কি করতে? পালা হতবাগা, শিগগির পালা। কাজেই তখন বেচারা আর কি করে, সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল। সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানরা তাকে জিজ্ঞাসা করল, তোমার নাম? কামার তার নাম বলতেই পাঁচ ছটা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল, মহারাজ সেই কামার এসেছে। তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ যে দিল, তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল, শিগগির দরজা বন্ধ করো, শিগগির দরজা বন্ধ করো, আঁটো হুঁড়কো লাগা তালা, খবরদার খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না, ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে। শয়তানের গলা শুনে কামার গড়াদের ভিতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল, কি দাদা কি খবর? সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনি তার নাক মলে দিল যে কে বলবো। কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো, কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল, সে আগুন আজও নেবেনি। কামার তার জ্বালায় অস্থির হয়ে জ্বলায় জ্বলায় নাক ডুবিয়ে বেড়ায়। লোকে সেই আগুন দেখতে পেলে বলে, ওই যে আলেয়া।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে 3:07। আমরা রয়েছি এখন সাফারনামা পর্বে, আর এই পর্বে আজ আমরা শুনছি এমন একজন শিল্পীর গল্প শুনব, যে শিল্পী সরাসরি কখনোই নায়িকার চরিত্রে অভিনয় করেনি, পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু চরিত্রটা পার্শ্ব হোক না কেন, তিনি সবসময়ই তার অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। কখনো বা তার নাচের দ্বারা, অসাধারণ ক্যাবারে ডান্সের দ্বারা তিনি দর্শকের মনে স্থান করে নিয়েছেন। আর অভিনয়ের কথা তো বলেই লাভ নেই। একটা সময় তিনি খলনায়িকার চরিত্র অভিনয় করেছেন, আবার একটা সময় খুব ভালো একজন অভিনেত্রী। হ্যাঁ, অভিনয়টা অবশ্যই খলের চরিত্রের নয়, ভালোর চরিত্রের করেছেন, এমনও হয়েছে। তিনি আর কেউ নন, অরুণা ইরানি। এই চরিত্রটা সম্পর্কে আমাদের সব্বার জানা রয়েছে, সব্বাই ভালোবাসি এই চরিত্রটাকে। বিশেষ করে এই চরিত্রটা যখন সিনেমা, পার্টিকুলার কোনো একটা সিনেমায় থাকে, তার অভিনয় থাকে, সঙ্গে তার নাচ তো অবশ্যই, প্রথম দিকের কথা বলছি, আমি শেষের দিকের কথা বলছি না, নাচ তো অবশ্যই তার থাকছেই থাকছে। তো সেই নাচ যেমন অসাধারণ থাকতো, তেমনি সেই নাচের সঙ্গে যে গানটা, সেই গানটাও কিন্তু অসাধারণই থাকতো। যাই হোক শ্রোতা বন্ধু।

আজ সফরনামা পর্বে আমরা রয়েছি অরুণা ইরানির অভিনীত চরিত্রগুলো থেকে কিছু গান আর কিছু গল্প নিয়ে। তাহলে চলুন আরও একটি গানে আমরা চলে যাই, তারপর আবার ফিরে আসবো কথায়। কথা কম গান বেশি।

এই গানটা যখন আশা ভোসলের কণ্ঠে, আর তাতে সঙ্গীতে সঙ্গত করেছেন আর ডি বর্মনজি, অর্থাৎ আর ডি বর্মনের সুরে আনন্দ বক্সীর লেখায়, এই গানটা যখন আশা ভোসলে গেয়ে উঠলেন, আর পর্দায় যখন এই গানটা অরুণা ইরানি পারফর্ম করলো, অসাধারণ হয়ে গেল সেই গানটা। সেই গানটার মাধুর্যই যেমন অন্যরকম। আর এইসব গানের কথা বলতে গেলে আশা ভোসলের মতো হ্যাঁ অনেকেই আছে হয়তো বা, কিন্তু আমরা যেমন আশা ভোসলেকেই বা তার কণ্ঠটাকেই এই গানগুলোর জন্য আমরা ঠিক মনে করি, এবং এই গানের জায়গায় তার কণ্ঠটাকেই যেন আমরা অবচেতন মনে বসিয়ে রেখেছি।

একটি ঘোষণা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন,

আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ, ঘোষণাটি শেষ হলো। শ্রোতা বন্ধুরা, শুনলেন একটি ঘোষণা। এবার আমরা আবারও ফিরে আসছি আমাদের গল্পে। সেই গল্পটা হচ্ছে একজন অভিনেত্রীর, যিনি অনেক চরিত্রে অভিনয় করেছেন, যিনি ফাইভ হান্ড্রেড বা তারও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে বেশিরভাগই তার পার্শ্ব চরিত্রে অভিনয় করা। হিন্দি, কন্নড়, মারাঠি ও গুজরাটি ভাষায় তিনি ছবি করেছেন প্রচুর। পেট পেয়ার অর পাপ 1984 সালে সেই ছবিটি মুক্তি পেয়েছিল এবং বেটা ছবিটি মুক্তি পেয়েছিল 1992 সালে। এই দুটি ছবিতে 2 বার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন এবং মোট 10 বার এই বিভাগে মনোনয়ন লাভ করেছেন, যা এই বিভাগে সর্বাধিক মনোনয়নের রেকর্ড। 2012 সালে 57তম ফিল্মফেয়ার পুরস্কার আয়োজনে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত করা হয়। আর হবে নাই বা কেন, সদা হাস্যমুখ, যখনই মানে চরিত্র ছাড়া যখন তাকে দেখা যায় তখনই কিন্তু দেখা যায় তার মুখে হাসি। একদম মনে হয় যেন পাশের বাড়ির কোনো একজন দিদি বা পাশের বাড়ির কোনো একজন বোন। এই কারণে দিদি বা বোন বলা হয়েছে, কারণ যদি অভিনেত্রীদেরকে দিদি বা বোন বলা হয় তাতে কিন্তু তারা রেগে যায়, কারণ তারা ওই পর্যায়ে না, তারা অনেক বড় মাপের শিল্পী। কিন্তু পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করে তাদের দিকে একটু কমই লোকে তাকায়, কিন্তু অরুণা ইরানি সেরকম নয়। যে কটা ছবিতেই অভিনয় করেছেন তিনি কিন্তু সবাইকেই তার দিকে তাকাতে বাধ্য করেছে। তার দিকে বলতে আমি বলছি তার অভিনয়ের দিকে তাকাতে তাকে বাধ্য করেছে। 1946 সালের অর্থাৎ স্বাধীনতার 1 বছর আগেই 18 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং সেটা ছিল তৎকালীন সময়ের বোম্বেতে। ইরানি পরিবারে তার জন্ম। তার 8 ভাই বোন, তার মধ্যে অরুণা ইরানি সবচেয়ে বড়। হ্যাঁ, সেই ব্যাপারে আরও কথা বলবো, তবে চলে যাবো আবারও 2টি গানে।

গড়িয়া কাহা তেরা দেশ রে, এই কথাটা হয়তো বা জানার প্রয়োজন নেই, কারণ একজন শিল্পীর পরিচয় তার দেশ নয়, একজন শিল্পীর পরিচয় তা ছড়িয়ে পড়ে সর্বত্রই। কোনো একটা জায়গাকে ধরে তা সেই শিল্পীর শিল্পত্ব ছড়িয়ে পড়ে না। যাই হোক, এই শিল্পীকে কিন্তু এক জায়গায় বেঁধে রাখা সম্ভব হয়নি, কারণ তিনি যেমন নাচে তেমন অভিনয়ে প্রত্যেকটা আঙ্গিকেই কিন্তু তিনি তার ছাপ রেখেছেন। 1961 সালে শিশু শিল্পী হিসেবে তার অভিষেক ঘটে গঙ্গা যমুনা চলচ্চিত্রে। এরপর তিনি আনপার ছবিতে মালা সিনহার ছোটবেলার চরিত্রটিতে অভিনয় করেন। এভাবেই তার চলতে থাকে একের পর এক বোম্বে টু গোয়া, গরম মশালা, দো ফুল, ও দো ফুল এমন অনেক ছবি, যেমন বেটা, দিল দে খুন পাসিনা, রকি, এমন অনেক ছবি রয়েছে যেগুলোতে তিনি অভিনয় করেছেন এবং প্রত্যেকটা ছবি কিন্তু সুপার টুপার হিট হয়েছে, যেমন সুহাগ, কর্তব্য, গুলামে মুস্তাফা, তারপরে রয়েছে এমন অনেক ছবি। আরও একটি ছবির নাম থোড়া রেশম লাগতা হ্যায়, এই গানটি যে ছবিতে রয়েছে সেই ছবিটির কথা বলছি। হ্যাঁ, সেই ছবিটির নাম হচ্ছে জ্যোতি। এই ছবিতে যে গানটি আমরা এখন শুনব, সেই গানটি কিন্তু আমরা সবাই শুনে থাকি, এবং প্রায় সময়ই আমরা একটা জিনিস খুব ভালো করে ফলো করে থাকি, সেটা হচ্ছে যে কোনো ক্যাবারেস গান, মানে এই ধরনের গানগুলো কিন্তু আশা ভোসলের কণ্ঠেই বেশি মানায়। তবে এই গানটিতে বেশি এই গানটি গেয়েছেন লতাজি। তাহলে চলুন আমরা চলে যাই সেই গানগুলিতে, আর এখন শুনবো আমরা জ্যোতি ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

এই ছবিটি কোন ছবি বলতে পারবেন? এই গানটি যে ছবিতে রয়েছে সেই ছবির নাম হয়তো বলতে পারবেন, সামনে দেখতে দেখলে অবশ্যই বলতে পারতেন, কিন্তু সামনে যেহেতু দেখতে দেখতে পাচ্ছেন না, তাই হয়তো বা মনে করতে নাও পারেন, কারণ অনেক পুরনো একটা ছবি। তো এই ছবিটি হচ্ছে অরুণা ইরানি এই ছবিতে অভিনয় করেছে, তবে মুখ্য চরিত্রে নয়, আবারও বলছি মুখ্য চরিত্রে নয়, মুখ্য চরিত্রে ঋষি কাপুর এবং ববি ছবি থেকে এই গানটি ছিল। যাই হোক, এখন আমরা আরও একটি গানে চলে যাচ্ছি, তারপর আসবো আবার ফিরে গল্পে।

অনেক ছবিতেই অরুণা ইন্দ্রাণীকে পার্শ্ব চরিত্রে অভিনয় করা করতে দেখা গেছে। হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম যদিও তিনি পার্শ্ব চরিত্র অভিনেত্রী, কিন্তু যেই চরিত্রটা দিয়ে তিনি অভিনয় করুন না কেন, সেই প্রত্যেকটা চরিত্রই কিন্তু তাকে ছাপিয়ে গেছে। প্রত্যেকটা চরিত্রই বলছে যে আমার অভিনয় দেখো। আজ সফরনামা পর্বে আমরা গল্প

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 32,184 জন, এর মধ্যে পাস করেছে 27,094 জন। পাশের হার 84.18%। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 26,502 জন, পাস করেছে 21,024 জন। পাশের হার 79.33%। 79তম বিশ্ব রেডক্রস দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আজ রাজ্যের 8 জেলায় একযোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ সকালে আগরতলায় রেডক্রস সোসাইটির রাজ্য শাখার কার্যালয়ে রেডক্রস ভবনে রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সভাপতি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এবছর বিশ্ব রেডক্রস দিবসের ভাবনা হল মানবতায় ঐক্যবদ্ধ হওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পৌঁছেই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দেন। তিনি আজ বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন করা হবে। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণীর দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মচারীরা সপরিবারে ম্যারাথনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহাপরিচালক রাজীব কুমার জৈন। শুনলেন নিউজ হেডলাইন্স।

আজ দুপুরের আড্ডা নিয়ে আমি হাজির। আমি আজ মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর এখন আমরা যে পর্বে রয়েছি সেই পর্বের নামটা হচ্ছে সিনেমা সিনেমা। এই সিনেমা সিনেমা পর্বে আমরা কথা বলবো, হ্যাঁ কথা বলবো, হ্যাঁ এক একদিন এক একটা কথা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও এমনই একটা কোনো বিষয় নিয়ে হাজির হয়ে গেছি, বলবো সেই বিষয়টা কি। তবে তার আগে একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলা সুকান্ত একাডেমিতে এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। এবার আমরা যে বিষয়টায় ছিলাম একটু আগে, সেই বিষয়টায় আবার ফিরে যাচ্ছি। বিষয়টা ছিল সিনেমা সিনেমা পর্বে আজকের কি বিষয় রাখা হয়েছে। আজকের কি বিষয় রাখা হয়েছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো। তবে প্রথমেই আমরা শুনলাম সিলসিলা ছবি থেকে যে গানটি, সেই গানটি তো গেয়েছেন লতাজি এবং কিশোরদা, কিন্তু অনস্ক্রিনে যারা এই গানটিতে অভিনয় করেছেন তাদের কথা কি বলতে হবে আপনাদেরকে, নাকি আপনারা আগে থেকেই জানেন কোন জুটি এই ছবি এই গানটিতে অভিনয় করছেন ফিল্ম মানে অনস্ক্রিনে করেছেন বা করছেন, বা এক্ষুনি শুনতে শুনতে কাদের চেহারা আপনার চোখের সামনে ভেসে উঠেছে সবটাই বলবো। আজ সিনেমা সিনেমা পর্বে বলিউডের একটি অনস্ক্রিন তো বটে অফস্ক্রিন লাভ স্টোরি নিয়ে এসেছি, যা আজও বলিউডের কেউ একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। বলিউডের কেউ এই দৃষ্টান্ত ক্রস করতে পারেনি। সবটাই শুনবো, সবটাই বলবো। তবে তার আগে আরও একটি গান এই জুটির তরফ থেকে। হ্যাঁ, এই জুটিকে নিয়েই আজ আমরা রয়েছি সিনেমা সিনেমা পর্বে।

এ কেমন ভালোবাসা যা কখনো পূর্ণতা পায়নি! এ কেমন ভালোবাসা যার পেছনে আজও সুযোগ পেলেই সাংবাদিকরা ধাওয়া করে! কথা বলছি সবার প্রিয় বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন এবং বিউটি কুইন রেখাকে নিয়ে। তাদের অঘোষিত ভালোবাসার কিছু গল্প, অপূর্ণ ভালোবাসার কিছু গল্প নিয়ে আজকের সিনেমা পর্ব। যদিও অঘোষিত বা অপূর্ণ ভালোবাসা, কিন্তু পর্দায় কিন্তু আমরা পেয়েছি বারে বারে তাদের পূর্ণ ভালোবাসার ছায়া বা রূপ, যাই বলি না কেন। সেই সব ছবিরই কিছু গান আর গল্প নিয়ে আজকের সিনেমা পর্ব। ভালোবাসার এই দুই অভিনেতা অভিনেত্রী সবসময়ই চেয়েছিলেন লাইমলাইট থেকে দূরে থাকতে, গসিপিং থেকে দূরে থাকতে। তাদের জীবনের লাভ ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করেই কিন্তু ছবি সিলসিলা। আর তা থেকেই আজ শোনাব এখন যে গানটি, সেই গানটি গেয়েছেন লতাজি এবং কিশোর কুমার।

सलामे इश्क मेरी जा, ज़रा कबूल कर लो, तुम हमसे प्यार करने की ज़रा सी भूल कर लो। এই যে কথাটা, এটাই কিন্তু তাদের বাস্তব জীবনেও প্রতিফলিত হয়েছে। এমনিতে এই দুজনই ঠিক করে নিয়েছিল যে তাদের ভালোবাসার গল্পটা কখনো প্রকাশ করবে না বা প্রকাশ্যে আনবে না। যদিও কখনো কখনো এমনও হয়েছে যে বলে দেবো নাকি সবাইকে আমাদের ভালোবাসার গল্প, এমনটাও মনে হয়েছে। একসাথে থাকবো নাকি প্রকাশ্যে, কিন্তু দেখা গেছে কোনো না কোনো কারণবশত সম্পর্কটা লুকায়িতই রয়ে গেছে। আপনারা তো জানেনই যে 1976 সালের ছবি দো আনজানে থেকে তাদের ভালোবাসা পর্দার পেছনে সত্যি সত্যি শুরু হলো। যদিও ততদিনে জয়া ভাদুরীকে বিয়ে করে ফেলেছিলেন অমিতাভ বচ্চন, বিগ বি তার প্রকৃত ভালোবাসা অর্থাৎ রেখার সাথে দেখা করতেন কোনো এক বন্ধুর ফ্ল্যাটে, কিন্তু মিডিয়া থাকতে এই সব গল্প পাঁচ কান হতে সময় কম লাগে না। একবার শোনা যায়, একটা ছবির শট চলাকালীন বিগ বির কোস্টার রেখার সাথে মিসবিহেভ করে আর তাতে বিগ বি খেপে কিছুটা খারাপ ব্যবহার করে ফেলেন ওই কোস্টারের সাথে। কোস্টারটা কে ছিলেন সেটা জানা যায়নি, কখনোই জানা যাবেও না হয়তোবা। তবে ওই ঘটনার পর থেকেই সবাই কিছুটা আন্দাজ করতে পারেন যে কুছ তো গড়বড় হ্যায়। যশ চোপড়া একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওদের মধ্যে একটা ভাব ভালোবাসা আছে, আর এখন এমন একটি গান শুনব শ্রোতা বন্ধুরা, যেই গানটা প্রথম প্লেব্যাক করেছিলেন বিগ বি, আর সেই ছবির নাম মিস্টার নাডভার লাল। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কোন গানটার কথা বলছি। একটা গল্প শোনাতে শোনাতে সেই গল্পের ভয়েসটা দিয়েছিলেন বিগ বি।

सब कहते हैं मैंने तुझको दिल दे दिया सत्यि এই যে দিল দেয়া নেয়ার ব্যাপারটা এটা কিন্তু দারুণ কাজ করেছে এই জুটির উপরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জুটি অমিতাভ রেখার জুটি শ্রোতা বন্ধুরা এমনটা বলা হয় যে রেখা নাকি একদম পাংচুয়াল ছিলেন না প্রথম দিকে কখনোই টাইমে পৌঁছতে পারতেন না শুটিং স্পটে আর অপরদিকে অমিতাভ প্রচণ্ড ডিসিপ্লিন লাইফ লিড করতেন আর যেহেতু ডিসিপ্লিন নিজেও থাকতেন চেষ্টা করতেন সবাইকেও সেরকমভাবেই চালিয়ে নিয়ে যেতে তো যে মেয়েটা সবসময় দেরি করে আসতো সেই মেয়েটাও দোয়ানজানের ছবিতে বিগ বির সাথে কাজ করতে গিয়ে কিভাবে তিনি এত ডিসিপ্লিন লাইফ লিড করছেন দেখে অবাক হতেন এবং থাকতে থাকতে কিন্তু একটা সময় পরে শ্রদ্ধা ও ভালোবাসা যখন একসঙ্গে মিশে যায় তখন কিন্তু এই উশৃঙ্খল মেয়েটি শৃঙ্খলিত হয়ে উঠেছিল একবার এমনটা হয়েছে যে রেখার সামনে জয়া ভাদুরী কেঁদেই ফেললেন ঘটনাটা হচ্ছে সিলসিলা ছবির তো আমরা সবাই জানি একটি ট্রায়াল লাভ স্টোরি তো সেই ছবিটা একটা ট্রায়াল চলছিল তো ওই সময় পুরো বচ্চন ফ্যামিলি এসেছিল সেই ছবিটার ট্রায়াল দেখতে জয়াজি প্রজেকশন রুমে বসে ছবিটি দেখছিলেন আর বচ্চনজি তার ফ্যামিলিকে নিয়ে পেছনের রুমে বসে ছবিটি দেখছিলেন এবং উপভোগ করছিলেন একটা সময়ে হঠাৎ করে জয়া ভাদুরীর চোখের জল আর জয়া ভাদুরী আটকে রাখতে পারেনি কারণ অনস্ক্রিন দেখাচ্ছিল অমিতজি এবং রেখাজির ভালোবাসা যেটা রিলকে ছাপিয়ে রিয়েল হয়ে উঠেছিল আর ওই দৃশ্যটা চোখে পড়ে রেখার এবং সেই দুঃখটা জয়া ভাদুরীর বুঝতে পেরেছিলেন রেখা এবং তখনই সিদ্ধান্ত নেয় যে ওই সম্পর্কটার জন্য পাবলিকলি কখনোই জয়াজিকে দুঃখ দেবেন না তিনি তারপরে বেশ কিছুদিনের জন্য এই লাভ বার্ডের মধ্যে দূরত্ব চলে আসে কিন্তু বিধি বাম বেশি দিন এই দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি তাদের

সিলসিলা ছবিতে কাজ করতে করতেই আবার দুজনে, ইনফ্যাক্ট তিনজনই, তারা ওই একই সরল রেখায় চলতে শুরু করলো। এবার আমরা শুনবো আরও একটি গান। তবে গানে যাওয়ার আগে আরও একটি কথা বলছি যে অনেকটা দূর যাওয়ার পর কোথাও গিয়ে রেখার মনে হয়েছে যে এই সম্পর্কটাকে যদি পাবলিকলি না আনা হয় তবেই বেটার হবে, এবং চেষ্টা করেছিলেন এই সম্পর্কটা থেকে দূরে বেরিয়ে যেতে, দূরে কোথাও বেরিয়ে যেতে। কিন্তু চেষ্টা করলে কি হবে, যেমনটা তিনি চেষ্টা করেছিলেন মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন, বিয়ের পর তিনি বুঝতে পারেন যে মুকেশ আগরওয়াল একটি মানে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো নানা রকম ওষুধ খাওয়ানোর পরও বা মানসিকভাবে পাশে থাকার চেষ্টা করেছেন রেখা, কিন্তু তারপরেও দেখা গেল যে দিনে দিনে সেটা ডিটোরেট করছেন মুকেশ আগরওয়াল। তখন রেখাজি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসেন, এবং বেরিয়ে আসার পর মানে ডিভোর্স হওয়ার পর তার কিছুদিনের মাথাতেই মুকেশ আগরওয়াল সুইসাইড করেন, এবং এর দোষও গিয়ে পড়ে রেখার উপর। এমনটা বলা হয় যে রেখা বিষকন্যা, যেই যেখানেই তিনি হাত রাখেন সেখানেই কিছু না কিছু অঘটন ঘটে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেই সময়টাতে রেখাজিকে শুধুমাত্র মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছেন অমিতজি, প্রকৃত বন্ধুর মতো, এটা সবসময়ই রেখাজি বলে থাকেন। যাই হোক, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই সেই গানটি অমিতাভ রেখা অভিনীত ছবি থেকে।

এমন একটা সময় আসে যখন অমিতাভ বচ্চন চেয়েছিলেন সবার সামনে তাদের ভালোবাসার গল্পটা নিয়ে আসতে, ভালোবাসার সত্যতা নিয়ে আসতে। তাহলে একটা প্রশ্ন থেকেই যায় যে কেন তবে তারা আর পাঁচটা বলিউড জুটির মতোই বিয়ে করেননি বা সবার সমক্ষে তাদের গল্পটা নিয়ে আসেননি। আজ সিনেমা সিনেমা পর্বে আমরা এতক্ষণ ধরে শুনছি অমিতাভ বচ্চন এবং রেখা মধ্যে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার গল্প, আর তাদের অভিনীত ছবিগুলো থেকে কিছু গান। তাদের মধ্যে এমন একটা মানে বলিউড লাভ স্টোরি রয়েছে যেটা সর্বকাল সর্বশ্রেষ্ঠ। মাঝে মাঝেই তাদের ভালোবাসা দেখলে মনে হতো যে মানে ভালো লাগতো কখনো, আবার কখনো দুঃখ হতো। ভালো লাগতো এই কারণে যে এমন জুটি হয়তো বা বলিউডে কম পাওয়া যায়, আবার কারণ অনস্ক্রিন তাদের জুটিটা অসাধারণ লাগতো। আবার এটাও ভাবতে খারাপ লাগতো যে জয়া ভাদুরীর জন্য কষ্ট হতো। যাই হোক, অমিতজিকে এতটাই ভালোবাসতেন যে ওই গণ্ডি পেরিয়ে বিগ বি কখনোই বেরিয়ে আসার কথা ভাবতেই পারেননি। জয়া ভাদুরী যখন অমিতাভের মধ্যে মানে অমিতাভ আর জয়া ভাদুরীর যখন দেখা হয় তখন জয়া ভাদুরী একজন বিগ স্টার, বড় মাপের শিল্পী হয়ে গেছেন, আর বিগ বি তখন

মানে অমিতাভ আর জয়াভাদুরীর যখন দেখা হয় তখন জয়াভাদুরী একজন বিগ স্টার, বড় মাপের শিল্পী হয়ে গেছেন, আর বিগ বি তখন মাত্র স্ট্রাগল করতে শুরু করেছেন। ওই সময়টায় জয়াভাদুরী যেভাবে অমিতাভ বচ্চনকে টেনে নিয়ে গেছেন সামনের দিকে, সেটা কখনো অমিতাভ বচ্চন ভুলতে পারেননি। দুজনের পরিবার উচ্চবিত্ত সম্ভ্রান্ত, দুজনের মানসিকতা এক, চিন্তাধারাও এক, দুজনেই মডার্ন, আর এই কারণেই কখনো একে অপরের কাছ থেকে মানে ফেরত যেতে চাননি বা পরিবার তাদেরকে আলাদা হতে দেননি, সেটাও বলা হয়ে থাকে। দুজনেই ঠিক করলেন বিয়ে করবেন এবং সবটাই ছিল সাদামাটাভাবে। আর যদিও অমিতজি রেখাকে ফাইনালি মানে ফ্যামিলির এগেনস্টে গিয়ে বিয়ে করবেন না এটা ঠিক করে ফেলেছিলেন ততদিনে, কিন্তু অসম্ভব ভালোবাসতেন রেখাকে, এটাও সত্যি কথা। একদিকে রেখার প্রতি ভালোবাসা, অপরদিকে জয়াজির প্রতি কর্তব্য। এই টানাপোড়েনের সময়টাতেই কুলি সিনেমা করতে গিয়ে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয় অমিতজির। মৃত্যুমুখ থেকে ফিরে আসেন তিনি ঠিক ওই সময়টাতেই। জয়াজি অমিতজির এতটাই অগাধ ভালোবাসার সাথে কেয়ার করে ঠিক করে তোলেন, পাশে থেকে ঠিক করে তোলেন, যা দেখে অমিতজির মনে হয় যে তিনি জয়াজির সাথে অন্যায় করতে পারবেন না। আর এই অ্যাক্সিডেন্টের পরে অমিতজি আর কখনোই পেছন ফিরে তাকাননি, অর্থাৎ রেখার সাথে আর কখনোই ছবি করে ওঠা হয়নি। অনস্ক্রিন এবং অফস্ক্রিনেও তাদের ভালোবাসাটা ওইখানেই থেমে থেকেছিল। শ্রোতা বন্ধুরা, সিনেমা সিনেমা পর্ব থেকে বিদায় নেব অমিতজির কণ্ঠে এই গানটি শুনতে শুনতে, আর সেই গানটি অবশ্যই সিলসিলা ছবি থেকে।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আসলে একটা ঘন্টা পুরো ভালোবাসার কথা বলতে বলতে, ভালোবাসার গান শুনতে শুনতে জলসাঘর পর্বে এসেও শুধুমাত্র ইচ্ছে করছে ভালোবাসার গানই শুনতে, শুধুমাত্র ভালোবাসার গান শুনতে, আর কোনো কথা না বলতে। কিন্তু কথা যে বলতেই হবে শ্রোতা বন্ধুরা, কারণ আমরা

পড়েছি জলসা ঘর পর্বে। আর আপনারা এতক্ষণ ধরে টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্স FM উচ্চায়ন্ত। আর আমরা এই জলসা ঘর পর্বে শুনব বাংলা আধুনিক গান। তো এবার একটি ঘোষণা আবারও জানিয়ে দিচ্ছি, আকাশবাণী সমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণী 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। শ্রোতা বন্ধুরা, জলসাঘর পর্বে থাকবে ভালোবাসার গল্প কিছু, আর থাকবে এদিক সেদিকের কিছু গল্প। হ্যাঁ, আধুনিক গান মানেই হচ্ছে এক একজনের কণ্ঠে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন মুডে কিছু গান। তাহলে চলুন, এই গানটিতে আমরা চলে যাচ্ছি

শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি জলসাঘর পর্বে কিছু আধুনিক গান। হ্যাঁ, বাংলা আধুনিক গান শুনছি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এভাবেই আমরা সন্ধে 6:30 পর্যন্ত এই পর্বে থাকব। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ অনেক কিছু শুনলাম, আমরা অনেক গান শুনলাম নানা রকম পর্বে। প্রথমে ছিল চিরায়ত পর্ব, তারপরে সফরনামা, তারপর সিনেমা সিনেমা, আর এবারে এলাম আমরা আমাদের সবার প্রিয়, ভালো লাগার প্রিয় অনুষ্ঠান জলসাঘর। যে জলসাঘরে আমরা শুনি পুরনো দিনের গান, আবারও শুনবো আমরা অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটি।

আসলে ভালোবাসার গল্পটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। যাকে জিজ্ঞেস করবেন তার সাথে কিন্তু আপনার শোনা বা আপনার দেখা ভালোবাসার গল্প এক হবে না। এক একজনের কাছে এক এক রকম, এক এক সময়ে এক এক রকম। আজকে ভালোবাসার গল্প বলতে গিয়ে, গান লিখতে গিয়ে লেখকরা এই ধরনের গান লিখছে, কিন্তু একটা সময় ছিল যে গানগুলো অন্যরকম ধারা ছিল, একদম অন্যরকম ছিল, তার কথা অন্যরকম ছিল, সেই কথাগুলোর ভাষা। তাহলে আমরা কিন্তু ভাষা বদলাক আর যাই বদলাক, যাই কিছু হোক না কেন, আমরা কিন্তু বারে বারেই ভালোবাসতে গেছি, এবং ভালোবাসতে গিয়ে কোথাও আমাদের মনে হয়নি যে আমরা ঠকে গেছি। কারণ ওই যে বললাম, এক একজনের ভালোবাসা এক এক রকম, এক একটা সময় এক একটা কথা মনে পড়ে যায়। যেমন রবীন্দ্রনাথ ভালোবাসার গল্প লিখতে গিয়ে, ভালোবাসার গান লিখতে গিয়ে রবি ঠাকুর এক এক সময় এক এক রকম লিখেছেন। যাই লিখুন না কেন, তার প্রত্যেকটাই কিন্তু হৃদয়ে ছুঁয়ে গেছে। এই যেমন এক্ষুনি আমরা শুনতে যাচ্ছি ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি। ভাবুন, এই গানটি শুনলে সবারই মনে কেমন যেন একটা অনুভূতি হয়।

সত্যি তো, কি ধরনের আবেদন ভাবুন, যেন কিছু কথা মনে করো না, কেউ যদি কিছু বলে। এটা কখনো ভাবা যায়, কেউ একটা মন খারাপের কথা বলেছে আর সেই কথায় কারোর মন খারাপ হয়নি, কিছু মনে করেনি, সেটা কখনো হয় না, হয়তো সেটা গানেই, এবং সেই গানটা এতটাই ভালো লাগে সবার কাছে, বাস্তবে সেটা রূপ দেওয়া সম্ভব না হলেও কণ্ঠে কিন্তু সবারই থাকে এই গানটা। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি জলসাঘর পর্বে, আর এই পর্বে আমরা কিন্তু শুনছি বিভিন্ন শিল্পীর কণ্ঠে সব বাছা বাছা যাকে বলে আধুনিক গান, কখনো একদম এখনকার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই গান থাকছে, কখনো থাকছে খুব আগের গান, যে গানগুলো অবসর সময়ে শুনতে সবার খুব ভালো লাগে। যাই হোক, চলুন মান্না দের কণ্ঠে এই গানটিতে।

আরও একটি সুন্দর গান, আরও একটি পুরনো দিনের গান আমরা শুনছি অনেকক্ষণ ধরে। হ্যাঁ, মাঝখানে তো আমরা অনেকগুলোই নতুন গান শুনলাম, এখনকার দিনের গান শুনলাম, কিন্তু পুরনো দিনের গানও কিন্তু এই সময়টায়, হ্যাঁ ঠিক এই সময়টায় শুনতে বেশ ভালো লাগে। যখন মনে হয় যে এই গানগুলি শুনছি আর তখন মনে হয় যে পুরনো দিনের কথা সব ভেসে ওঠে চোখের সামনে। হ্যাঁ, হয়তো বা আমরা সেরকম ততটা পুরনো দিনে যেতে পারি না, কিন্তু আমাদের সময়ের দিনগুলিতে যেতে পারি, যেই দিনগুলিতে শুধুমাত্র এই গানগুলোই ছিল এবং সেগুলো প্লে করা হতো টেপ রেকর্ডারে, অথবা শুনতে পেতাম আমরা কখনো সকনো রেডিওতে। যাদের বাড়িতে রেডিও আছে তাদের বাড়িতেই কিন্তু একমাত্র এই গানগুলো শুনতে পেতাম। আমার খুব মনে পড়ে যে আমাদের আমাদের ছোটোবেলার কথা বলছি, আমরা কিন্তু বিকেলবেলা মানে স্কুল থেকে এসে রেডি রেডি হয়ে বসে পড়তাম রেডিওর সামনে গান শুনতে। এমনি করেই আমরা সারা দিন রেডিও নিয়েই বসে থাকতাম। তারপরে আস্তে আস্তে রেডিওটা মানে হয়তো শেষ হওয়ার পথে ছিল, মানে বিকল হয়ে গেছে, ঠিক করলেও সেরকমটা ঠিক হচ্ছে না, তখন চলে এলো বাড়িতে টেপ রেকর্ডার, বড় মাপের টেপ রেকর্ডার। তারপর চলে এলো ছোট্ট কী বলে এটাকে, ছোট্ট একটা মাত্র শুধুমাত্র এটার মধ্যে ক্যাসেটটা জায়গা হবে এমন একটা ছোট মাপের টেপ রেকর্ডার, যেটা আমরা সহজেই ক্যারি করতে পারি, আমাদের ব্যাগে থাকতে শুরু করলো। তারপর আস্তে আস্তে স্মৃতির আড়ালে সব চলে গেল আর আমরা ঢুকতে লাগলাম মোবাইলের ভেতর, আর মোবাইলের ভেতর ঢুকতে গিয়ে একাল সেকাল সব কাল এক হয়ে গেল। তখন আমরা যখন আমাদের যা মনে ধরে আমরা তখন তাই শুনতে পারি। কখনো আমরা হিন্দি গান শুনছি আর কখনো বৃষ্টির দিনে হয়তো বা হিন্দি গানের মাঝে সাজে এরকম পুরনো দিনের গানগুলো শুনছি, পুরনো দিনের আধুনিক বাংলা গানগুলো শুনছি, এবং সেই গানগুলো শুনতে শুনতে আবার হারিয়ে যাওয়া। চলুন, হারলে তো হবে না, হারালে তো হবে না, আমরা রয়েছি আরও বেশ কিছু সময় এই পর্বে, তাহলে চলুন এই পর্বে শুনবো আমরা মান্না দের কণ্ঠে অসাধারণ এই কালজয়ী গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আমরা জলসা ঘরে নানান মোডে নানান শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে, মানে বাংলা আধুনিক গান শুনতে শুনতে চলে এসেছি একদম শেষ পর্যায়ে। ঘড়িতে 6:23 হয়ে 48 সেকেন্ড, আর দুটো গান হয়তো বা শুনতে পারবো। আর শুনতে শুনতে বিদায় নেব এই পর্ব থেকে। পরবর্তী পর্বগুলো নিয়ে আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা চলে এসছে, একদম থাকবে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। তবে হ্যাঁ, অবশ্যই সেই পর্বগুলোতে থাকবে অনেক গল্প আর থাকবে অনেক রকমের গান, কারণ FM উজ্জয়ন্ত মানেই হচ্ছে গান, গান আর গান, কিছু কথা আর কিছু ভাবের আদান প্রদান। যাই হোক, যাওয়ার আগে আরও একবার একটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ, আবারও বলছি সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো, আর এর সাথে সাথে একটি গান শুনতে শুনতে বিদায় নেব এই পর্ব থেকে।
1: সারেগামা কারমা,
0: চলুন আমরা আশা ভোসলের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে আপনারা ঢুকে পড়বেন অন্য পর্বে আর আমি চলে যাব আমার বাড়িতে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, এফএম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এতক্ষণ ছিলেন আপনারা আপনাদের প্রিয় বন্ধু আর যে মহুয়ার সঙ্গে। এবারে আমি আপনাদের আরও একজন বন্ধু আর যে অঙ্কুরিতা জুড়ে গেছি আপনাদের সঙ্গে, থাকব একেবারে রাত ১১টা পর্যন্ত। এই সময়ে থাকবে আপনাদের সঙ্গে নানান বিষয়ে কথোপকথন, নানান গল্প এবং নানার গানের মধ্য দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব উজ্জ্বল স্বপ্ন। আজকে এই পর্বে আপনাদের সঙ্গে যেই স্কিম নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কার। সশস্ত্র বাহিনীতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে অগ্নিপথ প্রকল্পটি তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য উর্দি পড়তে আগ্রহী তরুণ প্রজন্মকে একটি আকর্ষণীয় সুযোগ প্রদান করা এবং সমাজ থেকে নতুন প্রতিভাদের আকৃষ্ট করা। এই প্রতিবাদের মধ্যে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত যারা সমসাময়িক প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই প্রকল্পের মূল লক্ষ্য হল তাদের দক্ষতাকে কাজে লাগানো, শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলা এবং অটল প্রেরণা লালন করা, যার চূড়ান্ত পরিণতি হিসেবে তাদেরকে সমাজের এক মূল্যবান সম্পদ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা। সশস্ত্র বাহিনীর জন্য অগ্নিপথ একটি প্রযুক্তি সচেতন ও গতিশীল ভবিষ্যতের দিকে যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। এই পরিবর্তন সশস্ত্র বাহিনীর চেতনায় নতুন প্রাণ সঞ্চার করে এবং তাদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও সংকল্প জাগিয়ে তোলে, যা প্রায়শই জোশ এবং জজবা নামে পরিচিত। একই সাথে এটি প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণের জরুরি প্রয়োজনও পূরণ করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে দেওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদমর্যাদার 100,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। এতে আরও উল্লেখ করা আছে যে 2017-18 এবং 2019 সালে প্রতি বছর 90টিরও বেশি নিয়োগ র্যালি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মহামারীর কারণে 2020-21 সালে মাত্র 47টি এবং 2021-22 সালে মাত্র 4টি নিয়োগ র্যালি অনুষ্ঠিত হয়। অগ্নিপথের সৈনিক বা অগ্নিবীরদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে। নবীন দক্ষিণ প্রশিক্ষণার্থীরা 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করবে এবং বাকি সময়টুকু দায়িত্ব পালন করবে। বর্তমানে একজন সৈনিক প্রায় 17-20 বছর দায়িত্ব পালন করে। আমি এখন যে কথাগুলো বলছি সেটা হচ্ছে অগ্নিবীরদের জন্য এই অগ্নিপথ প্রকল্পের তাৎপর্যটা কী। শুরুতেই মানে প্রাথমিক বেতন হবে 30,000 টাকা, যা চতুর্থ বছর শেষে বেড়ে 40,000 টাকা হবে। সেবানিধি প্যাকেজের আওতায় চাকুরি শেষে তারা চাঁদা ও সুদ সহ প্রায় 11-12 লক্ষ টাকা পাবেন। নিয়োগপ্রাপ্তদের তাদের মাসিক বেতনের 30% সেবানিধিতে জমা দিতে হবে এবং সরকারও সমপরিমাণ অর্থ প্রদান করবে। এই নতুন নিয়োগপ্রাপ্তদের 25%কে পুনরায় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে এবং তারা অফিসার ব্যতীত পদে পূর্ণ 15 বছর দায়িত্ব পালন করবে। এই প্রকল্পের অধীনে কোনো গ্র্যাচুইটি বা পেনশন সুবিধা থাকবে না, তবে চাকুরিরত অবস্থায় তাদেরকে 48,00,000 টাকার অবৈতনিক জীবন বিমা সুরক্ষা প্রদান করা।

এই নতুন নিয়োগপ্রাপ্তদের 25% পুনরায় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে এবং তারা অফিসার ব্যতীত পদে পূর্ণ 15 বছর দায়িত্ব পালন করবেন। এই প্রকল্পের অধীনে কোনো গ্র্যাচুইটি বা পেনশন সুবিধা থাকবে না, তবে চাকুরিরত অবস্থায় তাদেরকে 48 লক্ষ টাকার অবৈতনিক জীবন বীমা সুরক্ষা প্রদান করা হবে। শ্রোতা বন্ধু, আজকের এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আপনাদেরকে যে প্রকল্পের ব্যাপারে আমি তথ্য প্রদান করছি সেটা হচ্ছে অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কার প্রকল্প। এই প্রকল্পের ব্যাপারে আমরা আরও কিছু জানব, তবে একটি গানের পর।

শুনছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে উজ্জ্বল স্বপ্নে। এই পর্বে আজকে আমরা কথা বলছি অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কার প্রকল্প নিয়ে। সেই প্রকল্পের প্রেক্ষাপট, তাৎপর্য, যোগ্যতার মানদণ্ড সব কিছুই আমরা এই পর্বে জানব। কথা বলছিলাম এই প্রকল্পের তাৎপর্য নিয়ে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সৈনিকরা অগ্নিবীর নামে পরিচিত হবেন। এখন থেকে এই প্রকল্পটি হবে তিনটি প্রতিরক্ষা সেবা: সশস্ত্র বাহিনী, ভারত নৌবাহিনী এবং বিমান বাহিনীতে সৈন্য নিয়োগের একমাত্র মাধ্যম। তিনটি বাহিনীতেই অগ্নিবীরদের তালিকাভুক্তি এবং কেন্দ্রীভূত অনলাইন ব্যবস্থার মাধ্যমে হবে, এবং এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের মতো স্বীকৃত কারিগর এই প্রতিষ্ঠানগুলিতে বিশেষ র্যালি ও ক্যাম্পাস ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এই মডেলটি একটি সর্বভারতীয় মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি। কর্তব্যরত অবস্থায় আঘাতজনিত কারণে জীবনহানি বা অক্ষমতার জন্য বিধান করা হয়েছে। চাকুরিরত অবস্থায় মৃত্যু ঘটলে সেবানিধি প্যাকেজ সহ 1 কোটি টাকার বেশি অর্থ ছাড়াও চাকরিতে যোগদান না করার সময়ের সম্পূর্ণ বেতন প্রদান করা হবে। একইভাবে চাকুরির কারণে অক্ষমতা ঘটলে অক্ষমতার শতাংশের উপর ভিত্তি করে 44 লক্ষ টাকা প্রদান করা হবে, এবং এর সাথে প্রযোজ্য সুদ সহ সেবানিধি সহ চাকুরিতে যোগদান না করার সময়ের সম্পূর্ণ বেতনও দেওয়া হবে। 4 বছর পর তারা সশস্ত্র বাহিনীতে নিয়মিত চাকুরির জন্য আবেদন করতে পারবে। অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন পদে তাদেরকে অন্যদের চেয়ে অগ্রাধিকার দেওয়া যেতে পারে, অন্যদের চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এবারে অগ্নিবীর বা অগ্নিপথ সৈনিকদের জন্য যোগ্যতার মানদণ্ডটা কি? 17.5 থেকে 21 বছর বয়সী প্রার্থীরা আবেদন করার যোগ্য হবেন। বাহিনীর নিয়মিত পদগুলির জন্য নির্ধারিত যোগ্যতার মতোই অগ্নিবীরদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে 10ম ও 12ম শ্রেণী। বিদ্যমান নিয়মাবলী অনুসারে চিকিৎসা ও শারীরিক যোগ্যতার মানদণ্ড মেনে সর্বভারতীয় সকল শ্রেণী ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। এবারে জানবই অগ্নিপথ প্রকল্পের উদ্দেশ্যটা কি। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সেনাবাহিনীকে একটি ভবিষ্যৎ প্রস্তুত যুক্ত শক্তিতে পরিণত করা, যা সংঘাতের সকল স্তরে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। এই প্রকল্পের লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং যুবকদের সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ প্রদান করা, ক্রমবর্ধমান বেতন ও পেনশন ব্যয় কমাতে, সশস্ত্র বাহিনীকে তরুণ, প্রযুক্তি সচেতন ও আধুনিক করে তোলা এবং যুব সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত সৈনিক হিসেবে গড়ে তোলা, 4 বছর পর চাকরি ছেড়ে দেওয়া সৈন্যদের পুনর্বাসনে সাহায্য করা হবে, এক্ষেত্রে একটি সকল সরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, এবং তাদের দক্ষতা, সনদ ও ব্রিজ কোর্স প্রদান করা হবে। এর মূল লক্ষ্য হবে উদ্যোক্তা তৈরি করা। শ্রোতা বন্ধুরা, আজকের এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা কথা বলছি অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কার প্রকল্প নিয়ে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে উজ্জ্বল স্বপ্ন পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কার প্রকল্প নিয়ে। এবারে এই অগ্নিপথ প্রকল্পের উদ্দেশ্যটা আমরা জানব। চার বছর পর চাকরি ছেড়ে দেওয়া সৈন্যদের পুনর্বাসনে সাহায্য করা হবে। এক্ষেত্রে একটি সকল সরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া হবে এবং তাদের দক্ষতা, সনদ ও ব্রিজ কোর্স প্রদান করা হবে, যার মূল লক্ষ্য হবে উদ্যোক্তা তৈরি করা। একই ধারায় রয়েছে দেশের প্রতিরক্ষা শিল্পের আধুনিকীকরণের উপর দৃষ্টি নিবদ্ধকারী সরকারের ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স প্রকল্প। শ্রোতাবন্ধু, এবার অগ্নি

অগ্নিপথ প্রকল্পটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অগ্নিপথ প্রকল্পের সৈনিকরা ঝুঁকি নিতে দ্বিধাবোধ করতে পারেন, কারণ তারা জানেন যে তাদেরকে কেবল অল্প সময়ের জন্য সেবার জন্য ডাকা হয়েছে। কর্তব্যরত অবস্থায় তারা ঝুঁকি বা শারীরিক ক্ষতির প্রতি বিমুখ হতে পারেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সর্বভারতীয় সর্বশ্রেণী নিয়োগ পদ্ধতি এবং 4 বছর মেয়াদি স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগের বিধান নিয়ে আপত্তি প্রকাশ করছেন। তাদের মতে এই নতুন পদক্ষেপটি নেপাল ভারত সম্পর্কের জন্য ঠিকঠাক হবে না, কারণ এর ফলে তাদের নিয়োগ কমে যাবে। আসন্ন সশস্ত্র বাহিনীতে যুবকদের দক্ষতা প্রদানের উপর খুব বেশি জোর দেওয়া হচ্ছে। প্রকৃত দক্ষতা তারাই অর্জন করবে যারা আরও কিছুদিন উর্দি পরিধান করবে। নতুন নিয়োগপ্রাপ্তদের চাকরির মেয়াদ 4 বছর, যা খুবই কম। এরপর যারা আরও বেশি দিন দেশের সেবা করতে আগ্রহী তাদের রেখে দেওয়া উচিত। সেনাবাহিনীতে বার্ষিক সৈন্য ভর্তির সংখ্যা বছরে প্রায় 50,000, যা 10% কম বা বেশি হতে পারে। এই অনুযায়ী তা বেড়ে বছরে 1 থেকে 1.5 লক্ষ হবে, যার ফলে সৈন্য ভর্তি ও নিয়োগ মডেলে একটি ভারসাম্যহীনতা তৈরি হবে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী উজ্জ্বল স্বপ্ন পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কার প্রকল্প নিয়ে। এবারে জানব অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কারের ভবিষ্যৎ কর্মপন্থা কী রয়েছে। আশা করা যাচ্ছে এই পদক্ষেপের ফলে সময়ের সাথে সাথে সশস্ত্র বাহিনীর সদস্যদের গড় বয়স বর্তমান 32 বছর থেকে কমে 24 থেকে 26 বছরে নেমে আসবে। এই প্রকল্পের ফলে বার্ষিক রাজস্ব ও পেনশন ব্যয় হ্রাস পাবে, যা 5.2 লক্ষ কোটি টাকার বার্ষিক প্রতিরক্ষা বাজেটের অর্ধেক। সামরিক চাকরি শেষে শৃঙ্খলা পরায়ণ, অনুপ্রাণিত ও দক্ষী অগ্নিবীরদের সমাজে প্রত্যাবর্তন জাতির জন্য এক বিরাট সম্পদ হবে, কারণ এটি একটি উভয় পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করবে। এই প্রকল্পটি বিভিন্ন খাতে নতুন দক্ষতার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। এই প্রকল্পটি দেশের সেবায় ব্রতী যুবকদের আরও ভালো সুযোগ করে দেবে, যার ফলে সশস্ত্র বাহিনীর মানব সম্পদ ব্যবস্থাপনার উপর ইতিবাচক প্রভাব পড়বে। শ্রোতা বন্ধুরা, আজকের এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা কথা বলছি অগ্নিপথ প্রতিরক্ষা নীতি সংস্কার প্রকল্প নিয়ে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, আজকের উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা অগ্নিপথ প্রকল্প সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করলাম, যার মাধ্যমে আপনারা অগ্নিপথ স্কিম বা প্রকল্প আসলে কি তার সম্পর্কে সুপুষ্ট ধারণা লাভ করতে পারলেন। এক কথায়, অগ্নিপথ স্কিম বা প্রকল্প ভারতীয় সেনাবাহিনীতে সেনা নিয়োগের একটি পদ্ধতি। তবে এই নিয়োগ হবে 4 বছরের চুক্তির মাধ্যমে। 4 বছর পর, অর্থাৎ চাকুরির মেয়াদ শেষ হওয়ার পর, পারফরম্যান্সের ভিত্তিতে 25% অগ্নিবীরদের স্থায়ী চাকরি দেওয়া হবে। অগ্নিপথ প্রকল্পের অধীনে নির্বাচিত সেনা বা জওয়ানদের অগ্নিবীর বলা হবে। অগ্নিপথ প্রকল্পে আবেদনের সময় প্রার্থীদের বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে হবে। তবে করোনা আবহের কারণে শুধুমাত্র ওই বছর সর্বোচ্চ বয়স সীমা 21 থেকে বাড়িয়ে

2023 করা হয়েছিল। পুরুষ ও মহিলা উভয়ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে অগ্নিপথ প্রকল্পের বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। যেমন অগ্নিবীর, জেনারেল ডিউটি থাকবে, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 45% নম্বর সহ মাধ্যমিক পাস। আরেকটা রয়েছে পদ অগ্নিবীর টেক, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে 50% নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। অগ্নিবীর টেক, এটা আরেকটা পদের কথা বলছি, অগ্নিবীর টেক শিক্ষাগত যোগ্যতা হতে হবে সেন্ট্রাল এডুকেশন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং 1 বছরের আইআইটি কোর্সের অভিজ্ঞতা। অগ্নিবীর ক্লার্ক অর স্টোর কিপার, শিক্ষাগত যোগ্যতা হতে হবে 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস। অগ্নিবীর ট্রেডসম্যান, শিক্ষাগত যোগ্যতা হতে হবে প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে মাধ্যমিক পাস। আরও একটি পদ রয়েছে, এটারও সেম নাম এই পদটির, অগ্নিবীর ট্রেডসম্যান। ওই পদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে প্রতি বিষয়ে 33% নম্বর পেয়ে অষ্টম শ্রেণী পাস। প্রথম বছরে প্রত্যেক মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রত্যেক মাসে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রত্যেক মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছরে প্রত্যেক মাসে 40,000 টাকা। তবে এই বেতন থেকে 30% অগ্নিবীর তহবিলে জমা রেখে বাকি 70% অগ্নিবীরদের হাতে দেওয়া হবে। তারপর চাকরির মেয়াদ শেষে, অর্থাৎ 4 বছর পর, অগ্নিবীর তহবিলে জমা থাকা ওই 30% এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে এই তহবিলে দেওয়া সমপরিমাণ টাকা একত্রিত করে মোট 10.4 লক্ষ টাকা সেবানিধি প্যাকেজ হিসেবে দেওয়া হবে, যেটি সম্পূর্ণ করমুক্ত। এছাড়াও অগ্নিবীর হিসেবে কাজ করার সময় অঙ্গহানি বা মৃত্যু হলে জীবন বীমা হিসেবে 48 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এবারে এই প্রকল্পে আবেদন করার প্রক্রিয়াটা একটু ছোট্ট করে বলে দিই, কারণ হাতে সময় খুব একটা বেশি নেই। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। অগ্নিপথ প্রকল্পে মানে খুব সম্ভব 46,000 জনকে নিয়োগ করা যেতে পারে। শ্রোতা বন্ধুরা, আজকের এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা কথা বলছিলাম অগ্নিপথ প্রকল্প নিয়ে। আশা করছি এই প্রকল্পের ব্যাপারে সমস্ত রকম তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz FM উজ্জয়ন্ত।

চলে এলাম পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব সেরা কথা। যেহেতু সামনেই রয়েছে 25শে বৈশাখ, তাই আজকের সেরা কথা পর্বে যার কথা আপনাদেরকে শোনাব, তিনি হলেন আমাদের সবার প্রিয় রবি ঠাকুর।

রবি ঠাকুর বলেছেন, আজকালকার দিনে আস্তে বললে শোনে কে, এখন চেঁচিয়ে কথা কইতে হয়। তিনি বলেছেন, ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না। রবি ঠাকুর বলেছেন, কোমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আছে আলোর দীপ্তি। তিনি বলেছেন, যাকে জন্তু বলে চেনা যায় না সেই জন্তুই ভয়ানক। রবি ঠাকুরের কথায় আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, পরের চোখে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স।

কবিগুরু বলেছেন, দুইজনে পাশাপাশি জবে রহে একা, তার চেয়ে একা কিছু নাই এ ভুবনে। তিনি বলেছেন, বিদ্যা যতই বাড়ে ততই জানা যায় যে কিছুই জানি না। টাকারও সেই দশা, টাকা যতই বাড়ে ততই মনে হয় টাকা নাই বলিলেই হয়। কবিগুরু বলেন, অমৃত পিপাসা ও অমৃত সন্ধানের পথে ঐশ্বর্য একটি প্রধান অন্তরায়। তিনি বলেছেন, লাভ করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা যায়, কল্যাণ করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা যায়।

কবিগুরু বলেছেন, বস্তুত ঋণ তারাই গোপন করতে চেষ্টা করে যাদের হাতে ঋণ রয়ে গেছে, ধন হয়ে ওঠেনি। তিনি বলেছেন, নির্বাচনের ক্ষমতাই ক্ষমতা। লতায় ফুল তো আপনি ফোটে, কিন্তু যে লোক মালা গাঁথে, নৈপুণ্য এবং সুরুচিত তারই। কবিগুরুর কথায়, অনেক উপাধি তব মানুষ উপাধি হারিয়াছে শুধু, সে কোথি সে ক্ষতি কাহারে কয়। কবিগুরুর কথায়, মন যখন রাজত্ব শুরু করে তখন সে আপনার সুখ আপনি সৃষ্টি করিতে পারে, কিন্তু ধন যখন সুখ সঞ্চারের ভার নেয় তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায়। কবিগুরুর কথায়, অন্যের লাঠি মাঠে, লাঙলে মানুষ মাটিতে আঁচড় কাটে, কলমের মুখে আঁচড় কাটিয়া খাতার পাতার তলে মনের অন্ন ফলে। তিনি বলেছেন, অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটাও খুব তীক্ষ্ণ হইয়া ওঠে। কবিগুরু বলেছেন, ধর্ম যদি অন্তরের জিনিস না হইয়া শাস্ত্রমতো বাহ্য আচারকেই মুখ্য করিয়া তোলে, তবে সেই ধর্ম যত বড় অশান্তির কারণ হয় এমন আর কিছুই না। এই ডগমা অর্থাৎ শাস্ত্রমতকে বাহির হইতে পালন করিয়া লইয়া ইতিহাস কতবার রক্তে লাল হইয়াছে। শ্রোতাবন্ধু, আজকের এই সেরা কথা পর্বটি এখানেই শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরেই স্থানীয় সংবাদ এবং কক বরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরলম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে।

0: আজ বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
1: বঙ্গাল মে 93% মতদান হুয়া হে জো আজাদি কে বাদ সবসে জ্যাদা হে অর এক ভি কমপ্লেন টিএমসি কি ওর সে ছাপা মারনে কি নাই হে বুথ ক্যাপচারিং কি নাই এক ভি নাই और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर दोनों चरण समाप्त हुए हैं।
0: পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজি কর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে, ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
2: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
0: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই সিপিএম এবং ভিসিকের কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যে 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নাগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে, নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন।

0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত দুদিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
1: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে আগেনস্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171-এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে, দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে KKR টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

ও স্নামঘর সঞ্চয় তিসাই মানো পান্ডাও সাবরুম জলে ফাওয়া আলাইদা খে স্নামঘর তিসা থানী জুদা জুদা কক চাপ নতই ব ককলাম সালাইখা আবনি লগে লগে দলাই হাঙ্কনি কুলায় হাপাং তে হাপাং ফাতানি মানজাক মুং রগে কাই বাচি MBBS আচুক থাই গনাং কাইসা মেডিকেল রুংন কতর স্নামই তিসানাতই ব ককলাম সালাইজাখা চাথাই মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা হাস্টে বিলাইমুং গতেই ব কাহাম কাক খাইনা বাকে হাস্টে হাপাং সাকথারি দঙ্গ হাপাংনি নাহার মুং অংখা হাস্টে নিজ তলুকু রগ্ন হামক্রাই তুনসাই রেনানি ফারশালো আগরতলানি প্রজ্ঞাপন চাথাই বেদেকনি চেতন বাই পাইনে রগ্ন তুই নাংকুকমার সংসাজাক পান্ডাও ব অকক শাখা বতেব শাখা চাথাই খাতিনানি সেপসাপন কাক খাইনাতে পাইনে রগ্নি মুথাংমুংনি বাকে থানচাকে সামুং খাইনা বাকে কবখা আবনি লগি রেশন ফাল নকনি ডিলার রগ্ন তুই শালব্রুম নি নাংমানি মানে খনে খাতিমানি নতুই ব কগলাম অংখা নেশাই নেচিসনি বিশিনি লুকু লেখামুঙ্গ সামুংন কচাং কচাং খে পাইরিনা নাহারে উদয়পুর সার্কিট হাউস তিনি নিসিমি জেংজাখা হাঙ্কর বেরেমনি ফুরংমুং শিবির তিনি নখা সালথাম রমই সংসাজাক শিবিরনি পুইলা সাল লুকু লেখামুংনি জুদা জুদা ডিজিটাল রংজাক ফুরংমুং রেখা বসং বেরেমনি ফুরংনাই শুভজিৎ দেবরায় ফ্রংমুংনি নাহার মুং নতুয়ে কক নারকনা থাঙ্গে হাস্তে লুকু লেখামুংনি দাগিফাং রতন বিশ্বাস শিবির মানজাখা খড়ক নই আগবাড়া হাঙ্কর নাইকলফাং সুভাষ আচার্য তে সঞ্জিৎ দেববর্মা গুমতি হাঙ্করনি উদয়পুর অমরপুর তে করবুক বখাস্তেনি বখাস্তে নাইকলফাং কাইজার ব্লকনি তে লুকু লেখামুংনি সামুং সংসাজাক অফিসারক মানজাক লাইখা খনা বৈশাখ নৈজিবা সালমারি কগলব শিকরং রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সাল আবনরগে হাস্তে গনাগৈ জুদা জুদা পান্ডানেও যুগালমুং নারহার জাখা ককথুম হুকুমো নাইখংনি চেতন বাই খনা ফুঙ্গ আগরতলা রবীন্দ্র কানন কবি প্রণাম পান্ডানি যুগালমুং নাহার জাখা আরও মানজাকানে সুনাম করতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা আগরতলা পুর নাইখরানি মেয়র দীপক মজুমদার সন্দনির হুকুমো মথানি চেতন বাই রবীন্দ্র শতবার্ষিকী নখলাও ব খনা ফুঙ্গ কবি প্রণাম পান্ডার সংসার জাগানো বস্কাং দামনৈ জিব্রিয় হাস্তেনি সালথাং খুয়াই উনকুটি ডলায় সিপাহীজলা হাঙ্কর ফেরাং কগৈ দামসাও ব্রেজিনি সিমি বাজি কিলোমিটার দৌই ওয়াতেই নবার ফাইমানু হনে হজাকমুং রেখা নবার দেবার নাইখো খনা সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তে খামানি নৈচে থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানে তিনি সাকানি তুংমারি থামচি ব্রে ডিগ্রি দশমিক ব্রে ডিগ্রি তে খামানি নৈচি ব্রী দশমিক ব্রে ডিগ্রি সেলসিয়াস তঙ্খা ককতমা পাইথাগো হাইনহাই ককতমা ববাক্রক দেওয়াইসা ও বিশিনি মার্চ তালজরা বসং পেনশন সেবসা বেবা NPS নি বিশিঙ্গ খবজাক বেবাগে খরক নই রজাক জিসনি রাশায় সগৈখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাস্তে হাপাং সরাই সরাইকে সেবক বরক তলাংমা সামুং তাঙ্গি দঙ্গ টিবেশি বাই নাইকল জাক নৈসাই নিচিদ বিশিনি মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তে মাদ্রাসা ফাজিল আঞ্জমুনি অংখারে তিনি সাকলাই জাখা আকাশবাণী ফিল চুকুচি বিশিপুংমা সালনুরগৈ তিনি দিল্লি কতালো ম্যারাথন সংসা জাখা কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই অঙ্গানে খনাফুং দামসিনী সতী ব্রেজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ

ম্যারাথনের আয়োজন করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 32,184 জন, এর মধ্যে পাশ করেছে 27,094 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 26,502 জন, এর মধ্যে পাশ করেছে 21,024 জন। মাধ্যমিক পরীক্ষায় পাশের নিরিখে মহকুমাভিত্তিক সেরা ফলাফল হয়েছে করবুক মহকুমায়, পাশের হার 97.91%। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট 271টি বিদ্যালয়ে পাশের হার 100%। মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 141 জন, এর মধ্যে পাশ করেছে 128 জন। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 84 জন, এর মধ্যে পাশ করেছে 79 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে মহকুমাভিত্তিক সেরা ফলাফল করেছে জম্পুই জেলা মহকুমা, ছাত্রছাত্রীদের পাশের হার 98.16%। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 62টি বিদ্যালয়ে পাশের হার 100%। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য জানান, এবছর তাৎক্ষণিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়নি, পরবর্তী সময়ে রিভিউ প্রক্রিয়া ও বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানে রাজস্ব, স্বাস্থ্য এবং নির্বাচন দপ্তরের মোট 115 জনকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি নবনিযুক্ত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, কর্মচারীরা সাধারণ মানুষের কাছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে পরিষেবা পৌঁছে দিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। স্বচ্ছতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কর্মচারীদের কাজ করতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য বহু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করছেন, সেই ক্ষেত্রে রাজ্যে নতুন নতুন শিল্প স্থাপিত হলে কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে। আজ সচিবালয়ে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরার গভর্নিং বডির বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বিশেষভাবে জনজাতি অধ্যুষিত এলাকার যুবক যুবতীদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের মধ্যেও মেধা ও দক্ষতার কোনো অভাব নেই, এই দক্ষতাকে আরও উন্নত ও কার্যকরভাবে কাজে লাগাতে পারলে রাজ্যের প্রান্তিক এলাকাতেও শিল্প গড়ে তোলার বিরাট সম্ভাবনা রয়েছে। বৈঠকে সাবরুমের জলেফায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ধলাই জেলার কুলাইয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে 50টি MBBS আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও আলোচনা হয়। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আজ কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রেড শিল্ড ডিভিশন ও স্পেয়ার কর্পসের উদ্যোগে আগরতলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর অঙ্গ হিসেবে সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ ও MBB কলেজে আয়োজিত বিশেষ অধিবেশনে পড়ুয়াদের এই অভিযানের রণকৌশল ও বীরগাথা সম্পর্কে অবগত করা হয়। অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মারক সহ শহরের প্রধান কেন্দ্রগুলিতে প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় সেনার এই অসামান্য সাফল্য ও দেশপ্রেমের চেতনাকে তুলে ধরা হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে আরও সুসংহত করতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া। আজ আগরতলার প্রজ্ঞাভবনে খাদ্য দপ্তর আয়োজিত নিরাপদ পণ্য আত্মবিশ্বাসী ভোক্তা শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি রাজ্যের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের সঙ্গে রাজ্যে গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বিষয়ে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল সকালে আগরতলার রবীন্দ্রকাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ছন্দনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আগামীকাল সকালে কবি প্রণাম অনুষ্ঠান উদযাপন করা হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এই প্রকল্পটি অবসর গ্রহণের পর নাগরিকদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করে। এনপিএস এর অধীনে ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ প্রায় 16,00,000 টাকায় পৌঁছেছে। এখন পর্যন্ত অটল পেনশন যোজনার আওতায় এসেছে 8,96,00,000 বেশি সুবিধাভোগী। 2015 মে মাসে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল নাগরিকদের, বিশেষ করে অসংগঠিত খাতের কর্মীদের জন্য একটি সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। প্রকল্পটি 18-40 বছর বয়সী ব্যক্তিদের জন্য উন্মুক্ত। 79তম বিশ্ব রেডক্রস দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আজ রাজ্যের 8 জেলায় একযোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলায় রেডক্রস সোসাইটির রাজ্য শাখার কার্যালয়ে সোসাইটির রাজ্য শাখা সভাপতি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এবছর বিশ্ব রেডক্রস দিবসের ভাবনা মানবতায় ঐক্যবদ্ধ হওয়া। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রক্তদান মহৎ দান। 8 জেলায় রক্তদানের আয়োজন এবছরের প্রতিপাদ্য বিষয়ের যথাযথভাবে সমর্থক হয়েছে। সুস্থ সবল ব্যক্তিদের রক্তদানে এগিয়ে আসার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রেডক্রস সোসাইটির এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, শুধু রক্তদানের মধ্যে সীমিত থাকলে চলবে না, রেডক্রস সোসাইটিকে অন্যান্য মানবিক কাজেও সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী বলেন, আজকে রক্তদান শিবিরে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে রক্তদান করা হয়। তিনি রক্তদানের পাশাপাশি সবাইকে দেহদানের অঙ্গীকারে এগিয়ে আসার আহ্বান জানান। রেডক্রস সোসাইটির রাজ্য শাখার চেয়ারম্যান বি কে রায় জানান, শিবিরে আজ 100 জন রক্তদান করেছেন। অনুষ্ঠানে রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ স্বাগত ভাষণ দেন। বিশ্ব রেডক্রস উপলক্ষে আজ সিপাহীজলা জেলার সোনামুড়া টাউন হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শিবিরে রেডক্রসের স্বেচ্ছাসেবক সহ মোট 45 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 2027 সালের জনগণনার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদয়পুর সার্কিট হাউসে আজ থেকে শুরু হয়েছে জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির। আজ 3 দিনব্যাপী শিবিরের প্রথম দিনে জনগণনার বিভিন্ন ডিজিটাল সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় স্তরের প্রশিক্ষক শুভ্রজিৎ দেবরায়। কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রাজ্য জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত 2 জেলাশাসক সুভাষ আচার্য ও সঞ্জীব দেববর্মা। গোমতী জেলার উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমার মহকুমা শাসক, 8টি ব্লকের ব্লক আধিকারিক ও জনগণনার কাজে নিযুক্ত আধিকারিকগণ। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মচারীরা সপরিবারে ম্যারাথনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15ই মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলা সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলা আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ
প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব শ্রীমান অতিলোত্তমা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী শ্রীমান অতিলোত্তমা পর্বে। সাধারণত অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করে থাকি এই পর্বে, একজন বিউটিশিয়ানের সঙ্গে কিছু মেকআপ স্কিন কেয়ার নিয়ে কথা বলে থাকি। আজকেও তাই করব। তবে অনুষ্ঠান শুরু করার আগে একটি ছোট্ট করে ঘোষণা রয়েছে আপনাদের জন্য। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই শ্রীমান অতিলোত্তমা পর্বে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন বিউটি অ্যাডভাইসার, নাম তনুশ্রী সরকার। চলুন ওনাকে লাইনে ধরতে পারছি কিনা দেখিনি।

0: শ্রোতা বন্ধুরা, আজকের এই শ্রীমানো তিলোত্তমা পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিউটি অ্যাডভাইসার তনুশ্রী সরকার। ম্যাডাম নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, নমস্কার তোমার।
0: আপনাকে এফএম উজ্জয়ন্তের শ্রীমানো তিলোত্তমা পর্বে অনেক অনেক স্বাগত।
1: ধন্যবাদ।
0: তাহলে শুরু করি, প্রথমেই একটু চুলের কেয়ারের ব্যাপারে জানব। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, রিবন্ডিং বা কালার করার সময় চুলের ক্ষতি এড়াতে আপনি কি করেন?
1: প্রথমত আমি চুলের কন্ডিশনটা চেক করি। চুলটা বেশি ড্যামেজ থাকলে প্রোটিন ট্রিটমেন্ট দিয়ে কয়েকদিন পর কাজ করার পরামর্শ দিন। কাজ শেষে ভালো মানের একটা সিরাম বা কন্ডিশনার করি এবং ক্লায়েন্টকে অফার কেয়ার করি, যেমন আফটার কেয়ার তোমার বলি যে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহারটা একটু বুঝিয়ে বলি আর কি।
0: আচ্ছা, তো

0: কাস্টমারের চুলে কোন স্টাইল মানাবে কোন স্টাইল মানাবে না সেটা আপনি কি করে ঠিক করেন?
1: প্রথমত আমি কাস্টমারের মুখের আকৃতি এবং চুলের টেক্সচারটা দেখি, যেমন ধরো লম্বা মুখে লেয়ার কাটটা খুব ভালো লাগে, আবার পাতলা চুলে একটু বলিও মানার জন্য আমি স্ট্যাপ কাটটাই সাজেস্ট করি।
0: আচ্ছা, তো ম্যাডাম এবারে একটু মেকআপের কথায় আসি, স্কিন টোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন কিভাবে বাছাই করেন?
1: প্রথমত আমি কাস্টমারের চুয়ালের রেখায় অর্থাৎ জো লাইন যে এরিয়াটা আছে এটাতে অল্প একটু ফাউন্ডেশন লাগিয়ে ব্ল্যান্ড করে দেখি, যদি সেটা ত্বকের সাথে মিশে যায় তবে সেটি পারফেক্ট শেড। এছাড়া স্কিনের আন্ডারটোন বুঝে সঠিক কালার কারেক্টার ব্যবহার করে থাকি।
0: আচ্ছা, তো এখন যা গরম পড়েছে মেকআপ করে কিন্তু সেই মেকআপটা ধরে রাখা খুব কঠিন ব্যাপার, সেই মেকআপটাকে লং লাস্টিং করার কৌশলটা কি?
1: প্রথমে আমাকে মেকআপের আগে যেটা করতে লাগবে ক্লিনজিংটা, ডিপ ক্লিনজিং করতে লাগবে ভালো করে, দেন ময়শ্চারাইজার ইউজ করি। মেকআপ ক্লিনজিং করার পর ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে, একটা ভালো মানের একটা প্রাইমার লাগে, মেকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করি যাতে ঘামে বা গরমে নষ্ট না হয়ে যায়।
0: আচ্ছা ম্যাডাম, সেনসিটিভ বা ব্রণের সমস্যা থাকা ত্বকের জন্য আপনার কি পরামর্শ রয়েছে?
1: আমার প্রথমত এই ধরনের ত্বকে কোনো কড়া স্ক্রাব ব্যবহার করা যাবে না, আমি খুব মাইল্ড ক্লিনজার এবং জেলকে স্পেশাল সাজেস্ট করে থাকি যা ত্বককে শান্ত রাখছে।
0: আচ্ছা, অনেক সময় দেখা যায় ফেশিয়াল করার সময় ত্বকে জ্বালা পোড়া শুরু হয়, তখন কি করা উচিত?
1: তখন আমার যেটা করতে লাগবে সেটা সাথে সাথে আমার কাজটা বন্ধ করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুতে লাগবে এবং অ্যালোভেরা জেল বা আইস প্যাক ব্যবহার করবো, কোনোভাবেই ক্ষারযুক্ত কিছু ব্যবহার করবো না ত্বকে।
0: আচ্ছা, এবার একটু আপনার ব্যক্তিগত জীবনে আসি, এই যে পেশায় আসার সিদ্ধান্তটা আপনি কেন নিয়েছিলেন এবং শুরুতে আপনার পরিবার বা সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল?
1: আমার ছোটবেলা থেকে একটু সাজ বিচার করতে ছিল, আমি বিশ্বাস করি সৌন্দর্য চর্চা একটি শিল্প, তো সেই বুঝে আমি
0: ব্রাইডাল
1: মেকআপ করার সময় এত ভয় লেগেছিল যে ক্লায়েন্টের মেকআপটা পছন্দ হবে কিনা, কিন্তু যখন মেকআপ করার পর ও আমাকে একটু হাসি মুখে ধন্যবাদ জানালো তখন আমার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়, সেদিনের আনন্দটাই আজ আমাকে এখানে নিয়ে এসেছে।
0: বাহ, খুব সুন্দর। বিউটিশিয়ান হিসেবে আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি বা সার্থকতাটা কি?
1: যখন কোনো কাস্টমার আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার পর আয়নায় নিজের মুখে নতুন রূপে দেখে আত্মবিশ্বাসের সাথে হেসে, সেই হাসিটাই আমার সবচেয়ে বড় সার্থকতা, মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলাই আমার অনুপ্রেরণা।
0: একদম, একেবারেই তাই। ম্যাডাম, সর্বশেষ প্রশ্ন যেটা আমি রাখব, সময়ের সাথে সাথে সাজগোজের ধরন কিন্তু পাল্টে গেছে, আপনি নিজেকে কিভাবে বদলানো ট্রেন্ডের সাথে মানিয়ে নিয়েছেন?
1: আমি মনে করি শেখার কোনো শেষ নেই, ইন্টারনেটে নতুন টেকনিশিয়াল দেখি, বিভিন্ন ওয়ার্কশপে অংশ নেই এবং সবসময় ভালো মানের ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে পড়াশোনা করি যাতে কাস্টমারকে আমি সেরা সার্ভিসটা দিতে পারি।
0: বাহ, খুব সুন্দর বললেন। তাহলে ম্যাডাম আজকের মতো আমাদের এই পর্বের কিছু প্রশ্ন এখানেই শেষ করছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং স্কিন কেয়ার নিয়ে আমাদের সঙ্গে ছিলেন বিউটি অ্যাডভাইজার তনুশ্রী সরকার। আরো কিছু

শ্রোতা বন্ধুরা, আমরা যতই মেকআপ করি না কেন, ইন্টারনালি যদি আমাদের শরীর ঠিক না থাকে তাহলে কিন্তু ত্বকের সৌন্দর্য আস্তে আস্তে হারিয়ে যাবে। সঠিক খাদ্যাভ্যাসে কিন্তু আমাদের ত্বককে সুস্থ রাখা সম্ভব। পুষ্টিবিদ ডক্টর রেশমা রায়চৌধুরী কি বলছেন চলুন জেনে নিই। তিনি বলেছেন, মুখের ত্বক সজীব, সতেজ, ঝকঝকে রাখার জন্য দরকার প্রতিদিন সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যক্তির শারীরিক সুস্থতা। মাঝে মাঝে এমন হয় যে কোনোভাবেই মুখের ত্বক সজীব তরতাজা লাগছে না, বরং রুক্ষতা শুষ্কতা মুখের ত্বকে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে

শরীরের ভেতরকার পরিবর্তনের ছাপ পড়ে ত্বকের উপর। তখন আস্তে আস্তে বলিরেখা, যেটাকে আমরা রিঙ্কলস বলি, সেই বলিরেখা ফুটে ওঠে। এই সবেরই সমাধান হল সঠিক পুষ্টি, সুষম আহার, যাতে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়। তাই ত্বক ভালো ও সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডক্টর রেশমি রায়চৌধুরী বলেছেন, প্রতিদিন প্রচুর জল পান করুন, খাওয়ার সময় নির্দিষ্ট রাখুন, নিয়মিত হালকা শরীর চর্চা দরকার, মানসিকভাবে সুস্থ থাকা, পর্যাপ্ত ঘুম ত্বক ভালো রাখার প্রাথমিক শর্ত। কারণ মনের অবস্থা মুখের ত্বকে অবশ্যই প্রকাশ পাবে। আমাদের সবার এটা মনে রাখতে হবে, বলিরেখা, দাগ ছোপ, মেচেতা যত বয়সের প্রভাবে পুরোপুরি হয় না, বরং তার চেয়েও ক্ষতি সূর্য রশ্মি থেকে। এই রশ্মি ত্বকের কোলাজেন স্ট্র্যান্ড দুর্বল করে দেয়, ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। এই ঘাটতি মেটাতে দরকার আভ্যন্তরীণ পুষ্টি। ত্বক ভালো রাখতে উজ্জ্বল রঙের সবজি, টক জাতীয় খাবার নিয়মিত খেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হলুদ বা হলুদ দেওয়া জল, হলুদ দেওয়া খাবার, হলুদ দুধ, এই সব কিছু কিন্তু হলুদের নানা ব্যবহারের খাবার আমাদের সবসময় খাওয়া দরকার। এছাড়া রঙিন সবজিতে দই, অ্যালোভেরার শরবত, মাশরুমের তরকারি সারাদিনে একবার খাওয়ার অভ্যেস করুন। জানবো ডক্টর রেশমি রায়চৌধুরী কি কি বলেছেন ত্বককে সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের তালিকায়, তবে আরও একটি গানের পর ফিরে আসছে আবারও। টিউন করে রাখুন এবং সঙ্গে থাকুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

ডক্টর রেশমি রায়চৌধুরী বলেছেন, ত্বককে টান টান ঝকঝকে রাখার জন্য প্রকৃতভাবে যা সানস্ক্রিনের কাজ করে সেটা হচ্ছে টমেটো। কারণ টমেটো সূর্যের প্রতি সংবেদনশীলতা কমাতে সাহায্য করে, ত্বকের তেল নিয়ন্ত্রণ করে ব্রণ কমাতে সাহায্য করে টমেটো। সপ্তাহে দুদিন টমেটোর স্যুপ খেতে পারেন। প্রতিদিন দু চামচ অলিভ অয়েল খাবারের তালিকায় থাকলে 31% ক্ষেত্রে ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। এর সাথে প্রতিদিন গ্রিন টি পান করলে ত্বক মসৃণ ও নমনীয় হয়, কারণ গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ রাখে। এছাড়া ভিটামিন ই সমৃদ্ধ সূর্যমুখীর বীজও ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। প্রতিদিন ডিম খাওয়ার অভ্যেস থাকা ভালো। প্রতিদিন সকালের প্রাতরাশে একটা সেদ্ধ ডিম খাওয়া অভ্যাস করলে মাসখানেকের মধ্যেই আপনার ত্বক ঝলমল করবে। ডিমের কুসুম ফেলবেন না কখনোই, কারণ এর মধ্যে ফ্যাটের ভাগ বেশি। ফেস প্যাকেও কুসুম ব্যবহার করা যায়। অন্তত এক রকমের সবুজ শাক যেন প্রতিদিন খাদ্য তালিকায় থাকে, কারণ শাকে রয়েছে অসংখ্য উপকারিতা। যে কোনো সবুজ শাক ভালো করে ধুয়ে নিয়মিত খাওয়া উচিত। শাকের পুষ্টিগুণ আপনার ত্বককেও সুস্থ রাখতে সাহায্য করে। বিভিন্ন রকম মাছ খাওয়ার অভ্যেস থাকা ভালো। মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এই ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের তেলও মানব ত্বক সুস্থ ও সজীব রাখতে সাহায্য করে। ত্বক ভালো রাখতে ফলের ভূমিকা অনস্বীকার্য। শশায় প্রচুর জল থাকে, সেই সঙ্গে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, অনেক খনিজ। শশা খেলে শরীরের ভেতর যেমন আর্দ্র থাকে, পাশাপাশি ফেস মাস্কের উপাদান হিসেবেও এটা আপনারা ব্যবহার করতে পারেন। শ্রোতা বন্ধু, আরও আপনাদের সঙ্গে সুস্থ ত্বক রাখার তথ্য শেয়ার করব, তবে আরও একটি গানের পর। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে শ্রীমান ও তিলোত্তমা পর্বে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে শ্রীমান তিলোত্তমা পর্বে। চলুন আরও দেখে নিই ত্বককে সুস্থ রাখতে কী কী খাদ্যাভ্যাস আমাদের প্রয়োজনীয়। ত্বক ভালো রাখতে পেঁপে অত্যন্ত উপকারী, কাঁচা ও পাকায়। ভিটামিনে সমৃদ্ধ পেঁপে আমাদের ত্বকের বিভিন্ন ক্ষত সারিয়ে তোলে। এছাড়া ভিটামিন ই সি থাকায় ত্বকের কোষে পুষ্টি যোগায়, আমাদের মুখের দাগ ছোপ দূর করে। এই ফলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল গুণ বিভিন্ন রকমের

সংক্রমণের হাত থেকে সুরক্ষিত করতে সাহায্য করে। শরীরের প্রদাহজনিত অসুখ থেকে বাঁচতে নিয়মিত পেঁপে খাওয়া দরকার, কারণ পেঁপে প্রদাহ বিরোধী। গরম ঋতুতে বেশি করে পেঁপে খাওয়া যায়, তা শরীরের পক্ষে ভালো। তার সাথে ফেস মাস্কও তৈরি করে নিতে পারেন, যাতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো বলেছেন পুষ্টিবিদ ডক্টর রেশমি রায়চৌধুরী। পটাশিয়াম ফাইবার সমৃদ্ধ কলা ত্বকের মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। কলার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ব্রণ প্রতিরোধ করে কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। আসলে ত্বকের প্রতিটি কোষেও পুষ্টি যোগান দেয় কলা, তাই স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক পেতে খাদ্য তালিকায় প্রতিদিন এই ফলটি থাকুক। অপর একটি গুণ সমৃদ্ধ ফল হল কিউই। বাঙালির ফলের তালিকায় বর্তমান সময়ে কিন্তু বেশ যুক্ত হচ্ছে এই কিউই ফল, যার ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। এছাড়া ভিটামিন কে ফলে নিহিত, তাও ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। ত্বক ভালো রাখতে আপেল অনবদ্য ফল। আপেলে থাকা ভিটামিন এ ভিটামিন সি ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে, পাশাপাশি ব্রণও দূর করে। এই ফল ইলাস্টিন এবং কোলাজেনকে শক্তিশালী করে ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। এর সাথে আপেলের রস সরাসরি ব্যবহার করলেও ত্বক ভালো এবং সতেজ থাকে।

গরমের পরিবেশে ত্বক যেমন নিষ্প্রাণ হয়, শীতের পরিবেশে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়। তাই বছরভর সুষম আহার, সঠিক খাওয়া, মশলাপাতি দেওয়া খাবার বর্জন করা, এই অভ্যেসে যদি আমরা চলতে পারি তাহলে ছোট থেকে বয়স্ক আমাদের সবার ত্বক উজ্জ্বল থাকবে। বাইরের প্রসাধনী আভ্যন্তরীণ পুষ্টি যোগাতে পারে না, তাই দরকার সঠিক আহার। একমাত্র সঠিক খাদ্যাভাসে শরীর সুস্থ

রাখবে। শ্রোতা বন্ধুরা, আজকের এই শ্রীমান তিলোত্তমা পর্বে প্রথমেই আমরা কিছু টিপস জেনে নিয়েছি আমাদের বিউটি অ্যাডভাইজার তনুশ্রী সরকার থেকে। আশা করছি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। এবং আমি পুষ্টিবিদ ডক্টর রেশমি রায়চৌধুরীর কী কী খেলে সঠিক খাদ্যাভাসে কীভাবে আমাদের ত্বক সুস্থ থাকবে সেই নিয়েও আপনাদের সঙ্গে অনেকগুলো তথ্য শেয়ার করেছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তী।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ NPS-এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এই প্রকল্পটি অবসর গ্রহণের পর নাগরিকদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করে। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আজ কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে রাজস্ব, স্বাস্থ্য এবং নির্বাচন দপ্তরে মোট 115 জনকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী আজ এ খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য বহু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করেছেন। সেক্ষেত্রে রাজ্যে নতুন নতুন শিল্প স্থাপিত হলে কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে। আজ সচিবালয়ে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরার গভর্নিং বডির বৈঠকে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও সুসংহত করতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে গণবণ্টন ব্যবস্থা

ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে খাদ্য দপ্তর আয়োজিত নিরাপদ পণ্য আত্মবিশ্বাসী ভোক্তা শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। আগামীকাল 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল সকালে আগরতলার রবীন্দ্রকাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2027 সালের জনগণনার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদয়পুর সার্কিট হাউসে আজ থেকে শুরু হয়েছে জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির। আজ 3 দিনব্যাপী শিবিরের প্রথম দিনে জনগণনার বিভিন্ন ডিজিটাল সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় স্তরের প্রশিক্ষক শুভজিৎ দেবরায়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চতে আমাদের এবারের পর্ব রবি সনে। আগামীকাল 25শে বৈশাখ রবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আজকে আমরা এই রবি সনে পর্বে রয়েছি। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই আমাদেরকে ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে 9402169965। খুব কম সময়ের জন্য রয়েছে আমরা এই পর্বে, তাই দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন। সময় অনুযায়ী অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিতে। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি আদিত্যনাথ বলছি।
0: বলুন।
1: আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই, আমি শুধু রইল বাকি।
0: আমি শুধু রইল বাকি,
1: রইল বাকি।
0: চেষ্টা করব বন্ধু, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই ফোন করুন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ, আমি নরসিংহর থেকে রাজদীপ বলছি।
0: বলুন।
2: আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। আলোকের ঝর্ণা ধারায়।
0: চেষ্টা করব, শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন। আমাদের ফোন নাম্বার 03-8123-2-6253 এই নম্বরে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই ফোন করুন। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দিদি, আমি আশুতোষ দেবনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
3: ভালো আছেন দিদি?
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
3: ভালো আছি দিদি।
0: বলুন
3: দিদি, আজকে আমাকে শুনিয়ে দিন না চাহিলে যারে পাওয়া যায়। অনেক শিল্পী গেয়েছেন, তো আমাকে ইন্দ্রনীল সেন, উনার কণ্ঠে শুনিয়ে দিলে খুব ভালো লাগবে।
0: ইন্দ্রনীল সেনের কণ্ঠে, তাই তো?
3: হ্যাঁ।
0: চেষ্টা করব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।
3: নমস্কার।
0: নমস্কার। চলুন শুরু করা যাক আদিত্যর পছন্দের রবীন্দ্রসঙ্গীত দিয়ে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী রবি শনে পর্বে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, আমি একটু রবি শনি গান শুনতে চাই, হেমন্ত মুখোপাধ্যায়ের। হ্যাঁ, তো গানটি হলো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ।
0: আপনি কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। আপনাদের পছন্দের গান শুনতে, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: শুভ সন্ধ্যা, আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: বলুন শ্যামল বাবু, কোন রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চান?
2: তুই ফেলে এসেছিস কারে মোর মন রে আমার।
0: চেষ্টা করব, সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য, নমস্কার। এই পর্বে আমরা অল্প সময়ের জন্য রয়েছি, তাই দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন, সময় অনুযায়ী আপনাদের পছন্দের গান অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
3: আমি সঙ্গীতা দেবনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: বলুন
3: দিদিভাই, আজকে আমাকে আশাজির কণ্ঠে এখানে গান শুনিয়ে দিন। গানখানি হচ্ছে বড় আশা করে এসেছি গো, এই গানখানি শুনবো।
0: অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
3: শুভরাত্রি দিদিভাই।
0: শুভরাত্রি, নমস্কার। আশুতোষ বাবু অনুরোধ করেছিলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে না চাহিলে যারে পাওয়া যায়। চলুন ওনার পছন্দের গানখানি শুনে নিই, তারপর একে একে আপনাদের পছন্দে ফিরে আসবো।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন কবিগুরুর স্মরণে রবি স্মরণে পর্বে। আপনারা যারা যারা ফোন করেছেন, চেষ্টা করেছি সময় অনুযায়ী আপনাদের সবার পছন্দের গান শুনিয়ে দিতে। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত।

0: শ্রোতা বন্ধু, সমাজ সেবা, সমাজ সেবক, এই শব্দগুলি প্রতিনিয়তই আমরা শুনে থাকি। সাধারণ অর্থে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করাকেই সমাজ সেবা বলে, তাই তো? আর যে বা যারা এই কাজটা করে থাকেন তারাই সমাজের চোখে সমাজ সেবক বা সমাজ সেবিকা। অবশ্য আধুনিক অর্থে সমাজ সেবা বলতে বোঝায় এমন একটা পরিকল্পিত, সুসংগঠিত প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তিগত, দলীয় বা সমষ্টিগত সমস্যার সমাধান করে মানুষের সক্ষমতা ও সামগ্রিক কল্যাণ সাধন করা হয়। এই সমাজ সেবার নিঃস্বার্থ কর্মযজ্ঞে আপনি বা আপনারা যদি যুক্ত থাকেন, কিংবা আপনার চোখে এমন কোনো দৃষ্টান্ত যদি থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে আজ রাতে পর্বে শেয়ার করতে পারেন। সমাজ সেবার প্রেক্ষাপটে সেই মানব ধর্ম যোদ্ধাদের গল্পই আজকে আমরা আজ রাতে পর্বে শুনব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আজ রাতে পর্বের বিষয় সমাজ সেবা কারে কয়। এই বিষয়ে কথা বলতে আপনারা ফোন করুন, আপনাদের ফোন নাম্বার জানাই আছে, তবু আরও একবার বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার 03812326253 এই নম্বরে। যদি কোনো কারণে ফোনে রিচ করতে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। অনুরোধ করব, কোনো ব্যক্তি বিশেষ বা প্রশাসনিক, রাজনৈতিক বিষয়ে আপনারা কথা বলবেন না, জাস্ট এমনিতেই সমাজ সেবার সম্পর্কে আপনাদের ধারণা বা আপনাদের চোখে যদি এরকম কোনো সমাজ সেবার বা সমাজ সেবকের দৃষ্টান্ত থেকে থাকে তাহলে আমার সঙ্গে এই পর্বে শেয়ার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি পিন্টু দাস বলছিলাম।
0: পিন্টু দাস বলুন।
1: আজকে তো বেশটা খুব মূল্যবান রেখেছেন, আপনাদেরকে 90 বছরের উদযাপন উপলক্ষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ।
1: একটাই কথা বলবো, সমাজ সেবা কাকে বলে। সমাজ সেবাটা হচ্ছে এমন একটা বিষয় যারা নিজেদেরকে কাজের সঙ্গে যুক্ত করেছেন এমন ভাবে, নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য, নিরলস ভাবে কাজ করে মানুষের জন্য, মানুষের মতন হয়ে কাজ করা, সেখানে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া এবং মানুষকে ভালোবেসে সঠিকভাবে মানুষকে পথ দেখিয়ে সুস্থ সবল রাখা, আর যে সমস্যাগুলি আছে সে সমস্যাকে সমাধান করে মানুষকে উপকৃত করা,
0: আমি
1: সবসময় যেমন নতুন বছরে আমি এদেরকে, এদের পাশে থেকে যতটুকু পারি আমার সাধ্য মতো আমি যতটুকু আর্থিক সাহায্য তা কিছু পারি আমি দিই, এবং এবং আমি মানুষকে প্রতিনিয়তই বলি যে মানুষে মানুষের পাশে থাকা এবং মানুষকে সেই কাজে অনুপ্রাণিত করা, সেটাই হচ্ছে মানব ধর্ম। এটি আমার কাজ, এটি সম্বল থাকবে আমার জীবনে। আমি যদি একটা মানুষকে উপকৃত করতে পারি তাহলে সেটাই আমার জন্য থাকবে, এবং আমি যতটুকু পারি আমি সবসময় মানুষের সেবা করে যাচ্ছি। আর আমিও দেখেছি এটা ভগবানের এটা আশীর্বাদ, যখনই আমি মানুষের একটু হেল্প চাই তখন ঠিক সঠিক মতোই ঠাকুরই মনে হয় আমাকে সেই হেল্প করে। যখনই আমি বিপদে পড়ি তখনই দেখি যে মানুষের রূপ হয়ে যেন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে পাওনা, এটাই শেষ কথা।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আপনাদের পছন্দের পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী। এবারের পর্ব আজ রাতে পর্ব।

0: আমার মানব ধর্মটাই হচ্ছে মানুষের জন্য নিরলস নিঃস্বার্থে নিরলস ভাবে কাজ করে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এটাই বললাম। ম্যাডাম নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন।
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি। ছোট ছোট বিষয়ে মানুষের সঙ্গে দাঁড়াতে পারলে, মানুষকে সাহায্যের হাত বাড়াতে পারলে সত্যি নিজের কাছেও ভালো লাগে, একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে। শ্রোতা বন্ধু, আপনারা যদি কোনো সমাজ সেবার কাজে যুক্ত থাকেন বা কোনো সমাজসেবক বা সমাজসেবিকার কোনো দৃষ্টান্ত যদি আপনাদের চোখে থাকে আজকের এই পর্বে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকে আজ রাতে পর্বের বিষয় সমাজসেবা কারে কয়। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, রীনা পাল বলছি, আগরতলা থেকে।
1: বলুন।
2: সমাজসেবা, তাই তো? সমাজসেবা বলতে আমরা বুঝি নিঃস্বার্থ ভাবে
1: কাজ করে যাওয়া।
2: নিঃস্বার্থ ভাবে কোনো পারিশ্রমিক না নিয়ে সেবা করাকেই আমরা বলি সমাজসেবা।
1: আপনি কি যুক্ত রয়েছেন কোনো সমাজসেবার সঙ্গে, সমাজসেবামূলক কাজের সঙ্গে?
2: আগে ছিলাম।
1: আচ্ছা,
2: আমি যে সমাজসেবা বলতে, কিন্তু মেন এখন আমি দেখছি কি সমাজসেবাটা তেমন নিঃস্বার্থভাবে হয় না, হয় কি হয় না, কিছু না কিছু অন্য কোনো না কোনো দিক থেকে ওরা পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু নিঃস্বার্থভাবে হচ্ছে না। আপনি একটা মন্দিরেই যান বা বাইরের কথা, ও বাইরে কলকাতার কথা বলছি, আপনি টাকা দিতে হয়, লাইন ধরেন টাকা দিতে হয়, কিন্তু আগে যে নিঃস্বার্থভাবে, যেমন মাদার টেরেসা, ভগ্নী নিবেদিতা, এরা যে নিঃস্বার্থভাবে কাজ করেছিল, গান্ধীজি এদের মতো, এরার মতো তো নিঃস্বার্থভাবে কাজ করাটা আমার মনে হয় এখন মনে হয় নিঃস্বার্থভাবে কাজ করা হয় না, তাই নয় কি?
1: আপনি বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলবেন। আপনারা বলুন, আপনাদের কাছেই তো আমার প্রশ্ন। সমাজ সেবা সম্পর্কে আপনাদের মতামত, আপনাদের অভিমত জানতেই আজকের বিষয়।
2: সমাজ সেবা আমি বলতে বুঝি আগে যে সমাজ সেবা ছিল, অনেক আগে কথাই বলছি, মনে করেন 30-35 বছর আগে যে সমাজ সেবা হচ্ছিল, এখন কিন্তু তা আর কি বলবো।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু। মানব সেবা বা সামাজিক ন্যায় বিচারের এক অনন্য রূপ সমাজসেবা। এই সমাজসেবার মূল লক্ষ্যই হচ্ছে সমাজের সকল সদস্যের মৌলিক চাহিদা পূরণ, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সহজ কথায় যদি বলি, যেটা এতক্ষণ পিন্টুবাবুও বললেন, বীণা ম্যাডামও বললেন, নিজস্ব স্বার্থের বাইরে গিয়ে নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণ বা মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য যে কোনো কাজ, যে কোনো উদ্যোগই সমাজসেবার মধ্যে পড়ে। সেই সমাজসেবার, সমাজসেবামূলক কাজের সঙ্গে যদি আপনারা কেউ যুক্ত থাকেন, আপনাদের কাহিনী আমার সঙ্গে শেয়ার করতে পারেন, বা সমাজসেবা যারা করছেন তাদের কোনো দৃষ্টান্ত যদি আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
3: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন অম্বিকাদি।
3: হ্যাঁ, দেখুন, সমাজসেবা, দেখুন, যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য মানুষের পাশে থাকে এবং তারা মানে কোনো কিছু স্বার্থ ছাড়াই মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে, হ্যাঁ, তারাই হলো আসল সমাজসেবক বা সমাজসেবা, যেটাই বলবো, যাই বলি না কেন। সেরকম কাজ আমি দেখেছি অনেক মানুষকেই করতে। আমাদের পাড়াতেই একজন দাদা

0: আছে সেই দাদাটা যে কোনো মানুষের যে কোনো বিপদে যত রাতই হোক না কেন ছুটে, মানে কোনো মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, কোনো মানুষের কোনো দুর্ঘটনা বাড়িতে ঘটেছে, সেই দাদাটা কিন্তু সব সময় ছুটে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। অনেক রাত, গভীর রাত, কোথাও কোনো গাড়ি নাই, যানবাহন নাই, কি করে মানুষকে হসপিটাল নিয়ে যাবে? তো সেই দাদা দেখেছি নিজে মানে ভ্যান রিক্সা যা পায় সেইটা করেই মানে মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, বা প্রাথমিক চিকিৎসাটা যাতে সে পায় সেই ব্যবস্থাটা করে, বিভিন্নভাবে মানুষকে সাহায্য করার আমি একটা মানে দৃষ্টান্তমূলক একদম চোখের সামনে দেখতে পাই যে ওই দাদাটা কিভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়। শুধু তাই নয়, এমনি কোনো একটা বাচ্চা ছেলে পড়াশুনো করছে, হয়তো তার বই খাতা কেনার মতন সামর্থ্য নেই, তো সেই রকম কাজেও কিন্তু যুক্ত থাকে। আর এই কাজটার সঙ্গে আমি নিজেকে হয়তো বলবেন যে নিজে জন্য মানে নিজের ঢাক নিজে পেটাচ্ছে, সেটা কিন্তু নয়। আমিও কিন্তু এই দাদাকে যতটা পারি ওই বাচ্চা ছেলেদের জন্য, বা কোনো দরিদ্র মানুষ, অসহায় মানুষ, হয়তো জামা কাপড় নেই, সেই রকম কাজ করার জন্য আমিও কিন্তু ওই দাদা ভাইকে যতটা পারি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু কিছুটা হলেও ওই দাদার পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
1: বাহ, খুব ভালো।
0: হ্যাঁ, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি। মানুষের ধর্ম বলতে আমরা সেটাই বুঝি, একজন মানুষ হয়ে অপর আরেকজন মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের সকলের ধর্ম। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দিদি।
1: নমস্কার, কে রয়েছেন শ্রোতা?
2: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দিদি।
1: বলুন
2: দিদি, আজকের বিষয়টি এত এত অসাধারণ বিষয় দিয়েছেন, তার জন্য আপনাকে আমি মানে কি বলবো আর কি, মানে আমার মন থেকে আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর বিষয় আপনি প্রথমে বলেছেন, যে বিষয়টা দিয়েছেন যে ভালো সমাজ সেবা কারে কয়, সমাজ সেবা তারা সমাজের দ্বারা উপকার করে, যারা সমাজে বিভিন্ন কাজ করে এবং সেই কাজগুলোকে সমাজ সেবা বলা হয়, এটা হলো প্রথম কথা। দু নম্বর হচ্ছে যে সমাজ সেবা আপনার, আমরা তো সামাজিক জীব, কাজেই ধরুন আমাদের সমাজ সেবা করতেই হয়। আমি দু একটা উদাহরণ দিয়ে দিদি আমি শেষ করবো, আমি ব্যক্তিগত ভাবে দু একটা উদাহরণ দিব। আমি দিদি এই বহরমপুর শহরে এসছি প্রতিটি বছর হলো, আমি তার আগে গ্রামে ছিলাম, গ্রামের মানুষদের সঙ্গে আমার নারীর টান এবং ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে এখন পর্যন্ত। এবার বহরমপুর যেহেতু এসছি, তো বিভিন্ন দুস্থ এবং অসহায় লোকেরা, গরিব মানুষরা আমার বাড়িতে আসে এবং আমাকে বিভিন্ন কাজে ইনভলভ করতে হয়। যেমন ধরুন ডাক্তারের কাছে নাম লেখানো, তারপর হাসপাতালে যাওয়া, হাসপাতালে তাদেরকে ঠিক মতো বেডে ভর্তি করা, হ্যাঁ, এবং রক্তের প্রয়োজন হলে রক্ত যোগান দেওয়া, এইসব কাজগুলো যদি আমাকে করতে হয় এবং আর্থিক সাহায্য সহযোগিতাও করতে হয়, এইটুকু যদি আমি শেয়ার করলাম।
1: বাহ, খুব ভালো, ধন্যবাদ ফোন করার জন্য। এই ছোটখাটো ব্যাপারে যেগুলো একেবারে বেসিক, একটা মানুষ অপর আরেকজন মানুষের সাহায্যে লাগতে পারে, সেই ছোটখাটো বেসিক সাহায্যগুলো করলে দেখবেন নিজের মনেও একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়। শুধু বলার জন্য না যে আমি এটা করেছি ওটা করেছি, এটার জন্য না, একজনকে হেল্প করলে নিজের মধ্যেও দেখবেন একটা আলাদা রকমের শান্তি অনুভব করবেন। এই ব্যাপারে আজকের, আজ রাতের বিষয় সমাজ সেবা কারে কয়। এই বিষয়ে আপনাদের থেকে আরও মতামত শুনব, আপনাদের যদি এরকম কোনো কাহিনী থেকে থাকে তাও শুনব, কোনো দৃষ্টান্তমূলক ঘটনা থাকলে সেটাও শুনব, তবে একটি গানের পর আবারও ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা জিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। এই পর্বে আমাদের বিষয় সমাজ সেবা কারে কয়। শ্রোতা বন্ধুরা, আধুনিক ধারণায় সমাজ সেবা শুধু সাহায্যই নয়, বরং একটি বৈজ্ঞানিক ও পেশাদার প্রক্রিয়া। সমাজকর্মীরা ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেন। এই রকম কোনো দৃষ্টান্তমূলক ঘটনা যদি আপনাদের থাকে জীবনে, তাহলে অবশ্যই আমার সঙ্গে এই পর্বে শেয়ার করতে পারেন। ফোন লাইন খোলা রয়েছে

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখনুর আলম বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন দিদি, নিঃস্বার্থভাবে সমাজের যে কোনো কাজ করাই হচ্ছে সমাজসেবা। আর সেই সঙ্গে বলি যে আমি প্রথম থেকে কিন্তু অলিখিত সমাজসেবা, মানে ব্যক্তিগতভাবে আমি সমাজসেবা করি।
0: আচ্ছা।
1: প্রথম থেকে আজ পর্যন্ত আমি আমার মানে আমার যতদিন জ্ঞান হয়েছে বুঝলেন, তখন থেকে আমি যখন থেকে মানে অপরের উপকার করতে শিখেছি সেরকম একটা বয়সের মাধ্যমে আজ পর্যন্ত আমি একইভাবে চালিয়ে যাচ্ছি। স্কুলে ছোট ছোট বাচ্চাদের আমার কাপড়ের দোকান আছে, ছোট ছোট বাচ্চাদের আমি রাস্তা পারাপার করাই, এটা আমি প্রত্যেকদিন কম বেশি করে থাকি। বা কোন বাসে চাপবে, বাস দাঁড়িয়ে আছে, হাতে ব্যাগ আছে, আমার স্ট্যান্ডের দোকান আমি ভদ্রমহিলাকে, আমার যদি পরিচিত কেউ থেকে থাকে, কোনো বয়স্ক ভদ্রমহিলাকে বাসে তুলে দিই, কেউ পরিচিত থাকে তাকে উঠিয়ে দিয়ে বসছি, এই ধরনের কাজগুলো আমি প্রথম থেকে আজ পর্যন্ত করে যাচ্ছি দিদি। আর এর থেকে বড় ধর্ম আর কি হয় না বুঝলেন, মানব ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। যে ধর্মের যে কর্ম বা যে কর্ম বা দেখবেন আপনি ওই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকে, যেমন আমি আমার কোন মানসিক দুশ্চিন্তা আমি কোনোদিনই থাকি না। আমার 60 প্লাস বয়স, আমি কিন্তু কোনো মানসিক দুশ্চিন্তা থাকি না, আমি সবসময় কিন্তু ফ্রি মাইন্ডে থাকি, কারণ থেকে মানুষের সান্নিধ্যে থাকি, মানুষের উপকার করতে পারি। আর সেই সঙ্গে দেখবেন ওই যে মানে আমার বিরাট কিছু নেই, কিন্তু এমন কিছু আছে যেটা অনেকের নেই। আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। হ্যাঁ বললাম দিদি, ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ভালো থাকবেন, সেটাই। আর তো মানবতার সেবায় কারোর দুঃসময়ে কারোর বিপদে মানুষের পাশে দাঁড়ানোর নামই সমাজসেবা। আপনারা যদি কেউ এই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বা আপনাদের কাছে যদি এরকম কোনো পরিচিত কারোর ঘটনা আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সমাজসেবা কারে কয়। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি কোলাঘাট থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: বলুন নীলমণি বাবু, কোনো সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন?
2: হ্যাঁ, সমাজ সেবা বলতে বোঝায় নিঃস্বার্থে যাকে আপদে বিপদে যাকে সাহায্য করতে পারি সেটাই তো সমাজসেবা, তাই না?
0: একদম।
2: সমাজ সেবা, আমি যে আমার এলাকায় যে কোনো মানুষ যদি বিপদ পড়ে বা মৃত্যুদণ্ড হয় বা অতিমকাল মৃত্যুদণ্ড হয়, তাদেরকে বিশেষ করে যারা নাকি বিশেষ বিশেষ গরিব, তাদের আমি নিঃস্বার্থে তাদেরকে টাকা পয়সা কিছুটা কিছু দিয়ে থাকি, কাপড় চোপড় দিয়ে থাকি বা অন্যান্য যেটি নাকি প্রয়োজন লাগে সেটা দিয়ে থাকি, যাতে আমি সেটা প্রত্যাশা পাওয়ার জন্য প্রত্যাশা করি না, তাহলে নিঃস্বার্থে আমি তার দান করে থাকি। আরো আছে, শুনুন ম্যাডাম, আমাদের গ্রামের মধ্যে শুনুন, আমাদের গাঁও সভায় যে 400 পরিবার আছে, চারশো পরিবার যে কোনো পরিবারে যদি মারা যায়, তাহলে আমাদের এই 400 পরিবার প্রত্যেক পরিবারেই 1 কেজি করে চাল আমরা দিয়ে থাকি, যে কোনো সময় যে কোনো ঋতুতে যে কোনো দিনে যে কোনো তারিখে যদি মৃত্যুবরণ করে, আমরা 13 দিন পরে 13 দিনে প্রত্যেক ঘরে থেকে 1 চাল করে তার আমরা দিয়ে থাকি। 400 কেজি হলে 400 পরে বলে 400 কেজি তাহলে কত কত কেজি পারে হচ্ছে মৃত্যু পরিবারে দেখুন, এভাবে আমরা প্রত্যেকেই আপনি দিয়ে থাকি। যে কোনো এবার আমরা এই গাঁও সবার মধ্যে 400 পরিবার আছে, 400 পরিবারে যে কোনো দিন যদি মারা যায়, তাহলে আমরা প্রত্যেক 13 দিন পর 13 দিনে 7 দিনে 1 কেজি করে চাল দিয়ে থাকি। এরপরে আরও আছে, শুনুন ম্যাডাম, আমরা ওই গ্রামের মধ্যে পরে 8-6 জনের মধ্যে যদি কোনো সময় বিয়া সাজি করলো, টাকা পয়সা প্রয়োজন লাগলো, তখন আমরা নিঃস্বার্থে তাদেরকে কিছু না কিছু

0: একটু সাহায্য করে থাকি। যেমন ধরুন আপনার তার অমুক কাপড় লাগে, অমুক আসবাবপত্র লাগে, এগুলি আমরা দিয়ে থাকি। বিশেষ করে আমি বিশেষ করে আমার আত্মীয় স্বজন ভাই বোনদের তাদের সময় মতো আমরা দিয়ে থাকি। তারা দিতে পারুন না পারুক, পরবর্তী আমার প্রয়োজন তারা দিতে না পারুক পারুক আমি দিয়ে থাকি। এই পর্যন্ত আমি আরো অন্যান্য আর মৃত্যুবরণ করে আপদ বিপদে যে কোনো সময় যদি এমন হয় বা যে কোনো বাড়ি পড়া গেল বা অনেক বিপদ পড়লো বা রুগী পরিবার হসপিটাল যাওয়ার প্রয়োজন লাগলো তখন আমি চেষ্টা করি তাদের দিয়ে থাকি।
1: খুব ভালো, এইভাবেই মানুষকে সাহায্য করুন, মানুষের পাশে থাকুন, সেটাই আশা থাকবে। ভালো থাকবেন,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ। ছোটবেলা থেকে ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ ওনাদের নিঃস্বার্থভাবে

0: তখন আমি কৃষকের দিয়ে থাকি।
1: বাহ, খুব ভালো, এইভাবেই মানুষকে সাহায্য করুন, মানুষের পাশে থাকুন, সেটাই আশা থাকবে। ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ। ছোটবেলা থেকে ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ, ওনাদের নিঃস্বার্থভাবে মানব সেবার কথা আমরা শুনে এসেছি। এখনকার সময় এইরকম দৃষ্টান্তমূলক কোনো ঘটনা শুনতে বেশ ভালো লাগে। এই যে আপনারা ফোন করছেন, সমাজ সেবার কাহিনী শোনাচ্ছেন, সত্যি ভালো লাগছে। এখনও মানুষ রয়েছে পৃথিবীতে মানুষকে সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিঃস্বার্থভাবে। আজকের এই পর্বের বিষয় সমাজ সেবা কারে কয়। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার,
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে। দিদি
1: বলুন।
2: দেখুন, আমাদের জীবনটাই কিন্তু ক্ষণিকের জীবন, আর এই ক্ষণিকের তরের মধ্যেই ক্ষণিকের চলমান এই জীবনের অনন্ত গতি আর চড়াই উতরার জীবনের সেই গঠনমূলক আর ভঙ্গুরতার মধ্যেই আমায় খুঁজে পেতে হবে বিশ্বস্ত মহৌষধ। আর সেক্ষেত্রে যদি কিছু করে যায় সমাজের জন্য, কিছু একটু করে যায়, রেখে যায় ছাপ, তবে কিন্তু আমাদের মনের ব্যালট বাক্সে অবশ্যই মনে থাকবে যাবতীয় এক বিশ্বস্ত ক্লোরোফিলের এক সবুজ সংকেত। আর এটুকুই বলছিলাম যে, যেমন আমি আমার বাড়ির পাশে যে ভাণ্ডারদহ বিল রয়েছে, সেই বিলটি জরাজীর্ণ অবস্থায়, একেবারে ভগ্নপ্রায় অবস্থা। ভগ্নপ্রায় বলতে গেলে এখানে মানে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, অজস্র শৈবাল দাম। আসলে এরকমই মানবিক শৈবাল দামও যেমন আমাদের মধ্যে এসে পড়ে, কারণ গঠনমূলক সমাজমূলক ভঙ্গুরতা এসে পড়ে, তখন আমরা সকলে মিলে এই নদীকে বাঁচানোর জন্য, প্রয়াসের জন্য খুব চেষ্টা করে যাচ্ছি, যাতে যত্র জঞ্জাল না ফেলা হয়, মানবিক মূল্যবোধটা ফিরে আসে, এবং তাছাড়াও এই প্রজন্মের কাছে একটা বড় বিজয় পতাকা কীর্তন হতে পারে, বিজয় পতাকা উঠতে পারে, যদি আমরা সত্যি অবক্ষয় সমাজ কৃষ্ণাকে উল্টিয়ে যেন আমরা যেন একটা সুস্থির একটা নৈতিক স্পষ্ট মলাটকে আমরা রাখতে পারি। মোট কথা এইটাই যে আমরা সমাজ সংস্কারের মাধ্যমে আমরা নদীকে বাঁচাতে চাই, এমন একটা দূষণ থেকে বাদ দেওয়া এবং তাকে নতুন করে সেই গতিকে ফিরিয়ে আনা। কারণ আমরা চাই না কোনো সে যদি মানচিত্রে নয়, সত্যি করে বাস্তবিক জীবনেই যেন বহমানে থাক। নমস্কার দেবেন দিদি।
1: নমস্কার, খুব ভালো বললেন, ভালো থাকবেন। খুব সুন্দর করে বললেন তিনি, মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো 100 বার, কিন্তু সমাজের জন্য মানুষের যাতে সাহায্য হয় সেই কথা ভেবে কিছু সামাজিক কাজ করা, এই ধরুন একটা পুকুর নির্মাণ বা রক্তদান শিবির, এই সমস্ত ঘটনাগুলিও কিন্তু সমাজ সেবামূলক কাজের মধ্যে পড়ছে এবং করছে। এরকম অনেকে রয়েছে যারা মানে পাবলিক ফিগারে আসতে চাইছে না, তারা যখন সমাজ সেবা করছে সেই শর্ত দিয়েই করছেন যে আমি করে যাব কাজটা, আমার নামটা যেন সামনে না আসে। খুব রেয়ার রয়েছে এরকম মানুষ, অনেকে করে এবং মানে ছাপ রেখে করে, আবার অনেকে রয়েছে পেছনে থেকেই শুধু কাজ করে যায় মানুষের জন্য, নাম কখনোই সামনে আসে না, এরকম অনেক মানুষ রয়েছে। আপনাদের জানা, আপনাদের চোখে পড়া সেই রকম দৃষ্টান্তমূলক ঘটনা যদি থাকে, অবশ্যই আজকের আজ রাতে পর্বে আমার সঙ্গে শেয়ার করুন। আমি আর যে অঙ্কুরিতা রয়েছে আপনাদের সঙ্গে, থাকব একেবারে রাত 11টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন?
3: দিদি আমি উত্তমলোধ বলছি, বুধবুধ থেকে। তুমি ভালো আছো?
1: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ দিদি আমি ভালো আছি। আজকে আজকে ভালো ভালো প্রসঙ্গ নিয়ে আসো তো। আচ্ছা, আজকে আজকের প্রসঙ্গে যাচ্ছি। হ্যাঁ, এই প্রসঙ্গটার মধ্যে সমাজ সেবা, দেখো সমাজ সেবা এমন জিনিস একটা, মানুষ এখনো আছে, মানুষ এখনো আছে, সেবা সমাজ সেবা চলছে। যেমন আমি দেখো আমার বাড়ি এসে আগরতলা, আমি কন্যাছড়া গিয়েছিলাম একটা প্রোগ্রাম করার জন্য, প্রোগ্রাম করে তারা মাছ ধরে তারা চলছে, কিন্তু তারা এখান থেকে তার দুইটা হাজবেন্ড, দুজনের হাজবেন্ড মারা গেছে, কেউই তারা পাশে দাঁড়ায়নি, কিন্তু আমিও পেলাম এই প্রোগ্রাম করে, প্রোগ্রামের টাকাগুলো আমি তারাকে আমি সাহায্য করেছিলাম। দেখলাম আমি যদি

0: তারা পাশে দাঁড়ায় নিশ্চয়ই সরকারের পাশে দাঁড়াবে। ঠিক ঠিক সরকার গেলে আমার জন্য ওদের জন্য গেলাম পাশে দাঁড়াচ্ছে। ওরাকে আমি একটাই আবেদন করছিলাম যে স্যার ওরাকে একটা একটা যেই কোনো একটা সুবিধা ভেতরে জেল। আমি গান গাচ্ছিলাম আজকে এটা আমি আমার ভালো লাগছে, আমি সাহায্য করছি সমাজ সেবা মানুষ অগনা আছে, এটাই আমার বলার ছিল।
1: ধন্যবাদ, খুব ভালো বললেন, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের ফাঁকে একটা ছোট্ট করে আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর, সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার অর্থাৎ 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ, এই ঘোষণাটি আপনাদের জন্য রইল, সবাই মনে রাখবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমার বিষয় সমাজসেবা কারে কয়। নমস্কার, কে রয়েছেন? না, নিতে পারলাম না। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: শুভ সন্ধ্যা ম্যাডাম।
1: শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছি।
1: বলুন।
2: বলছি দেখুন, আমার যে অকুপেশন সেটা একটু সোশ্যাল সার্ভিসের মধ্যে পড়ে, অনেকে মনে করে, আমিও মনে করি ইন্ডিভিজুয়ালি। আমি ছাত্র পড়াই, বুঝলেন তো? এটা একটা সোশ্যাল সার্ভিসের মধ্যে পড়ে না ম্যাডাম? একটা দেখুন, আমি ছাত্রছাত্রীকে একটা মিনিমাম পয়সা নিই, তাদেরকে আমি শিক্ষা দান করি। দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে আমি যুক্ত আছি। তো আজকে আমাদের মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো ভালো রেজাল্ট হয়েছে, বেশ। যাই হোক, আরেকটা জিনিস আমি তাদেরকে পড়ানোর সঙ্গে সঙ্গে করি, যেটা সেটা হচ্ছে বিভিন্ন কমিউনিটির মধ্যে যে একতা, হারমোনি, ইন্টিগ্রেশন, এটা আমি তাদের মাথায় ঢোকানোর চেষ্টা করি, কনভিন্স করার অ্যাপ্রোচ করি দারুণভাবে। তবে তাদের অনেকটা পজিটিভিটি আসে আমি দেখেছি। আমি বুঝিয়ে বলি যে দেখো, মোরাল ক্যারেক্টার যদি না ঠিক না থাকে, আমাদের এথিক্স যদি ঠিক না থাকে, আমরা কি করে আর মানুষ হতে হলাম? তাহলে মানুষ তো ডেফিনিশনটা এইরকম নয় যে অসদ উপায়ে আমরা সব কিছু করব। তো এই যে নীতিবোধটা আমি শিক্ষা দিই। আর 2 নম্বর হচ্ছে, আমি চাই যে সবাই সমাজের আমরা একে অপরের উপকার করবো, তবেই তো আমরা সামাজিক প্রাণী। তো আমি আরেকটা জিনিস খুব করি, কোন মানুষ যদি টাকা পয়সার অভাবে অনেক কিছু কাজ করতে পারে না, অভাব হয়, সেই টাকা পয়সার ধারটা আমি উইদাউট এগ্রিমেন্টে তাদের দিয়ে থাকি। তো সেটা হয়তো কখনো কখনো আদায় করতে একটু সমস্যা হয় ঠিকই, কিন্তু এই উপকারটা সমাজের আমি দীর্ঘদিন ধরে করে থাকি, এখনো পর্যন্ত আমি করি, আর এতে মানুষ উপকৃত নিশ্চয়ই হবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও করি, আমাদের যে রোজা মাস আসে, সেই রোজা মাসে আমি কিছু টাকা মানুষ অসহায় মানুষদের, দারিদ্র সীমার নিচে যারা বাস করে, তাদেরকে আমি কিছু টাকা দানও করতে পারি, করে থাকি মাঝে মধ্যেও করি। তবে বিশেষ করে ওই মাসটাতে একটু বেশি দান খয়রাটটা আমি করে থাকি। ভালো থাকবেন, নমস্কার। নেবেন,
1: আপনিও ভালো থাকবেন। সমাজ সেবার কাজের মধ্যে, সমাজ সেবামূলক কাজে অনেক রকমের কাজ রয়েছে। আমরা কিন্তু যখন স্টুডেন্ট ছিলাম, তখন ছাত্র জীবনে সমাজ সেবার একটা কিন্তু অধ্যায় থাকে। এই স্কুলে থেকেই টুকটাক মানুষের পাশে দাঁড়ানো, সমাজকে

0: মুক্ত করার জন্য আমাদের পারিপার্শ্বিক এলাকা বা আমাদের স্কুলের চারিপাশ যেখানে নোংরা আবর্জনা থাকে সেই সমস্ত জিনিসগুলো পরিষ্কার রাখা, এই সমস্ত কিছু কিন্তু আমরা আস্তে আস্তে ছাত্রজীবন থেকেই এই সমাজ সেবামূলক কাজে আমাদেরকে এগিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে কেউ কেউ এই সমাজ সেবামূলক কাজে যুক্ত হয়ে থাকে সারা জীবন, আবার কেউ কেউ একটু সরে যায়, আবার হয়তো অনেকটা গ্যাপিংসের পর আবার সেই সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়, যখন বড় হয়, প্রতিষ্ঠিত হয়, চাকরি বাকরি করে, তখন আবার সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়। কিন্তু এটা আমাদের সবার ধর্ম, আমাদের যতটুকু সাধ্য, যতটুকু আমাদের রয়েছে ভগবানের আশীর্বাদে, সেই সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা। কিছু কিছু কিন্তু এনজিও রয়েছে, সাধারণ মানুষের দ্বারা নিঃস্বার্থভাবে এই এনজিওগুলো কোনো সংগঠনের মাধ্যমে সমাজ সেবা কিন্তু তারা করেই যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তে। আজকে রাজরাতে পর্বের বিষয় সমাজ সেবা কারে কয়। নমস্কার, কে রয়েছেন?
1: শুভ সন্ধ্যা অঙ্কুরিতা।
0: শুভ সন্ধ্যা, অনেকদিন পর শুক্লাদি, বলুন।
1: অনেকদিন পর তোমার সাথে, অনেকদিন পর।
0: হ্যাঁ,
1: তো শুনছিলাম সবার কথা। দেখো, সমাজ সেবা এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, বর্তমান সময়ে আমরা সমাজ সেবা সংজ্ঞাটা একটু বদলে দিচ্ছি। হ্যাঁ, যিনি মানে কাজের বিনিময়ে অনেকটা সুযোগ সুবিধা গ্রহণ করেন এমন লোককেও আমরা সমাজ সেবক বলি। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে, হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আচ্ছা, আমার দৃষ্টিভঙ্গিতে সমাজ সেবক তিনি হবে যিনি তার কাজের বিনিময়ে কোন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবেন না সমাজ থেকে, একদম
0: মানে নিঃস্বার্থ
1: ভাবেই কাজটা করবে। সেটা বিভিন্ন ধরনের হতে পারে। দেখো, আমি এমন একজনের নাম শুনেছি যিনি রিটায়ারমেন্টের পরে শুধু রাস্তা ঝাড় দিতেন, যে রাস্তা দিয়ে প্রচুর লোকজন চলাফেরা করে। ওনার কাজই ছিল রাস্তাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা। আবার আরেকজন মহিলার নাম ইদানিং খুব শুনতে পাচ্ছি, ওনার কাজ হচ্ছে বেওয়ারিশ লাশদের সম্মানের সহিত সৎকার করা।
0: আচ্ছা,
1: এটা এক ধরনের সমাজ সেবা। এইরকম প্রচুর, যিনি প্রচুর গাছ লাগান, একদম কোন ধরনের মানে পারিশ্রমিক বা কিছু নাম যশ কোনো কিছুর চাহিদা নেই, শুধু গাছ লাগান, এটা এক ধরনের সমাজ সেবা। কিন্তু যেটা পরবর্তী সময়ে আমাদের সমাজের জন্য সাংঘাতিক উপকারে আসবে, যিনি প্রচুর পশু পাখির সেবা যত্ন করেন, হ্যাঁ, যেটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এগুলো প্রত্যেকটাই সমাজ সেবা। এবার ডাইরেক্টলি মানুষের জন্য কিছু করব, অসহায় মানুষদের জন্য, হ্যাঁ এটা তো সমাজ সেবাই। এই ধরনের আমি একদম আমার ঘরে আমার মাকে দেখেছি, জানো, আমার বাবা যে কাজটা করতেন, উনি শিক্ষক ছিলেন, তার পাশাপাশি একটা কাজ করতেন, তাদেরকে লোকে সমাজ সেবকই বলে। কিন্তু আমার মা এরকম কিছু করতেন না, একদম হাউস ওয়াইফ ছিলেন, কিন্তু উনি এরকম কিছু কাজ করেছেন যেটা কেউ জানে না, আমরাই একমাত্র মানে ঘরে যারা আছে আমরাই জানি। যে আমাদের পরিচিত এরকম মানে পাড়ার বা পরিচিত এরকম একদম অসহায়, খুব অসুস্থ, যিনি মানে হয়তো কিছুদিনের মধ্যে মারা যাবেন, একদম শয্যাশায়ী হয়ে গেছেন, এইরকম লোককে আমাদের বিষয়ে বা পারিবারিক একটা পরিচয় ছিল একজন মিনিস্টারের সাথে, ওনার কাছে নিয়ে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে এই রোগীটাকে হসপিটালে ভর্তি টুটি করে তারপর রোগীটা ভালো হয়ে বাড়ি ফিরে এসছে। এরকম দুজন রোগী,
0: আচ্ছা,
1: রোগীর কথা আমি জানি। তো পরবর্তী সময় ওই যার কথা বললাম, আমরা জেঠু ডাক্তার ওই মিনিস্টার বলেছিলেন আমার মাকে যে আমি অবাক হয়ে গেলাম, তুমি কোনোদিন নিজের কোনো কাজের জন্য তো আমার কাছে আসোনি, তুমি অন্যকে নিয়ে আমার কাছে আসো। এই জিনিসটা দেখে আমার তোমার প্রতি আরো অনেক বেশি, আমি তোমাকে স্নেহ করতাম, এখন আমি তোমাকে রেসপেক্ট করি। এই কথাটা খুব ভালো লাগলো। তো তুমি যদি আমাকে বলো আমি সমাজ সেবা করি কিনা, একদম না, সরাসরি কিছু করি না, ওই আমার মায়ের মতো কিছু করার চেষ্টা করি।
0: ওই যে আমি বললাম যে এরকম অনেক মানুষ কিন্তু সমাজে রয়েছে যারা, যাদের নাম কখনো সামনে আসে না, কিন্তু তারা ভীষণভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এবং
1: একদম আমি চাই সমাজ সেবক যারা তারা এরকমই থাকুক।
0: হ্যাঁ,

0: এরকম ভাবে কাজ করে যাক, পরবর্তী সময় হ্যাঁ যদি খুব বেশি পরিমাণ মানুষের জন্য ভালো কিছু করে, সমাজের জন্য ভালো কিছু করে, একটা সময় ওনারা না চাইলে ওনাদের নামটা প্রচার হয়েই যায়।
1: একদম, এটা হবে একদমই একদমই,
0: কিন্তু প্রচারের উদ্দেশ্যে আমি যাতে কাজ না করি
1: সেটাই সেটাই।
0: ভালো থাকবে অঙ্কুরিতা,
1: আপনিও ভালো থাকবেন,
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি। শুক্লাদির কথা শুনে আমারও চোখে এরকম অনেক মানুষ আমার চোখেও পড়েছে, যারা হয়তো মানে সরাসরি কোনো সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত না, কিন্তু মানুষের জন্য এমনি এমনি ওরা কাজ করে যায়। একজন শিক্ষক রয়েছেন, তিনি পেশায় শিক্ষক ছিলেন, এখন তিনি রিটায়ার্ড হয়ে গেছেন। তো শিক্ষকতা করতে করতে সবসময় ওনার, এটা আমরা সবাই জানি যারা টিচাররা রয়েছেন, তাদের ওই ব্ল্যাকবোর্ডের প্রতি ভালোবাসা একটা আলাদা রকমভাবে থাকে। তারা চক ডাস্টার ব্ল্যাকবোর্ড খুব ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। এবং এত বছরের চাকরিতে উনি ছিলেন, শিক্ষকতায় ছিলেন, উনি সেই অভ্যেসটা হয়তো ছাড়তে পারেনি। ওনার বাড়ির সামনেই উনি একটা ব্ল্যাকবোর্ড বানিয়ে নেন, মানে সিমেন্ট দিয়ে। সেই ব্ল্যাকবোর্ডে প্রতিদিন কোনো বিশেষ দিন, সেই দিনের উপকারিতা, তিনি প্রত্যেক দিন, সেটা ঝড় হোক, তুফান হোক, যে কোনো বিদ্যুৎ সম্পর্কিত কোনো ঘটনাও যদি ঘটে থাকে, যদি বিদ্যুৎও চলে যায়, তখনও ওনাকে দেখা যায় যে উনি সেই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বিশেষ দিন, ওই দিনের উপকারিতা, ওই দিনের তাৎপর্য উনি লিখে যাচ্ছেন। এটা উনি না করলেও পারতেন, শিক্ষকতা তো ওনার শেষ, কিন্তু এটা উনি নিজের জন্যও করছেন না, জাস্ট এমনি ভালো লাগার থেকে হয়তো করছেন, কিন্তু ওই রাস্তাটা দিয়ে যত মানুষ যাতায়াত করছে, আসতে যেতে, ইভেন বাইকে করে যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে, সবাই এক মিনিটের জন্য বা অল্প কিছুক্ষণের জন্য হলেও থেমে সেই দিন, আজকে কত তারিখ, আজকে কী বার, এবং আজকে কী বিশেষ দিন রয়েছে, সেই দিনের কী তাৎপর্য রয়েছে, সবটা পড়ে তারপর যাচ্ছে। এই রাস্তা দিয়ে অনেক ছোট বাচ্চারা চলাফেরা করে, অনেক কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা চলাফেরা করে, আমরা চলাফেরা করছি, আমরা হয়তো সেইভাবে গুরুত্বও দিই না যে আচ্ছা আজকে কত তারিখ, অনেক সময় ভুলেও যাই। হুট করে ওনার লেখাটা চোখে পড়লে যে আচ্ছা আজকে এত তারিখ, এই বারটা, আজকে এই দিনটা কি হলো, এই দিনটাতে, আচ্ছা পড়ে নিলাম, মাথায় রয়ে গেল। এমনিতে এমনি এমনিতেই নলেজ উনি দিয়ে যাচ্ছেন মানুষকে, এতদিন ছাত্রদের শিক্ষা দিয়ে গেছেন, তাদেরকে মানুষের মতো মানুষ গড়ার পেছনে উনি অনেকটা বছর দিয়েছেন, আর এখন এই কাজটা করে রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবার জন্য, এই কাজটা উনি দীর্ঘ দিন যাবত করে যাচ্ছেন। আশা করছি তিনি পৃথিবীতে যত দিন বেঁচে থাকবেন এই কাজটা উনি চালিয়ে যাবেন। আমার মনে হয় আর কি, যতদিন ওনার মেমোরি কাজ করছে, যতদিন ওনার স্মৃতিশক্তি কাজ করছে, আমার মনে হয় উনি এই কাজটা চালিয়ে যাবেন। খুব অদ্ভুত ব্যাপারটা এবং খুব আশ্চর্যজনক, সচরাচর এই রকম কাজ কিন্তু দেখা যায় না। ইভেন আমি এরকমও দেখেছি, মানুষ এসে ফটো তুলে নিয়ে যাচ্ছে, মানে এরকম কাজ আসলে অনেক রাস্তায়, অনেক অলি গলিতে, অনেক সাইনবোর্ড থাকে, কারোর মূর্তি থাকে, কিন্তু সমাজের জন্য, মানুষের যাতে নলেজ বাড়ে, সেই ক্ষেত্রে এই কাজটা করা, এই চিন্তা ভাবনাটা করা, সেটাও কিন্তু একটা সমাজ সেবামূলক কাজ। এবং তিনি সরাসরি কোনো সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত নন, হয়তো এমনিতে বিপদ আপদে পড়লে মানুষকে হেল্প করে, সেটা আমি দেখেছি বলে বলছি, হেল্পফুল, বাট এমনিতে সরাসরি সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত নন, এবং এইভাবে তিনি সমাজ সেবা করে যাচ্ছেন। ওনাকে কেউ চেনেন না, ওনার নামও জানেন না, আমরা ওনার সঙ্গে মানে পাশে থাকি বলে আমরা জানি, বা যারা রাস্তা দিয়ে এই জিনিসটা দেখছে তারা কিন্তু জাস্ট পড়ে নলেজটা নিয়ে চলে যাচ্ছে। এটা কার বাড়ি, কে করছে এই জিনিসটা, সেটা কিন্তু কেউ জানে না, কেউ জানে না, নো ওয়ান। কিন্তু এটাও অন্য রকমভাবে একটা সমাজ সেবামূলক কাজ। সেই রকম দৃষ্টান্ত আপনাদের থেকে শুনব আজকের আজ রাতে পর্বের। আমার আজকের আজ রাতে পর্বের বিষয় সমাজ সেবা কারে কয়।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। এই পর্বের বিষয় সমাজ সেবা কারে কয়। এই সমাজ সেবার নিঃস্বার্থ কর্মযোগ্যে আপনি বা আপনারা যদি যুক্ত থাকেন, কিংবা আপনার চোখে এমন কোনো যদি দৃষ্টান্ত থাকে, সেটা আমার সঙ্গে শেয়ার করুন আজকের এই আজ রাতে পর্বে। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো এই পর্বে একেবারে রাত 11টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: জয়নগর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: বলুন
1: ম্যাডাম, ভালো আছেন?
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: আছি মোটামুটি। সমাজ সেবা বলতে, রাস্তায় বেরিয়ে যে সমাজ সেবা করা তা করি না, তবে আমি বাজারে যেতে যদি কোনো দুস্থ অনাথ বসে থাকি, কেউ দেখ না দেখ, আমি 5 টাকা হলো দিয়ে আসি। খাবার চাইতেছে একটা মিষ্টি কিনা দিয়ে দিই। হ্যাঁ, এটা আমার অভ্যাস, মানে মানসিকতায় দাঁড়িয়ে গেছে। তারপরে আমার বাড়িতে, আমি 96 থেকে 99 পর্যন্ত স্কুল করছিলাম, তখন আমার স্কুলে যা বেতন দিত, দুস্থ অনাথের দু একজন আসলো, তার আমি বেতনটা কম নিতাম, 50 টাকার মধ্যে কম নিতাম, 30 টাকা 25 টাকা দিয়ে দাও। তারপরে বাড়িতে স্টুডেন্ট গুলি রাত্রে গিয়ে পড়তো, 2-3 জনের পেমেন্টই আমি নিতাম না, একেবারেই মানে গরিব ঘরের। আমার মনটা বলতো থাক, তার পয়সাটা না পাইলে কি হবে, সে তবু মানুষ হোক, আমি নিজে হাতে তারে গইজা তুলছি। আজকে আমার স্টুডেন্ট বটতলা দাঁড়িয়ে স্কুটার থেকে প্রণাম করে, আন্টি আমি দীপজ্যোতি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি ডক্টর হয়েছি, শুনতে হতে ভালো লাগে, সমাজের একটা উপকারিতা আসছে। হ্যাঁ ম্যাডাম, মনটা

0: সর্বদাই মানে কিছু দান করা, আমার ঘরে যে পরিচারিকা কাজ করে সে যদি একটা বিপদে পড়ে তারে পারলে একটু সাহায্য করি, তারে একটু ভালো খাবার দিই, যা আমি যা খাই সেরকম ভাবে তারে আদর যত্ন করি, এটা আমার অভ্যাস। হ্যাঁ, এটা আমার ভগবান হয়তো গুণ দিয়া দিছে, আমি চেষ্টা করি, কিন্তু বাইরে যে দাঁড়িয়ে সংসার ফেলে যে সমাজ সেবা করা এটা পারি না, এটা সময়ের অভাবে পারি না।
1: হয়তো
0: ওই যে আপনাদের ইয়েতে তুলসীবতী স্কুলে বন্যা গতবার ফ্লাডের পরে কাপড় চেয়েছিল না, সব গিয়ে কাপড় জমা দিতেছে, মনি ম্যাডাম তারা বলছিল যাবে যাইতেছে, আমি গিয়া আমি একটু দেরিতে পড়ছি, অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে, তবু আমি কাপড়ের পুতলাটা দিয়ে আইসি, কার কাছে জানি, মানে ওই বন্যা প্রাণে পাঠাইবার কি, পশ্চিমবঙ্গ আমরা দেশ সবখানে ফ্লাড হয়েছিল, মনে আছে 25 মে মাসে যে ফ্লাডটা হয়েছিল। হ্যালো ম্যাডাম, তখন আমি একটা আমার কয়েকটা কাপড় বাছাই করিয়া দিয়ে আইসি, আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারছি না, দেরি হয়ে গেছে, গা কার কাছে জানি, গেটের কাছে পাইছি, তারা আমাদের এফএম রেডিওর লোক, তারা তাদের কার কাছে জানি দিয়ে আসছি, মানে ছোটখাটো ঘটনা সর্বদাই করি, আমার এটা মনটাকে প্রস্তুত। মা খাবার দে, মিষ্টি দোকানের সামনে বইয়ে দিছে বটতলা, মা খাবার দে, ক্ষুধা লাগছে, তাই আমি একটা মিষ্টি কিনা দিয়ে দিই, আমার এটা অভ্যাস, আমি মানে কষ্ট লাগে আর কি এদের জন্য, এরা তো কেউ নাই, এরা একটু দিলে ভগবানের চোখে পড়ব, ঠিক নেই ম্যাডাম?
1: একদম একদমই, হ্যাঁ একদম।
0: আচ্ছা ভালো থাকবেন, এটুকুই বললাম, অনেকক্ষণ ধরে হেডে করে নিছে, 20 বার দেখছি পারি না, 21 নম্বরে পেলাম। আচ্ছা ম্যাডাম ভালো থাকবেন, হ্যাঁ
1: ঠিক আছে। দেখুন আজকে আপনারা যে যতটুকু পারছেন, যতটুকু মানুষকে সাহায্য করতে পারছেন, করার পর একটা আনন্দ অনুভূতি হচ্ছে কি না সেটা বলুন। সত্যিই তো হচ্ছে, আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে সেই কাজটা করে একটা আলাদা রকমের আনন্দ পাওয়া যায়। একটা মানুষকে একজন খাবার চাইলো, সেই খাবারটা আমি দিয়ে দিলাম, তারপরে দেখবেন একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে, তখন ভগবানকে একটা থ্যাঙ্কস জানাতে ইচ্ছে করে যে ভগবান এইটুকু তুমি আমাকে দিয়েছ, সেইটুকু কাবিল আমি হয়েছি যে আমি একজনকে অ্যাটলিস্ট খেতে দিতে পারছি, সেটাও কিন্তু এক অন্য রকমের অনুভূতি, একটা অন্য রকমের শান্তি আমাদের মনে কাজ করে। আজকে সেই টপিকটা তোলাতে হয়তো আপনারা এই কথাগুলো বলতে পারছেন, একটা আনন্দ ফিল করতে পারছেন। নমস্কার, কে রয়েছেন? দুঃখিত, ফোনটা নিতে পারলাম না, হয়তো নেটওয়ার্ক ইস্যু রয়েছে, অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন। যদি আপনাদের ফোনে রিচ করতে অসুবিধা হয়, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি নিখিল ভট্টাচার্য বলছি,
1: বলুন।
2: রামনগর নম্বর থেকে
1: বলুন।
2: সমাজ সেবা, মানুষ হয়ে জন্মগ্রহণ করলে পরে তো তার একটা কর্তব্য থাকে, সমাজের সব মানুষের তাদের অভাব অভিযোগ, তাদের শিক্ষার অসুবিধা, তাদের স্বাস্থ্যের অসুবিধা, সব কিছু চিন্তা করতে হয়, এই সমস্ত চিন্তা করতে গিয়ে আমার মনে মনে হয়েছিল যে অনাথ আশ্রমগুলি যে আছে ত্রিপুরা আগরতলা আশেপাশে, যেমন নবপ্রান্তি ক্লাব, নবপ্রান্তি অনাথ আশ্রম আমতড়ি, এবং সান্ধনির অনাথ আশ্রম গান্ধীগ্রাম, এবং আপনার ঘর বজলা, এই সমস্ত আশ্রমগুলিতে আমি দান করে মনে খুব তৃপ্তি পাই।
1: বাহ,
2: এত তৃপ্তি পাই যে আমি অন্য কোনো কিছুতেই আর এত তৃপ্তি পাইতে পারি না। কাজে আমি মনে মনে ভাবি যে এই যে অনাথ লোকগুলি, বয়স্ক লোকগুলি, অশিক্ষিত ছেলে পেলেগুলি, তাদের শিক্ষার জন্য যদি কিছু কিছুটা অন্তত দিতে পারি, তাহলে হয়তো সমাজের মঙ্গল হবে এবং আমারও মঙ্গল হবে। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম,
1: ভালো থাকবেন। অনেকে রয়েছে নিজের যেই মন্দির।

0: সংস্থাগুলো একটা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, সেখানে অনেকে দান দেয়। এরকম অনেক সংস্থা রয়েছে আমাদের রাজ্যে, রামকৃষ্ণ মিশন সবার আগে, যেটা আমরা সচরাচর দেখতে পাই, এবং এখানে অনেক দান দক্ষিণা হয়ে থাকে। অনেক ভক্তরা মানুষের উদ্দেশ্যে, ভগবানকে উদ্দেশ্য করে, ভগবানকে ভালোবেসে, মানব জাতির উদ্দেশ্যে এখানে অনেক দান দক্ষিণা করে। সে এইরকম লোকও রয়েছে, এবং সেই সংস্থাগুলো কিন্তু যখন কোনো বিপর্যয় হয়, রাজ্যে যখন কোনো ঘটনা ঘটে যেখানে অনেক মানুষের সাহায্যের প্রয়োজন হয়, তারা কিন্তু সবার আগে এগিয়ে যায়। সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই বলতে হবে যে এরকম সংস্থাগুলো কিন্তু রয়েছে, অনেক সংস্থা রয়েছে, অনেক এনজিও রয়েছে যারা হেল্প করছে। অনেক এনজিও থেকে লোক বাড়িতে আসে, যে যা সাহায্য হোক, কেউ টাকা দিচ্ছে, কেউ পরনের বস্ত্র দিচ্ছে, কেউ খাবারের জিনিস দিচ্ছে, এরকম অনেক জিনিস ওরা কালেক্ট করে। এবং অনেক ক্লাবও রয়েছে, পুজো উপলক্ষে বা কোনো পহেলা বৈশাখ উপলক্ষে মানুষের জন্য বস্ত্র দান করছে। এরকম অনেক অনেক এনজিও রয়েছে, অনেক সংস্থা রয়েছে, অনেক ক্লাব রয়েছে। অনেক মানুষ কী করে, হয়তো সময়ের অভাবে সেইভাবে কাজ করতে পারে না, ওরা ওইখানে একটা অ্যামাউন্ট দান করে দেয়, সেখান থেকে মানব জাতির কল্যাণে ওরা কাজ করে। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে, কিন্তু আপনারা শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে এই পর্বে। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি দিলীপ মজুমদার, বিদ্যানগর রানীবাজার থেকে।
0: দিলীপ মজুমদার,
1: খুব সুন্দর কথা, যতটা পারি মানুষের সেবা তো করিই। আজকে আমাদের পাড়ায় একজন পুকুর পাড়ে 4 দিন ধরে উপাস, কিছু খায়নি। উনি একদিন আমাকে এমন একটা কথা বলেছে, আমি আর দেখ না, আজকে উনি আমি সাইকেল নিয়ে আসার সময় বললো, কিরে তুই আমাকে দেখা করলি না, আপনি তো বাড়ি বাসমুলার জঙ্গলে, আমি তো লতা পাতা দিকে ভয় পাই, তো ঠিক আছে কালকের থেকে আপনার সঙ্গে দেখা করুন। শুনে আমার মনটা খুব খারাপ লেগেছে, অনেকে উপহার করি কিন্তু আমি।
0: হ্যালো, হ্যালো, হয়তো লাইনটা কেটে গেছে, দুঃখিত। আপনারা ফোন করতে পারেন আমাদের আজকে রাজরাতে পর্বের বিষয়, সমাজ সেবা কারে কয়। আপনিও যদি যুক্ত থাকেন সমাজ সেবামূলক কাজের সঙ্গে, সেই বিষয়েও আপনি কথা বলতে পারেন। আপনার চোখে যদি এই রকম দৃষ্টান্তমূলক কোনো ঘটনা থেকে থাকে, তাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আবারও আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে ফিরে আসছি, তবে আরও একটি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz FM উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আজকের আজ রাতে পর্বের বিষয় সমাজ সেবা কারে কয়। আপনারা আপনাদের অভিমত জানাতে, আপনাদের যদি কিছু শেয়ার করার থাকে এই সমাজ সেবামূলক কাজ নিয়ে, অবশ্যই কিন্তু আমাকে ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব, যারাই ফোন করছেন আপনারা আপনাদের রেডিও অথবা মুঠো ফোনটাকে একটু দূরে রেখে আপনারা ফোন করুন, তাহলে আমারও কথা বলতে সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। নমস্কার, কে রয়েছেন?
1: ম্যাম নমস্কার,
0: কে রয়েছেন?
1: আমি রামনগর থেকে রাজু।
0: রাজু, বলুন।
1: ম্যাম, সমাজসেবামূলক কাজ নিয়ে আলোচনা করছেন না?
0: হ্যাঁ,
1: খুব দারুণ জিনিস। আমি 3 মাস পর রক্তদান করি।
0: বাহ, ভালো। আর কি করেন?
1: রক্তদান শিবিরটি আমি করি সবসময়, 3 মাস পর আমি রক্ত দিই।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনারা তো গরিব দুঃখীদেরকে সাহায্য করি,
0: মানে মেইনলি
1: 10 টাকা 20 টাকা এই জিনিসটা আমি সাহায্য করি প্রতিদিনই।
0: ছোট
1: ভাই আছে, ওরা ব্লাড ডোনেশনের মধ্যে ক্যাম্প, মানে ওরা ক্যাম্প করে, কিন্তু ওরই আমাকে 3 মাস পর পর কল করে, তখন আমি গিয়ে রক্ত দিয়ে আসি।
0: বাহ, রক্তদান মহদান, এর থেকে বড় আর কি আছে? খুব ভালো। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি সমাজ সেবা কারে কয়। আপনি যদি কোনো সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার চোখে যদি এরকম কোনো দৃষ্টান্তমূলক ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আজকে এই পর্বে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? নিতে পারলাম না ফোনটা। যিনি ফোন করেছেন, যদি আপনার অসুবিধা হয় ফোনটা পেতে, তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে আপনার মনের কথা লিখে পাঠাতে পারেন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
2: আমি একটু কথা বলতে চাইছি এটা নিয়ে, নামটা আর বলছি না।
0: আচ্ছা,
2: নামটা বলছি না, আপনি মিস্টার এক্স ধরে নিতে পারেন।
0: আচ্ছা,
2: আজকের প্রসঙ্গ তো সমাজ সেবা কারে কয়, এই তো?
0: হ্যাঁ।
2: আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম এবং ট্রাই করছিলাম, পাচ্ছিলাম না লাইন। আমার এখন, আমি এখন একজন সিনিয়র সিটিজেন, কিন্তু আমি যখন কলেজে পড়তাম, বুঝতে পারছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ,
2: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন।
2: আচ্ছা, যখন কলেজে পড়তাম তখন আমাদের অনেকগুলো সাবজেক্টের সঙ্গে দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হতো, আইদার এনসিসি অর এনএসএস।
0: আচ্ছা আচ্ছা,
2: একটা হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কোর্স, আর একটা হচ্ছে সোশ্যাল ইয়েটা এনএসএস সার্ভিস স্কিম, ন্যাশনাল সার্ভিস স্কিম যেটাকে বলা হতো আর কি। তো আমি ওই ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস এ যুক্ত হয়েছিলাম,

0: আমাদের এটার পুরো অর্গানাইজ করতেন আমাদের ইংরেজির অধ্যাপক। আমি ওনাদের নামগুলো বলতে চাইছি, ওনারাই আমাদের পথ প্রদর্শক।
1: আচ্ছা,
0: এই জন্য আমার নামটা আমি উজ্জ্ব রাখছি। যতটুকু বুঝতে পেরেছি সমাজসেবাটা কি জিনিস, আর এটা করার পরে মনের ভেতরে যে কি আনন্দ হয় সেটা কলেজ জীবনেই প্রথম উপলব্ধি করতে পেরেছি। আমাদের ইংরেজি পড়াতেন MBB কলেজে আমার অধ্যাপক, সবাই হয়তো নামও জানেন ওনার, সুভাষ দাস।
1: আচ্ছা,
0: এখন আমাদের আইন সচিব সম্ভবত শঙ্করী দাস, ওনারই কন্যা, তখনই জানতাম আমরা। যাই হোক, স্যার আমাদের এই NSS এর কোঅর্ডিনেটর ছিলেন।
1: আচ্ছা,
0: আবার ইনি ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, এত সুন্দর পড়াতেন, এখনো কানে বাজে। যাই হোক, একদিন স্যার ঠিক করলেন যে অনেক ভেতরের একটা গ্রামে যেতে হবে আমাদের, স্যারই আমাদের নিয়ে যাবেন পুরো টিমকে। কি করতে হবে, তখন একটা অসুখ মানুষকে খুব ভোগাতো, বিপদে ফেলতো, এনসেফালাইটিস। আবার উচ্চারণটা অনেকে এনকেফালাইটিসও করে থাকেন। তো তখন বলতো যে, স্যার বললেন যে গ্রামে, প্রত্যন্ত গ্রামে মানুষ খুব বিপন্ন বোধ করছে এটার জন্য। তো স্যার ওষুধ পুড়িয়া তৈরি করে আমাদের কাছে দিয়ে দিলেন, বললেন যে গ্রামের যতগুলো বাড়িতে আমরা ঢুকবো, পরিবার পিছু ডোজটা তাদেরকে দিয়ে আসতে হবে, বোঝাতে হবে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার জন্য। আমরা গেলাম, এই জীবনে প্রথম উপলব্ধি করলাম প্রত্যন্ত এলাকায় কত মানুষ কত কষ্টের মধ্যে থাকেন। শহরে আমরা যতটুকু পরিষেবা পেয়ে থাকি, একদম ভেতরে, তৎকালীন সময়ের কথা বলছি, গিয়ে দেখলাম যে সত্যি মানুষের খুব কষ্ট আমাদের তুলনায় অন্তত। এটা আমরা করলাম এবং মানুষ এত আনন্দিত হলো, এত খুশি হলো যে প্রতিষেধক হিসেবে বিনা পয়সায় বাড়িতে গিয়ে গিয়ে এত বড় একটা কর্মযোগ্য। এবং আমাদের সঙ্গে আমাদের স্যার ছিলেন অধ্যাপক, এবং আমরা আগরতলা থেকে গেছি, এত বিশ্বাস করতেন স্যারকে, এত বিশ্বাস করতেন যে এই ওষুধটা তারা মন্ত্রমুগ্ধের মতো নিয়ে নিল। এবং পরবর্তী সময়ে আমরা রিপোর্ট পেয়েছি ওই ওষুধটা থেকে গ্রামের বহু মানুষ উপকৃত হয়েছেন। এই জীবনের প্রথম হাতে খড়ি মানুষের জন্য একটুখানি দরদ দেখানো, কাজ করা, এর পেছনে স্বার্থের বিন্দুমাত্র যোগ থাকলে চলবে না। এবং স্যার যে হোমিওপ্যাথি ওষুধটা তৈরি করে ডেলিভারিটা দিলেন আমাদের মাধ্যমে, এটা কিন্তু স্যারের ব্যক্তিগত, এটাও একটা বিরাট ধরনের সেবা, এক পয়সাও নেননি কারোর কাছ থেকে। উদ্দেশ্য হলো প্রত্যন্ত এলাকায় পরিষেবা পৌঁছানো খুব কঠিন, কিন্তু ওই জায়গায় আমাদের মতো যুবক ছেলে মেয়েদের নিয়ে উনি ঢুকে পড়লেন এই প্রত্যন্ত গ্রামে। এই প্রথম উপলব্ধি করলাম মানুষ কোন জায়গায় কিরকম ভাবে থাকতে পারেন বা আছেন। এরপরে যখন কলেজ থেকে বেরিয়ে গেলাম, তখন বাড়ির পাশেই একটা স্কুলে আই ক্যাম্প হলো।
1: আচ্ছা,
0: কিরকম স্কুল, এখনকার মতো এত অট্টালিকার মতো স্কুল নয়, কিন্তু আমাদের সময়ে স্কুলগুলির চেহারা ছিল খুবই করুণ। দরজা জানলা তো হাওয়া, খোলা স্কুল, আমরা বাড়ি থেকে চাটাইও নিয়ে, নিজে চাটাই নিয়ে বসে আমাদের পড়তে হয়েছে, এত স্কুলও ছিল না। তো যাই হোক, এটাই আমাদের কাছে মন্দির হিসেবে ছিল। তো ওই রকম স্কুলে ফ্লোরের মধ্যে একদম নিচে ওঠানের লেভেলে একদম ফ্লোর, এটার মধ্যেই আই ক্যাম্প। আমাদের ডেকে নিয়ে যাওয়া হলো অপারেশনের পরে, চোখ অপারেশনের পর দিন সকাল বেলায় তাদেরকে শুশ্রূষা করা। তখন তো বয়স কম, তো মানে এরকম কাজ করার জন্য মানে মুখিয়ে থাকতাম আমরা। তখন তো আমাদের আর অন্য কোনো মাধ্যম ছিল না যে বিনোদন বা

0: এই ধরনের কিছু। তা আমরা এই সমস্ত কাজ পেলে মুখিয়ে থাকতাম। আমাদের নিয়ে যাওয়া হলো ওখানটায় স্কুলটাতে, আর আমার প্রাইমারি স্কুলের পড়াটা কিন্তু ওই স্কুলেই ছিল।
1: আচ্ছা আচ্ছা।
0: যাই হোক, সকালবেলায় আমাদের দায়িত্ব দেওয়া হলো প্রতিটা মানুষের যে চোখ অপারেশন হয়েছে, ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, চোখের ওপরটাকে খুব সতর্কতার সঙ্গে ওয়াশ করে দেওয়া, ওপরটাকে।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং তাদের মুখে একটু তরল খাবার, নরম খাবার দেওয়া। অধিকাংশই বৃদ্ধ বৃদ্ধা, স্বামীর অপারেশন।
1: আচ্ছা।
0: এটা করতে গিয়ে হাত কাঁপছিল যে কারোর চোখের না কোনো ক্ষতি হয়ে যায়, কিন্তু ঈশ্বরের কৃপায় কাজটা সুন্দরভাবে করতে পেরেছিলাম আমরা। আমি না, আমরা আমরা মানে কলেজ থেকে বেরিয়ে গেছি তখন আমরা। তো এইরকম একটু আধটু কাজ করেছি, এবং করার পরে চেতনাটা আরো মানে শানিত হলো আমাদের। যদিও কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত নই, কিন্তু ওই যে কিভাবে মানুষের সেবা করা এবং সেই সেবার মধ্যে যে নিঃস্বার্থ একটা উদ্দেশ্য থাকে, এটার হাতে খড়ি আমাদের ওই অধ্যাপক মশাই, আমাদের মাস্টার মশাই প্রফেসর সুভাষ দাস, ওনার কাছ থেকে আমরা পেয়েছি। উনি যেরকম এরকম সমাজসেবক ছিলেন, সত্যিকার অর্থে সমাজসেবক, সেই কাজটা হাতে খড়ি আমাদের এই সারি করিয়ে দিয়েছিলেন। নমস্কার জানলাম,
1: ভালো থাকবেন। খুব সুন্দর বললেন। যাই হোক, উনি ওনার টিচারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার নামটা আজকে উনি উজ্জ্বল রাখলেন। শ্রোতা বন্ধুরা, একেবারে কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে আজকের আজ রাতে পর্বে। আজকের বিষয় সমাজ সেবা কারে কয়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? শ্রোতা বন্ধু, আমি আবারও অনুরোধ করছি, যারাই ফোন করবেন আপনারা রেডিও এবং অন্য কোনো যদি মোবাইল ফোন আপনাদের সামনে থাকে সেটাকে একটু দূরে রেখে ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি কৃষ্ণ ঋষি দাস আগরতলা থেকে বলছি।
1: বলুন,
2: আজকে টপিকটা ছিল সমাজ সেবা কাকে বলে।
1: হ্যাঁ
2: ম্যাডাম, সমাজসেবা আবার বলতে সমাজসেবা করতে গিয়ে সমাজসেবার অনেকগুলো বিষয় শুনলাম। তো প্রথমে তো আমি মনে করি সমাজসেবা, সমাজকে উন্নত করতে গেলে অনেক ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজ করা যায় সমাজের উন্নয়নের জন্য। প্রথমে যদি মনে করি যে একটা গ্রামে দুস্থ মানুষকে পরিষেবা দেওয়া, গরিব মানুষকে সেবা শুশ্রূষা বিনা স্বার্থে, এই কাজগুলো আস্তে আস্তে আস্তে আস্তে কাজ করলে মানুষের অনেক অনেক যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা কিছু পরিষেবা পায় না তাদেরকে, এটা যেমন আছে কোন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য লোক নাই তাকে সাহায্য করা, এটা সমাজসেবার মধ্যেই পড়ে। এরকম অনেক অনেকগুলো আছে। তো আপনাদের এই FM উজ্জয়ন্ত থেকে আমরাও অনেক কিছু শিখতে পারছি। আশা করি এরকম প্রোগ্রাম সবসময় চললে আমাদেরও আমরাও শিখতে পারি, জানতে পারি, বা অন্যরা থেকেও আমরা অনেক কিছু বুঝতে পারি। এই কথা বলি, আমি আমার
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বে সমাজ সেবা নিয়ে আপনাদের কাছ থেকে অনেক রকম গল্প শুনলাম, অনেক অভিমত শুনলাম, সত্যি খুব ভালো লেগেছে। সমাজ সেবা কেবলমাত্র দুর্বল মানুষদের সেবা নয়, একটি সুষম ও শান্তিপূর্ণ সমাজ গড়ার ভিত্তি। এই সমাজ সেবা মানুষকে মানুষের মর্যাদা দেয় এবং সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে।

বর্তমানে উন্নত ও সুখী সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সমাজ সেবার ভূমিকা কিন্তু অপরিসীম। শ্রোতা বন্ধুরা, আজকের এই আজ রাতে পর্বে আমার বিষয় ছিল সমাজ সেবা কারিগর। আশা করছি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। আবারও কথা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরজে অঙ্কুরিতা আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বের অনুষ্ঠান সূচি। সকাল 6টা 5 মিনিটে শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, হায়ুংডি খুরাং শুনবেন সকাল 6টা বেজে 25 মিনিটে, সকাল 7টা 25 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, স্থানীয় সংবাদ সকাল 7টা 35 মিনিটে, ককবরক সংবাদ শুনবেন সকাল 7টা বেজে 40 মিনিটে, সকাল 7টা 45 মিনিটে শুনবেন অভিজ্ঞাপন, তোমায় গান শোনাবো সকাল 8টা বেজে 40 মিনিটে।

সকাল 9:10 শুনবেন নিউজ হেডলাইন্স, সকাল 9:12 শুনবেন বলছি তোমায় আরজে অম্বালিকার সঙ্গে, সকাল 10:00 শুনবেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রবির অক্ষয় আলো, সকাল 11:00 শুনবেন খাপাঙ্খ রায়, বেলা 2:30 শুনবেন সুরের আকাশে আরজে অন্তরার সঙ্গে, বিকেল 4:00 সুরের আকাশে আজকের সিকান্দার বিকেল 5:00, সন্ধ্যা 6:30 শুনবেন উড়ান, সেরা কথা শুনবেন রাত 7:25, কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত